0: নিজেদের বিশ্লেষণ করিলে দেখিতে পাইবে, যে কোনো আঘাত পাইয়াছ তাহার জন্য নিজেদের প্রস্তুত করিয়াছিলে বলিয়াই তাহা তোমাদের নিকট উপস্থিত হইয়াছিল। তোমরা করিয়াছ অর্ধেক প্রস্তুতি, বাকি অর্ধেক করিয়াছে বহির্জগৎ। এই প্রকারেই আঘাত আসিয়াছিল। এই উপলব্ধি আমাদিগকে শান্ত করিবে। একই সঙ্গে এই বিশ্লেষণ হইতেই একটি আশার বাণী আসিবে, এবং সেই আশার বাণী এই রূপ: বাহ্য প্রকৃতির উপর আমার কোনো প্রভাব নাই, কিন্তু যাহা আমার ভিতরে, যাহা আমার নিকটতর, অর্থাৎ আমার নিজস্ব জগৎ, তাহা আমার নিয়ন্ত্রণাধীন। জীবনে ব্যর্থতা ঘটাইতে যদি উভয়েরই প্রয়োজন হয়, আমাকে আঘাত দিতে যদি উভয়েরই আবশ্যক হয়, তাহা হইলে এই দুইটির মধ্যে যাহা আমার হাতে তাহা আমি ছাড়িয়া দিব না। এক্ষেত্রে কেমন করি আঘাত আসিতে পারে? আমি যদি নিজের উপর যথার্থ প্রভাব বিস্তার করিতে পারি, তাহা হইলে আঘাত কখনোই আসিবে না। যখন সকল দায়িত্ব আমাদের উপরে পড়ে, তখন আমরা সর্বশক্তি প্রয়োগ করিয়া যত ভালোভাবে কাজ করিতে পারি, আর কোনো অবস্থাতেই তেমন পারি না। আমি তোমাদের সকলকে আহ্বান করিতেছি, বলো দেখি, যদি একটি ছোট শিশুকে তোমাদের হাতে দিই, তোমরা তার প্রতি কিরূপ ব্যবহার করবে? মুহূর্তে তোমাদের জীবন বদলাইয়া যাবে। তোমাদের স্বভাব যেমন হোক না কেন, তোমরা অন্তত সেই সময়ের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাবে। তোমাদের উপর দায়িত্ব চাপালেই তোমাদের পাপবৃত্তি সব পলায়ন করবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাবে। নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হবে। আমি যা সৃষ্টি করিয়াছি তা আমি ধ্বংস করিতে পারি, অপরে যা সৃষ্টি করিয়াছে তা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। মনে রাখিও, তোমার প্রত্যেক চিন্তা, প্রত্যেক কার্যই সঞ্চিত থাকবে, ইহাই স্মরণ রাখবে। যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎচিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করবে।
1: অমৃতবাণী শুনলেন, আজ শুনলেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ।

ভোলানাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ ভক্তিগীতি শুনলেন। সুরঞ্জলি অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন ককবরক অনুষ্ঠান হায়ুগ্নি কড়াং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

Funga ham jotoni fazing funga jangni ham jagma ya fari tabuk jengjago tinini fungni kokbrok panda hayuni korang akashbani agortala narokkhanai tongo hayuni korang panda tini krakshal talbang talni shal tham shalmari jibrira tham siba jibra bisi agastalni shal nei chiba shalmari nei shai nei chitok ingreji bisi ke kubuni shal ni hai sang tini bahaino কক কাহাম খানামানি বিশিং তৈ সিনি পান্দানো সঙ্গে ফসিং থাংলাইনে চুমুই যত থাইনো সমান বাক্সা খেনেও কবল ফিয়াবা বাক্সা যে থাই কাহামকে সামজাক আ থাইনি বাকি কাহামঙ্গ যে থাই কাহামকে সামজাকে আথাইনি বাকি হামিয়াঙ্গ আ হামিয়া অংমানি ও ওয়াতৈনি দে চায়া নাকি থাইনি চায়া সিনি সাগো নেসলেমু বেলাইন গবাং হাইনি বাকি যে বরক বেলাই কেবেল বিনি সাগো আশুকন গবাং হামিয়া কগ্র ওয়ানসুক জাকতৈ অংনাই যে সুক সালসং সিনি বখানো বিশিংতৈ ক্রাক খাইয়ে মানিয়া আসুক সালনো সঙ্গ মনাগো গলায়ী টংনাই জেফ্রু সঙ্গুইনি চোবাচু নাই সাক বাই থাং কড়াক খে বাচাউই মাননি সরংনাই আজরাও নো কাইসা কাহাম এবা কড়াক হদা সনাম জাগৈ মানো জেসুক সাল সং থাংসাংনানি রিংগা আসুক সালনো সঙ্গ মুংসা সামুঙ্গো কড়াক খে আপ্রিসেউই সামুং খাই মানগলাক হাইনি বাকি সঙ্গ জেসা সামুঙ্গ পাল বাকসাকে সামুং খাইনি এবার জোবা লাইনি নাঙ্গ অক কাহাম সাবিগলাংখা স্বামী বিবেকানন্দ গাছ জরা খানা লাইকা সঙ্গ স্বামী বিবেকানন্দ সাইকলাংচা ক কাহাম ন কক বরক পায়

আও হাইনি ক্রম পান্দাও চুলকাব খনালায়না তিনিনি শালো লাইথাংজাক বিশিরক বমহাই পাতিমুং রকুংখা এবা তামনি বগে মুইত খলাই জাগিত আবরুরকি কপথাই সাথাইনি তিনি আগুস্তালনি শালনে চিবা তিনি হাই শালনো উরুগুয়েব বড়কনি ইয়কমা শাল হনিনে পালাই জাগিত বিশি নৈশাই চেসনি বিশিব তিনি হাই শালনো মায়ানমার নি রক্ষেন হাস্তে হাস্তেব রোহিঙ্গা রগ্ন উপধার জামা নতেই নেই ও শালন বেলাইন মুই তো খাদমানি বিশিংতেই মুই তো খেলাই চাকি দঙ্গ আপনি করিব সাদা সাই দক চকু তিনি হাই শালো সই শিকরণ গ্যালিলিও গ্যালিলি ব্যানিস নি ক্যারং করুন রগ্নি বসকাঙ্গ বিনি পইলা টেলিস্কোপ ন ফুনুকানি শাল হনিব তিনি নি শাল নমুই তো খেলাই জাগি তঙ্গ আপন কানি নাই বিশি নই সাই চিনি বিশিব তিনি নি হাই শাল ন পুইলা তাল থাঙ্গাই মার্কিন নি নখায়ুমো থাঙ্গাই নেইল আর্মস্ট্রং নি থেজামানি শাল হনিব তিনি নি শালনো মুইতো খেলাই জাগি দঙ্গ আসুক জোড়া সংখানা লাইকা তিনি নি শালনো দামনি বাকি মুইতো খেলাই জাগি দম এবার লাইথাং জাগ জোড়াও নি পাতে মুরনো রকি কক থাসা থাইনি

0: আউ হিংকে আসুক জরা দিন দাম সালং মৈতু খাই আব রং খাই কী আবন দিন সাল তাই মৈতু খোঁজাক ন্যাশনাল আই ডোনেশন ফোর্ট নাইট আবহাই পালাইজাকি সাল তিনি নৈজিবা সাল আগস্ট দালনি তিনি সালনি সিমিন বসকাং সেপ্টেম্বর সালনি সাল চার এবার আট তারিখ জরা আই ডোনেশন অবহাই ন্যাশনাল আই ডোনেশন হই পালাই যাব ওখাই আউ খাবাং দাকুতে বহুসং সং ওয়ান সুকি নাইকে ও সাল বেলাই ন নাংকুকমানি সাল ন অব ছানা থাকে সিনি মকলংখা কাইসা আমহাই নাংকুকমানি কাইসা পার্ট এবা অর্গান অব নকারেই সং ও সংসার নাইথকন সং নগুই মানিয়া এবার খাবার সিনি চা যাক কুকমানি বরকন এবার নাইথক যাক কুকমানি বরকন এবার সিনি যে হাবার নাইথক মূরংন সং সিনি মকলনি বিশিংতিন সং নগুই মানু আবনি বাকিন সং সিনি মকলন সং ডোনেট খাইনি এবার খেবা সিনি লংমা চমানি ইয়াগুলো সিনি মকল কেবুনি বাকি ও সংসার নাইথকন নুকনানি কাইসা শেপ রিমানো আবহাই হিনি ওয়ান সুকুই সং যতন খাকুয়ার অঙ্গই সিনি মকলন ইয়াফারে গলাংনানি নাংথাই অবন আওয়াইমু খাইনে বাকিন তিনি নিশিমি ও সালন বসকাং সেপ্টেম্বর দালনি সাল চার জরা পালাই জাগে দঙ্গ আও হাইকি সং তাবুক সাকামনি কক খানানানি ফাইসিং থাংলেন
1: আও তিনি নি সাকামনি কক জং খানালায়নে ফ্যাটি লিভার এবা লিভারও বুফাম মানে আবরণ গিনে কক থাইসা থাইনি তাবুনি ও জড়াও চিং ইয়া সে আগ্রা না সেগি নাই কাহাই গবং মানো চিং খনাও বড় রোগনি ফ্যাটি লিভার বেমার নুকসান মানে কখন চং খুগন খাই দো আবুনি বাকি ও বেমার বমহাই তামনি বাকি অং আবরণ রোগী চিং কিসা সেলাইনু ফ্যাটি লিভার হাঙ্কে হেপাটিক সিয়াটোসিস বুমুই বিনে জাগাই দো লিভার রবং কুখাই বুফাম জমি মানে বাকিন ও বেমার গনি সাইমানো লিভার গাছিনি শাকনি কতর কুক কাইসা নাংকুক মানে মানে লিভার হামিয়া হাঙ্কা হাঙ্কাই চিনি চামুং নংমুং রক যে চামনি চং আবো চিনি সাগো চায়া অংনাই আবনো গাড়িব লিভার হামিয়া হাঙ্কা হাঙ্কাই চিনি গবং মা বেমারি রকব তাইব গবং কখৈ নুকুগো আবনি বাকে চিনি লিভার ন কাহাম তন্নানি বেলাই নাংকগো আবু গবং কক ন চামুং নংমুং বিশিংতিন মানে চং সাইমানি দো আবুনি বাকি লিভারও গবং কখাই চর্বি জমি থাঙ্গা হাঙ্কে লিভারনি হামিয়া অঙ্গু তাই লিভারনি হাইমানি বাকি লিভার ক্যান্সার ইয়াকেবা সিরোসিস অমহাই বেমারি রকফানো বাকলাই থাংমানি ব নুগো সামনি বেশি অঙ্কুক হাঙ্কা হাঙ্কাই যে বড় রোগ ইনসুলিন রগনাহারি দো ডায়াবেটিস অংজাক যে বড় রঙ বহক কতর যে ব্লাড সুগার এবার বিপি গবং তাই যে শাকনি ওজন গবং বড়ি বেশি অঙ্কুকমানি নুকজাগো তাই আবনো কারিব যে বড় রঙনি লিভার ট্রান্সপ্লান্ট খাইজাকা এবার গুবুন লিভারক থেপাজাকা আমহাই বড় রঙনি বমহাই নিমানো হইনাই সাজাগো বাক্সা বাক্সানি হিঙ্গা হাঙ্কাই কিডনি রক হামিয়া অঙ্কা হাঙ্কাইব অমহাই লিভারনি বেমারিও বাকলাই মানে নুকসাগো হই চাইমানো লিভার হামিয়া হাঙ্কা হাঙ্কাই tamo tamo ung ching baike shaiman nai ibaro bufam jomi khankai sung nuk nai chini bohok ni yagra phasingo belaino shamani te belaino lengza kokmani kisasa himka hankaino eba shapung no lengi tongmani nuksako baksa baksa niki nugo kahamkai mai rok chana musungya mai chana musungmani kamal thangma hayengo baksa baksa ni hinga hankai chakni uzonbo bai thangmani eba komi thangmani nuksako je boro rokni jondis agiroko unka eba omahai fatty liver unka hankai jondis ungi ungnani belaino kabanko chansungi thango unya khaiba poho tai yakung yagro fulimani nuksako tai kisakaino lengsakmani omahai kabanko khai nuksako hnai chingshai manu omahai ke nuksaka hankai chung dakti thangi nai doctor bai eba shaknani ba thangi naishagi nai bithi bere rokchaka hankai fia manjak drobono omahai bemari ni bithi bere rokchai mangka hankai dakti no bo hamui thangmanu abuni bagai obahai ke shaiman ka hankai dati dati na chung shaknani rokbai thangi kokshalaina nango eba malaina ni nango

आओ है के संगा सुखजरा खाना लाई क्या शाखाम क्रायो फेची लिबर न ते ने कॉक थाई सा थाई ने तब खाना लाया ने तांग बिती ने कॉक तांग बिती वो संग खाना लाया ने देन ता काय मनु रगे कॉक किसी सा आओ किसा जोड़ा ने बिशंगो ताई किसी सा रंग बाई नो मूला जगनां मिकितं কাইমানি বিশিঙ্গ মিখেতং বিশিঙ্গ দেনতাং খা কাইসা মাইশিং মল তাই টাংলা মল কনেই মল ন অবন কাই মানো দেনতা ও দঙ্গ ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি তাই ভিটামিন ডি আবন কারে ক্যালসিয়াম তাই লোহ আবর মানথগ হাইনি বাকে সিনি শাক নি বাকে বেলাইন কাহাম বন কাইনে থাঙা কে পুলেন হানো সামিনা নাই বিনি বাকি যে হা সাই না নাই আবো দোয়াস তাই বেলে হা হে বেলাইন দেনটা কাইনে বাকি কাহাম কুখনে সাজাগো ফিয়াবা কাহাম কে তৈলনানি সেপ গনাং থাই আবো হাইন সাই না নাই দেনটা কাইনে হানে আবন ইয়াগুলো সঙ্গ যে থাইও কাইনাই আ জায়গাও সঙ্গ পুলান চকাম রোগ সৌই চুয়াই হা সুবুক সুবুকে মানাগ্রানাই জাবরা রক সাফ সুত্রা খাইয়ে তাই আ জরাবো ন আর চুয়াই ফুরন সঙ্গ জৈব সারিয়াকে বা মিসকিনি হা সঙ্গ সাপলুই রেমানো আবন ইয়াগুলো দেনতানো কাইনানি যে কাহাম তাল এবা মাস আবং গাই ফেব্রুয়ারি নিসমি মার্চ ইয়াং গাই সেপ্টেম্বর এবার আগস্ট নি পাইথাক পাইথাক হাতি নিসমি অক্টোবর তাল জরা দেনতা কাইনা বাকি কাহাম নেই সাজাগ বন কাইনানি বাকি হিংকাই সঙ্গ সারিব কাইমানো হাইকে বা লুন খাওই লাইন বাই লাইন আবাইকে ব কাইমানো লাইন বাই লাইন খে কাইনানি হিংকাংকে কাইসা লাইন বাই তে কেসা লাইন নৈজিবা নিসমি থামসি সেন্টিমিটার খাই চালনানি নাংনাই তাবুক সার তুমুং নরনা থাকাঙ্কে নরক রিমানো ইউরিয়া টিএসপি তাই এম ও পি সার আবো হাতিও মানধগ আবো রক রই মানো আবনকারেই সঙ্গ তৈলুনানি নাংনাই বনো নাং কুকমানি আবহাইকে নাসিগি সাল ব্রী এবার সালবানি ইয়াগুল ইয়াগুল সঙ্গ লুনানি নাংনাই এবার কিসা ওয়াতি রক ফাইকেনকে লইয়াউই ফানো টঙ্গুই মানো আবন ইয়াগুলো চারা আজাই যে জরাও সাল চি এবার কেবা সাল চি নই নি ইয়াগুলো তরসাউই ফাইমানি আ জরাও হংকে বিনি ইয়াফং রগ জাবরা রক তুমুং আছে ফেকেঙ্কে কিসা সাফ সুত্রা খ্লাই রা নাংনাই তাই আবনো কারে বিনি ব্লাই রগ ইয়ং রকদা চা এবার ইয়ং রকদা থুপ আবহাই সঙ্গ নাইকেনি খ্লাই তংনানি নাংনাই ইংকে আ জরাও তুমুং ইয়ং রক থুপ কাঙ্কে সঙ্গ ইয়ং বথারনানি আমহাই বিথি রক আ জরাও রেই রেই মানো বুঝলি সারমানি নৈচি বা এবারকে বা থামসি সালনি ইয়াগুলো ন দেনতা নসং নগরক চাইমানো তাই এই চামা বাড়া গবাং খে গাইকে সং ভালই রং পয়সা রক আজি মানো ইংকাই আসুক জরা খানা লাইকা দেনতা কাইমানো রগই কক থাইসা থাইনি

0: 아우 하게 하유니 그런 것 따복선 꼭툼 가난하니 파싱 탕가에는 꼭툼 못 불려워노 아니 야구 어떤 거 어 어가스 달니 살 느이치 스니 살 마리워 10th season이 13th Tripura Legislative Assembly 에바케바 비단 소바니 어디베션 쟁나이 어 어디베션 쟁나노 기팅게 비단 소바 보보노 탕라이 수타니 기시자 라이다 복신 자카 비단 소바 보보노 제 세부고 그릉 자가바 세부 칼라이 통나이 럭 보록 보하이노 보록니 아이디 카드 독틀랑게 마합나이 타이 তঙ্কসং লোকরক বিধানসভা নিজে অধিবেশনে নাই না মুচুং নাই বরক গাই পোলে নিসিমিন কসিমুং আবহাই ব্লাই না ওই আইডি কার্ড সামই তন্না নাংনাই গে আজরাও বরক আইডি কার্ড ফনুগুই হাব মা হাবনাই তাই লগি অবহাই মানি রক তলাং মাংলাক যে মানি রক বরক রক ন হামিয়া খাই মানো আবহাই মানি রক লগি তঙ্গুই মানগ্লাক নাই নাই ককমুং কাইসও সাকলাই যাক্ষা
1: ভারত হাপাংনি হুকুমু কক চাংলাই নকি ডিমাপুরনি উত্তর পূব অঞ্চলনি নই সায় নিচি তো হুকুমু সেন্টারনি নই সায় নিচিসনি রং বিশিনি ইয়ং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড নি বাগৈ মুচংনাই রকনি থানি কয়লাই সানজাখা লুকুর সাবমুং মুসামুং থুমনু মুসামুং ওয়া কাটনি মানে এবার এক থানটি তাক না করেন হানি মানে স্নাম না করেন রাব না করেন অবহাই বড় রকমের থানি বড় রকম সকাত নিবাকে সাকলাই চাকো সাল থামছিসা মার্চ নিনে নিশায় নিচি তো বিশি জ

0: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম তাই ত্রিপুরানি খবসাকনা নাই গুবন হাসতে বেরেমনি বসংনি সাকাত মানজাক রক কয়লাই রেইমানগলা https://nezccindia.org.in/home/advertisement ও ওয়েবসাইটও ফর্ম মানি মানানো পাইথাক সাল অংখা ও আগস্ট তালনি সাল থামচিসা সাল জড়া ও শালনি বিশিং ও দিমাপুরনি NEZDCC ও তংনগ থাঙ্গই সগৈনা নাঙানো
1: আও হাইকেই তেকেসা গাই আনি ইয়াফাও দঙ অবং গাই বুসকাং সেপ্টেম্বর তালনি সাল চি সাল মারিনি সেমি সালনি বাগৈ শান্তির বাজার মহকুমানি বিশিং খবজাক বীরচন্দ্র মনুনি সাংরংমা মন্দির এবার সাংরংমা যে দেবী মন্দির নিয়ে সিনি জাগ আ জাগাও সাংরংমা তের সংসার জাগনানি থাঙে দো সালনি বাকি সংসার জাগ ও মতায় মতাইন কিটিংগে কতর খে বাণিক ব সংসার জাগানো ককথুম তাই হুকুমু বেদেক নি ফাজিংতেই ও সালনি বাণিগ লুকুরগ্ন ফাইয়ী মানজাকনা বাকি কবক জাগা

0: ফাংশন। ত্রিপুরা হাপামি বরগদ ফাহাম ট্রাইবেদিক নিবাখাতে ত্রিপুরা হাস্তেব তং সুপনাই কশিজাক রংথায় পরিবই তনাই চুকজাক বরগ দফানি সেরংনাই রং বাকি নাই নৈশাই নিচিত নৈশাই নিচিসনি রং বিশনি বাকি নাই অস্ট্রেলিয়া স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্ট ত্রিপুরা মুঙ্গিনে কেন্দ্র বেদা গেজাক সামং বতাঙ্গ খপসাক এস টি প্রি ম্যাট্রিক ক্লাস 9010 নি স্কলারশিপ নি বাকিনে ও পোর্টাল নি বিশিংতেই কয়লাই রানি বাকে সাকলাই যাখা ওয়েবসাইট খা https://scholarship.gov.in ও ওয়েবসাইট কইলাই জমা রানি তাই চায়াতং খাকে আপনা তাই সা চাষারে জমা রেনানি শাল ও আগস্ট তালনি থামচিসা শালনি বিশিংমার নাই ইনস্টিটিউট লেভেল নি নাইমু অঙ্গান সেপ্টেম্বর তালনি শালচি শালনি বিশিঙ্গ ডিস্ট্রিক্ট বেরেমনি নাইমু অঙ্গান থামচি সেপ্টেম্বর নি বিশিং তাই হাস্তে বেরেমনি নাইকল যাক নাই অক্টোবর তালনি শাল নিচি শাল জড়া কয়লাই রেনানি বাকে এনএসপি নি ওয়ান টাইম রেজিস্ট্রেশন নাম্বার তংনানি নাংনাই যে রক নৈশাই নিচি বাতে নৈশাই নিচি তক রং বিশি ও কয়লাই রেলি বরগ্ন ফ্রেশ নি নেই রমজাক নাই যে সেরেংনাই রক নৈশাই নিচি বাতে নিচি তক বিশি ও স্টাইপেন নি বাকে কয়লাই রেখা এনএসপি নি বিশিং তৈ হাইফানো মানিয়াকো বরক রিনিউয়েল হিনি নে কয়লাই রিপ্রু মাসিনাই ফ্রেশ কয়লা রেনাই রং নি বাকে হিংকাই লগি এস টি সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মার্কশিট তাই স্কুল সার্টিফিকেট তাই পাইথাক আমজুক মুংরমানি সার্টিফিকেট রানানি নাংনাই রিনিউয়েল রুংনি বাকে হিংকা হাংকাই পাইথাক আমজুক মুংনি মার্কশিট জমা মারানাই হিনাই সাজাখা
1: আও হাইকে আসুক জুরা সংখানালাইকে আতিনিনি কক থুমরক তাবো খানালাই না সেবুক বরক তালাং মানি কক সেবুক বরক তালাং মানি কক আনি ইয়াভাও তঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরা নিবিশিংতেই সিস্টেম অ্যাসিস্ট্যান্ট আচুক থাই ও কিছু বুকচা আচুক থাই সুপুংজাক নাই বেবাগে আচুক থাই তঙ্গ কাইবুরেই আবনি বিশিং এস টি নি খরক নেই তাই এস শিরক নি বাগেই খরক নেই অব কয়লাই অনলাইন নিবিশিংতেই লাংজাগেই তঙ্গ

0: পাইথাক সালমারি ও অগস্তালনি নিচিদক এবার খনা জরা খনা শারিক দাম্বা জরা ফ্রম ফ্ল্যাপ ক্লাইমান বাইন হনেই সাকলাই যাখা আপনি পাকি নরক ত্রিপুরা হাইকোর্টনি ওয়েবসাইট হাবিনাই নরক ফ্রম ফ্ল্যাপ ক্লাই নাই মানু আপনি বাকি রংমারি নাই গ্রেজুয়েট হার্ডওয়ার তাই নেটওয়ার্কিং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবার কিনা আইটিও বিসিসানি ডিপ্লোমা ক্লাইজাক নাই বিএসসি কম্পিউটার সায়েন্স বিএসসি আইটি বিসিএ এবার বিই বিটেক কম্পিউটার সায়েন্স তাই আইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন অবরক ক্লাইজাক নাই নাই উমর নাই নখা বিসি ব্রিজিনি বিসঙ্গ তাই খাতিজাক বসংনি বাকি তাই বিশিবা গবং ফানো যোগান হনি পো সাজাক্কা গাই আসক জরা সংখানা লাইকা তিনি সেবগো বরক তলাংমনি কক হাইনি খরাঙ্গ সংরা চাপমু খানানান ভাজিং থাংলাই নফিয়া বাবন সাই সকাং তিনি নবরদীবনি সকাং বাড়িয়া কক তমা কিসা খানাই নালাইন তিনি নখা কিসা চুমুই কবল জাক তঙ্গান হনি সাজাক্কা তাই কাইসা কুসু থাইও ফেরাং গগি ওয়াতি ফানো ওয়াই মানো হনি বো সাজাক্কা তুমারি তঙানো সাকানি ফাজিং থামসি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামনি ফাজিং নৈচি দক ডিগ্রি সেলসিয়াস তাই নবার তৈহকুনি শিবুকমারি তঙানো চুকু চি বা পার্সেন্ট তাই খামাও বা চি স্নি পার্সেন্ট আও হিংকাই আসুক জরাতে খানাবাই কে তিনি নবরতিবানি সকাংবাড়িয়া কক্তমা তিনি পান্দান কম থেঙ্কা আং তনুজা
1: তাই আং শিল্পী
0: আও হাইকে অজরাও রচামুং তাংসা খনালায়নসং লতা দেববর্মানি খরাঙ্গ

এতক্ষণ ককবরক অনুষ্ঠান হায়ুগ্নি খড়াং শুনলেন। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এবং নিউজ অন এআই অ্যাডেপে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি।

সকাল 7টায় শুনবেন প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। সাতটা বেজে পঁচিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:55 7:35 ও 7:40 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলায় এবং কক্সবাজারের সংবাদ। গীতালি অনুষ্ঠানের রবীন্দ্র সঙ্গীত অরূপ মজুমদারের কণ্ঠে 7:45 সমাচার প্রভাত সকাল 8টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনবেন। 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। 10:30 শুনবেন অনুপ জালুটার কণ্ঠে ভজন। বেলা 11:05 এফ এম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 বাংলা সংবাদ। 1:40 আবারও শুনবেন এফ এম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। 2:00 মিড ডে নিউজ। 2:15 কিষাণ কথা শুনবেন আশুতোষ মজুমদার এর সাক্ষাৎকার। সোনাচুরি গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক। 2:30 আমি নারী এ পর্বে শুনবেন প্রথমে আমার কথা প্রতিমা চক্রবর্তী শোনাবেন ওনার জীবনের কথা। 2:00 রয়েছে এ পক্ষে দম্পতি রাজকুমার দেবনাথ এবং শ্রীমতী রুমা দেবনাথ। 2:00 সঙ্গে আলাপচারিতায় থাকবেন নবনীতা মজুমদার। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন। 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান।

ভাদ্রের এই শুরুর সকালেই যেন প্রকৃতির আঙ্গিনায় ধীরে ধীরে পা রাখছে শরৎ। বর্ষার মেঘলা আকাশের ফাঁক দিয়ে উকিমা দিচ্ছে নীলের আভাস। বাতাসে কেমন এক মিষ্টি স্নিগ্ধতা। বর্ষার সজীবতা পেরিয়ে শরতের নির্মলতার দিকে এগিয়ে চলেছে প্রকৃতি। এই সুন্দর সকালে নির্মল বাতাস আর প্রকৃতির মায়াময় আবেশকে সঙ্গী করে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। শুরুতেই আজকের দিনের ইতিহাস। আজ

আজ মঙ্গলবার 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। পঁচিশে আগস্ট 1609 সালে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি ভেনিসের আইন প্রণেতাদের সামনে তাঁর টেলিস্কোপ পরিদর্শন করেন। জ্যোতিষ বিজ্ঞানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1830 সালের 25শে আগস্ট বেলজিয়াম বিপ্লব শুরু হয়, যা পরবর্তীতে বেলজিয়ামের স্বাধীনতার পথ তৈরি করে। ব্রিটিশ সাঁতারু ম্যাথিউ ওয়েব প্রথম ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন। সময় লাগে প্রায় 21 ঘন্টা 45 মিনিট। ১৮৭৫ সালের আজকের এই দিনেই তিনি এই অসাধ্য সাধনটি সম্পন্ন করেছিলেন। পঁচিশে আগস্ট আজকের দিনে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী প্যারিসকে নাৎসি জার্মানির দখল থেকে মুক্ত করে। ১৯১৭ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে ভারতীয়করণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত 7 জন ভারতীয়কে প্রথমবার কিংস কমিশন প্রদান করা হয়। ২৫শে আগস্ট 1957 সালের আজকের এদিনে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্ব পোলো চ্যাম্পিয়নশিপে ভারতীয় পোলো দল চ্যাম্পিয়ন হয়।

শ্রোতা বন্ধুরা, 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হয় জাতীয় চক্ষুদান পাক্ষিক। আলো ছড়াক অঙ্গীকারে। চোখ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহারগুলির একটি। চোখের মাধ্যমে আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি, প্রিয়জনকে দেখি, প্রকৃতির রং অনুভব করি। কিন্তু আমাদের সমাজে এমন বহু মানুষ রয়েছেন যারা দৃষ্টিশক্তির অভাবে পৃথিবীকে দেখতে পান না। একজন মানুষের মৃত্যুর পর তার চোখের কর্নিয়া দান করা হলে তা অন্য একজন দৃষ্টিহীন মানুষের জীবনে ফিরিয়ে আনতে পারে আলোর দিশা। তাই চক্ষুদান শুধু একটি দান নয়, এটি মৃত্যুর পরও আমাদের জীবনে আলো চালিয়ে যাওয়ার এক মহান মানবিক উদ্যোগ। জাতীয় চক্ষুদান পাক্ষিকের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে চক্ষুদান সম্পর্কে সচেতনতা তৈরি করা, প্রচলিত ভুল ধারণা দূর করা। অনেকেই মনে করেন চক্ষুদান করলে মৃত ব্যক্তির মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটি একটি ভুল ধারণা। অত্যন্ত সতর্কতার সঙ্গে চোখের কর্নিয়া সংগ্রহ করা হয় এবং মৃতদেহের চেহারায় সাধারণত কোনো দৃশ্যমান বিকৃতি ঘটে না। আবার অনেকে মনে করেন শুধুমাত্র তরুণ বা সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরাই চক্ষুদান করতে পারেন। বাস্তবে কর্নিয়া দানের উপযোগিতা নির্ভর করে বিভিন্ন চিকিৎসাগত বিষয়ের উপর। তাই চক্ষুদানের ইচ্ছা থাকলে সংশ্লিষ্ট চক্ষু ব্যাংক বা চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে চক্ষুদান করা যায়। শ্রোতা বন্ধুরা, আমাদের জীবনের শেষ অধ্যায়ের পর যদি আমাদের চোখের মাধ্যমে অন্য একজন মানুষ নতুন করে পৃথিবী দেখতে পান, তার চেয়ে বড় মানবিক দান আর কি হতে পারে। তাই আসুন জাতীয় চক্ষুদান পাক্ষিক উপলক্ষে আমরা সচেতন হই, পরিবার পরিজন ও বন্ধুদের চক্ষুদান সম্পর্কে জানাই এবং চিকিৎসা বিশেষজ্ঞ ও অনুমোদিত চক্ষু ব্যাংকের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে চক্ষুদানের অঙ্গীকার করার কথা ভাবি। আপনার একটি সিদ্ধান্ত মৃত্যুর পর কারো জীবনে ফিরিয়ে দিতে পারে আলোর পৃথিবী। চক্ষুদান করুন, সচেতনতা ছড়িয়ে দিন, মৃত্যুর পরও আপনার চোখে জ্বলুক অন্যের জীবনের আলো।

0: सारेगामा कारवा।
1: गानटी सुनलेन मान्नादीर कण्ठे। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। আজ সকালে এবারে আমরা চলে যাব স্বাস্থ্য তথ্যে। স্বাস্থ্য তথ্যে আজকের বিষয় সকালের ছোট্ট অভ্যাস, সুস্থ জীবনের বড় উপহার। নতুন একটি সকাল মানেই নতুন করে দিনটাকে সাজিয়ে নেওয়ার সুযোগ। আর দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর কিছু অভ্যাস দিয়ে, তাহলে সারা দিনের কর্মক্ষমতা ও মন মেজাজ দুটোই ভালো থাকবে। ঘুম থেকে উঠার পর প্রথমে নিজের শরীরকে একটু সময় দিন। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে না গিয়ে কয়েক মুহূর্ত ধীরে ধীরে শ্বাস নিন। এরপর এক গ্লাস জল পান করুন। রাতে ঘুমানোর সময় শরীরে জলের ঘাটতি তৈরি হতে পারে, তাই সকালে পর্যাপ্ত জল পান করা শরীরের জন্য খুবই উপকারী। এরপর কিছুক্ষণ হালকা শরীরচর্চা বা স্ট্রেচিং করা যেতে পারে। মাত্র 5-10 মিনিটের সহজ ব্যায়াম, হাত পা নাড়াচাড়া কিংবা হালকা হাঁটা চলা শরীরকে সক্রিয় করে তুলতে পারে। যারা নিয়মিত হাঁটেন তাদের জন্য সকালের হাঁটাও হতে পারে দিনের সুন্দর সূচনা। তবে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী ব্যায়ামের মাত্রা ঠিক করা জরুরি। সকালের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যকর প্রাতরাশ। অনেকেই ব্যস্ততার কারণে সকালের খাবার এড়িয়ে যান, কিন্তু দীর্ঘ সময়

এই প্রাতরাশকে এড়িয়ে চললে আপনার শরীরের জন্য অনেক ক্ষতি নিয়ে আসতে পারে, তাই শরীরের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার দিয়ে শুরু করা ভালো। প্রাতরাশে ফল, শাকসবজি, ডাল, ডিম বা অন্যান্য পুষ্টিকর খাবার নিজের খাদ্যাভ্যাস ও শারীরিক প্রয়োজন অনুযায়ী রাখা যেতে পারে। অতিরিক্ত তেল, চিনি ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমানো ভালো। আরেকটি বিষয়, সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে ডুবে না যাওয়াই ভালো, অর্থাৎ মোবাইল ফোন থেকে দূরে থাকা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দিনের প্রথম কয়েকটি মুহূর্ত নিজের জন্য রাখুন, একটু খোলা বাতাসে দাঁড়ান, প্রকৃতিকে দেখুন, পরিবারের সঙ্গে কথা বলুন কিংবা দিনের কাজের পরিকল্পনা করুন, এতে মনও অনেকটা শান্ত থাকে। সবশেষে মনে রাখবেন, সুস্থ থাকার জন্য কোনো একটি অভ্যাস যথেষ্ট নয়, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত জলপান এবং মানসিক প্রশান্তি, সবকিছুরই সমন্বয়ে তৈরি হয় সুস্থ জীবনযাপন। তাই আজকের সকাল থেকে শুরু হোক ছোট্ট একটি পরিবর্তন। সুস্থ সকাল, সুন্দর দিন আর সুন্দর জীবনের পথে এক ধাপ এগিয়ে চলুন। শ্রোতা বন্ধুরা, আজকের স্বাস্থ্য তত্ত্বে আজ আমরা জানলাম সকালের ছোট ছোট অভ্যাস সুস্থ জীবনের বড় উপহার।

আজ সকালে বাড়ি আবহাওয়ার খবর। দক্ষিণ ত্রিপুরা জেলার আগামী 26 আগস্ট 8:30 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আকাশ সাধারণত মেঘলা থাকবে। জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় প্রায় 8 থেকে 9 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন প্রায় 60% থাকতে পারে। আবহাওয়ার সতর্কতা, জেলার 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা জলাশয়ের কাছে না থাকার জন্য সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষক বন্ধুদের জন্য পরামর্শ, আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রেখে কৃষিকাজ ও ফসল কাটার পরিকল্পনা করুন এবং বজ্রপাতের সময় নিরাপদে আশ্রয়ে থাকুন। প্রথমেই ধান চাষীদের জন্য কয়েকটি পরামর্শ। বর্তমান আবহাওয়ায় ধানের পাতায় পোড়া বা লিপ ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দিতে পারে। আক্রান্ত হলে পাতার এবং রং হলুদ এবং কমলা হলুদ হয়ে যেতে পারে এবং ধীরে ধীরে পাতার নিচের দিকে ছড়িয়ে যেতে পারে। এর ফলে ধানের শীষের বৃদ্ধি ব্যাহত হয়ে ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে, তাই জমিতে রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং কৃষি দপ্তর বা অনুমোদিত কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।

বাদাম চাষীদের জন্য পরামর্শ, বৃষ্টির কারণে নিচু জমিতে যাতে জল জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিন। জমিতে অতিরিক্ত জল দাঁড়িয়ে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এই সময় বাদামের জমিতে সাদা পোকা বা হোয়াইট গ্রাবের আক্রমণ দেখা দিতে পারে। আক্রান্ত জমি নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে অনুমোদিত কীটনাশক ও নির্ধারিত মাত্রা সম্পর্কে স্থানীয় কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভুট্টা চাষীদের জন্য, ভুট্টা বর্তমানে টাসেলিং বা মোচা বের হওয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে। এই সময়ে জমিতে সঠিক আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত জল যেমন ক্ষতিকর, তেমনি অপ্রয়োজনীয় জলসেচ এড়িয়ে চলুন এবং আগাছা পরিষ্কার রাখুন। প্রয়োজন অনুযায়ী উপকারী সার হিসেবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান তাপমাত্রা ও আর্দ্রতার কারণে মুরগির ঘরে অস্বস্তি তৈরি হতে পারে, তাই ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন এবং ভারী বৃষ্টির জল যাতে ঘরে ঢুকতে না পারে সেদিকে নজর দিন। মুরগির ঘরের লিটার নিয়মিত পরিবর্তন করে শুকনো ও পরিষ্কার রাখুন। পাখিদের সবসময় পরিষ্কার পানীয় জল সরবরাহ করুন। বয়স্ক মুরগির ক্ষেত্রে নিয়মিত কৃমিনাশকের ব্যবস্থা করুন এবং রানী ক্ষেত রোগের বিরুদ্ধে সময় মতো টিকাকরণ নিশ্চিত করুন। শুনলেন কৃষক বন্ধুদের জন্য কয়েকটি কৃষি পরামর্শ। আর এটির সঙ্গে শেষ করব আজকের প্রভাতী তথ্যভিত্তিক পরিবেশনা। আজ সকালে আপনাদের সঙ্গে ছিলাম আমি অসীম। আবারও কথা হবে আগামী সকালে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সরকার আটা এবং অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ কূটনীতিবিদদের তৃণমূল স্তরে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভারতীয় বৈদেশিক পরিষেবা IFS 2025 ব্যাচের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। শ্রী মোদী ভারতের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে প্রযুক্তি উদ্ভাবন ও সক্রিয় যোগাযোগের সংমিশ্রণের ওপর জোর দিয়ে তাদের এ ব্যাপারে উৎসাহিত করেন, যাতে এর মধ্যে দিয়ে ভারতের আন্তর্জাতিক যোগাযোগও আরো সুদৃঢ় হয়। বিশ্বে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে অনুঘটকের ভূমিকা পালনের জন্যও এই আধিকারিকদের প্রতি আহ্বান জানান শ্রী মোদী। এই IFS আধিকারিকরা তাদের প্রশিক্ষণ ও ভারত দর্শনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 50 জন IFS আধিকারিক এই দলে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলন 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। শ্রী শাহ বলেন, মাল্টি এজেন্সি সেন্টার বা MSC তে থাকা তথ্য AI এর মাধ্যমে বিশ্লেষণ করে জাতীয় নিরাপত্তার জন্য মান্য কার্যবিধি বা SOP তৈরি করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রহার প্রকল্পের জন্য প্রশিক্ষণের ওপরেও গুরুত্ব দেন তিনি। সম্মেলনের প্রথম দিনে সন্ত্রাসবাদ বিরোধী ব্যবস্থা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ ও বহিষ্কার, সাইবার অপরাধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধ নিয়ে আলোচনা হয়। দুদিনের এই সম্মেলনে সারা দেশ থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে যে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নের সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত 2,30,000 নাগরিক আবেদন করেছেন। তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ধর্মীয় নিপীড়নের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে আসা নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার জন্য তিনি সিএএতে আবেদন জানাতে বলেন। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে 25তম বৈঠকে অংশ নেবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থার প্রেক্ষিতে নতুন দিল্লি ও পেইচিং এর মধ্যে সম্পর্কের টানা পোড়েন শুরু হয়। তবে সম্পর্ক স্থিতিশীল করতে উভয় পক্ষই বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, পেইজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করও জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিদেশমন্ত্রী গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। জয়শঙ্কর ওই বৈঠকে ভারত রাশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন।
1: India-Russia partnership has consistently demonstrated resilience and adaptability. Even amidst a complex international landscape, our engagement has continued to deepen, reflecting the mutual interest and confidence that define our bilateral partnership.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কে তিনি পুতিনকে অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র ও কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি গতকাল টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দু মাসের মধ্যে আগের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। ভারত দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘের মিশনে মোতায়েন শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। ওই

হামলায় ইথিওপিয়ার এক নিরাপত্তা রক্ষী সহ দুজন প্রাণ হারান, আহত হন আরো অনেকে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কার ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানিয়েছেন, ইরানের আয়ের সম্ভাব্য সব উৎস বন্ধ করাই নিষেধাজ্ঞার লক্ষ্য। তিনি বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক আরও সীমিত করার মতো অর্থনৈতিক ক্ষমতা ওয়াশিংটনের নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ওপরে আলোচনা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা বৃদ্ধি ও ভোটদাতাদের প্রশিক্ষিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি গতকাল লখনৌয়ে ইলেকটোরাল লিটারেসি ক্লাব ও ইসিআই নেট অ্যাপ সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা সম্পর্কেও গুরুত্ব আরোপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ বা সিবিএসইর বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় DGFT জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা আজ প্রথম ইনিংসে 2 উইকেটে 8 রান হাতে নিয়ে খেলতে নামবে। সিংহালি স্পোর্টস ক্লাবে এই টেস্টে ভারতের থেকে 495 রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। খবর আপাতত এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে গতকাল ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা, পানীয় জল সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত যে সমস্ত উন্নয়ন প্রকল্প রূপায়ণের কাজ চলছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রতিটি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে গুণগত মান যাতে বজায় থাকে সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, সরকারের সুযোগ সুবিধা যেন প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সাথে পৌঁছায় সে বিষয়ে জেলা স্তরের আধিকারিকদের নিয়মিত তদারকি করতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল ধলাই জেলার আম্বাসায় বন্ধন গ্রুপের এইচবি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আম্বাসা লালঝুড়ি এলাকায় প্রায় 20 একর জমিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজটি গড়ে উঠবে। মেডিকেল কলেজের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই মেডিকেল কলেজের মাধ্যমে ধলাই জেলার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসবেন। 25তম ভারত চীন এই বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রী ডোভাল। উল্লেখ্য, দুদিনের সফরে তিনি গতকাল বেজিংয়ে পৌঁছেছেন। তপশিলি

আর্থিক উন্নয়নমন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে গতকাল দক্ষিণ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন এবং জেলার ভবিষ্যৎ উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে বিলোনিয়া সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি উন্নয়ন প্রকল্প, সরকারি কর্মসূচির অগ্রগতি, বাস্তবায়ন এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে গতকাল ডুকলি পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ফুলন শাহ প্রমুখ। সভায় ব্লক এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক এবং নির্মীয়মান কাজের পর্যালোচনা করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজে গতি আনার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে গতকাল বিলোনিয়া মহকুমার রতনপুর বাজারে এক সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে শিশুদের সুরক্ষিত, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। পাশাপাশি 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাত PM-KSAT শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভ্য বলেছেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে কর্মসূচি সারা দেশে 1500টি স্থানে অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্থানীয় যুবক যুবতী, ক্রীড়াবিদ এবং ছাত্রছাত্রীরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। শ্রী মান্ডাভ্য বলেন, ক্রীড়ামন্ত্রী তরুণ এবং ভারতের ক্রীড়াপ্রেমী তরুণ এবং ভারতের নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি মত বিনিময়ের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এই কর্মসূচি। এর মাধ্যমে তরুণরা ধ্যান ধারণা এবং নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। ওই দিন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে খেল কি বাত PM-KSAT এই কর্মসূচির আয়োজন করা হবে, জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাশগুপ্তের পৌরোহিত্যে আসন্ন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে গতকাল পরিষদের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী 28, 29, 30 আগস্ট করইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে 3 দিন ব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়েও বিনতা দেবর্মা বসং নাইমথাং এডভাইজার অজিত ডুবাল তিনি চীনি বৈহা মন্ত্রী ওয়াং ইবাই কগলাম সালাইমাও আচুকানো ফিল নৈচিবা ভারত চীনি ও আলাইদা লুকু আদং কগলাম সালাইমাও আরে আমজে জিনজালতে বখাক নৈনি জুদা জুদা না কুকমা দিখনতে কগলাম সালাইজাগানো খুরজাইমানো ব মিয়া সালনি বেড়াইমাও বেজিং গো থাঙ্গে সগৈখা শিকলাতে থং ককচং লাইনক বস্কাং আগস্ট নৈজি স্নি সালো হাক্তর গনাঙ্গই খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাট বি এম কে সাত মুঙ্গই কাইসা সামংবতাং লুয়াজি নাই কেন্দ্রনি শিকলাতে থং মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডবিয়া শাখা বসং থং সাল রগই অ সামংবতাং হাক্তর নি সা সাই বাড়া থায়ও সংসাজাক নাই অযত পান্ডা ও আমচাইনি শিকলারক থং রংতে রং পরিণায় রক থানো মন্ত্রী বখর নরেন্দ্র মোদী অ সামংবতাং ভার্চুয়াল তৈ ককনা রগানো মজাং মান্ডবিয়া শাখা থং ন হামজাকে শিকলাতে ভারত নি রায়দা স্নামনায় রোগ নি বিশিং দাদাক সিদাক শিকলা কগলাম সালাইনানি কাইসা কতর ফুনুক মারি অঙ্গি সিনি জাগনায় আবুনি বিশিংতে শিকলারক জানি যায় সীমা রংমা ও সানানি শেপ মান্নায় অ সাল কৈলাস শহর নি রামকৃষ্ণ রং কতর খেল কি বাত পি এম কে সাত ও তাংবুতাং যুগালেওয়ান হনে শাখা প্রিন্সিপাল ডক্টর অজিত বর্মন মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী ও তালনি থামচি সালমারি কোকটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তে ফাতার হাক্তর নি লুকুরক বাই কোকলাম সালায়েন অব অঙ্গানে মন কি বাত

গীতালি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন অরূপ মজুমদার। গীতালি অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত শুনলেন। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতি অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন অদ্বিতীয় ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর। গানের কথা লিখেছেন মুকুল দত্ত, সুরারোপ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরের গানটি আরাধনা ছবি থেকে, গানের কথা গৌরী প্রসন্ন মজুমদার আর গানটিতে সুর দিয়েছেন শচীন দেববর্মণ।

দীপ চলে যায় ছবির গান শুনলেন। গানের কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানটি শেষ পরিচয় থেকে। গানের কথা লিখেছেন বিমল চন্দ্র ঘোষ, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

কোহলি ছবির গান শুনলেন, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন একই শিল্পীর গাওয়া গান, শিল্পী লতা মঙ্গেশকর। পরের ছবি সানাই, শিল্পী লতা মঙ্গেশকর। গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

পরের গানটি শুনবেন চৈতালি ছবি থেকে। গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার শচীন দেববর্মণ।

যৌতুক ছবির গান শুনলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। পরের গানটি কবিতা ছায়াছবি থেকে, গানের কথা ও সুর সলিল চৌধুরী।

রক্তরাগ ছবির গান শুনলেন। গানের কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ছায়াগীতি অনুষ্ঠানে এবারে শুনবেন সুখের কাছে এই ছায়াছবির গান। গানের কথা সাজিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর গানটিতে সুরারোপ করেছেন মৃণাল বন্দ্যোপাধ্যায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানে আসলে প্রথম গানটি শুনবেন হামে রাহি প্যার কি ছবি থেকে, গানের শিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক।

0: রঘুবীর ছবির গান শুনলেন অলকা ইয়াগনিক এবং সুবিন্দার সিংয়ের দ্বৈত কণ্ঠে। পরের গানটি শুনবেন ডার ছবি থেকে শিল্পী উদিত নারায়ণ।
1: वाह, क्या तेवर है सुनील के आने का।

অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন আর্য ছবির গান। এবারের গানটি শুনবেন দিল তো পাগল হ্যায় ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ।

জুবিন নাটিওয়ালের কণ্ঠে শুনলেন স্যার ছবির গান। গানে গান আসারে এবারের গানটি শুনবেন কেশরিয়া ছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং।

জুবিন নাটোয়াল এবং দীক্ষা সিংয়ের দ্বৈত কণ্ঠে। এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশ বাণী বিলোনিয়া। দেশবন্ধনা অনুষ্ঠানে এখন দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। প্রথম গানটির শিল্পী জয়তী চক্রবর্তী।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনছেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনে। এবারের গানটির শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীরা।

গানটি শুনলেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে। দেশবন্ধনা অনুষ্ঠানে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে এবং নিউজ অন এয়ার অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 10:30 হয়ে 15 সেকেন্ড। এখন ভজন শুনবেন শিল্পী অনুপ জলোটা।

এতক্ষণ হিন্দি ভজন শুনলেন অনুপ জলোটার কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। সংবাদের পরে শুনবেন এফএম উচ্চয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

Hey.

Rodonin enäite. Hei, hei, hei, hei.

ting. Ay pa, anay pa, in. Hay, hay, hay, hay.

장해님 어머니 때 하이야 하이 하이 하이 자이 빠르

ดฮารุอมเมนิกาเฮียไฮไฮไฮ

하이 적응의 장해 낸 하이 엄아이 나롭다

ជោគវិញអើយរថោករមរថោកណាយោទុយទីកានហើយយ៉ាហើយហើយហើយ

줘, 애나 몰래 줘. 하이야, 하이, 하이, 하이.

dem. Ey, bo ma jo o ma de. Hey, ja. Hey, hey, hey.

Amal alukumma nen Rung sok rajur nen Hiya Hai Hai Hai

A con a chay pile co hay hay hay.

처음. 하이 하이 돈인 에이나 러모. 하이 하이 하이.

0: 关于完成我临床改正，听两个系个，大部分澳洲佬正白个含可能同意马来，阿不能听国两白。阿侬讲那少那个少的嘛侬，按国读苦了个就那个，侬国读苦了个，阿你看我哩到底读什么？今天班到，俺只管说开始工作，下来中午，俺两位，今天晚上中午，白天今天天冷，今天刚好，还有个大伯尼熬着了我，今天晚嘛，我们家母农嘛，农姑，干面子了，那娃子都快点回来，可能老哥，白天农家，阿婆就，那时候来呗，阿婆，给我放个新鲜的没啊？直接放个快点，还的，咱们应该，那时候来没的，阿婆农给我拿了个没啊？能来帮侬搞水米啊？还是还帮侬种花椒、冬瓜的米青菜？阿婆侬，这些米啥？阿是过多点，阿母过来介绍，拿来给侬好些。咱们搞花椒，搞么还侬？还是搞多来点个 ？Hello。啊，啥的看那种 ？Hello。啊，今天晚上我把地占上，晚上我呢，今天我地六过来拍张卡，我给记下。啥来张么的？干吧，给他三毛看那种哦。Sama ni kamu haji, ani kamu ni tahu di bukan. Sengapa haji? Lama ni tu apa natural climate apa nung kun climate. Sengapa nung kasih nak rumah? Haji mana sengkisah hajat tahun ke? Seng asal kotor dera mau kelaya ke tong lain mana asal si? Tambah ingat ke? Haji, angkat si muka saka. Karena kini norok kisah kamu haji dry samung tondi, urum rok, hekiba romperok. Sini kami am sini kusuk saka utah asik. Kaya, hai pun jadi tolak tong nai, tahu ke? Tiada kan aku tong nai, apa hai rok ngangke, orang mai kisah, anda ramu rok sung nugu. Hai pun, kau ni nugu kisah tolak, kau tahu kan aku, apa hai rok banyak ting tilo man nuka. Kau mungkin rok dry, rok ngangke, sahaja rok tong ngangke, baca, mai rok korup sana ni punom, semua rok problem ngangke, apa sahaja punom, apa terus serai rok kisah kisah, banyak border boleh kelajuan punom. Hei ni bang, tak kisah kau dulu lagi tak? Hong Kong. Hong
1: Kong tak pun, tapi Hong Kong.
0: Di pon Hong Kong. Hei.
1: Hei,
0: sorry.
1: Tak tahu apa yang geram, tapi jorok tu bawaan yang tak tahu. Kamu kaya, dia zaman lagi tukan anak tang mero, harung logo anak tang mero, apung tang kaya anak tang mero, borong borong tu kisah tak kau kerja kau tangan muda. Saya nak cari apa sahaja, apa itu susah. Kalau kami tidak nak kangen, kita mana tak nak puna kita ungu kayu puna tak korup itu. Ama untuk tak korup, ama hari itu tangan nang kita tak ku. Kali, oh, mesti tak kangen mana itu. Kita ya korup itu ini tangan nang kita mana mahu kayu tak kangen. Isi itu ungu tangan nak ganti itu. Kau ni mesti tangan tak ungu nak itu bezal beli bolok. Nampak tak nak bagai ingat ko. มันก็ต้องมีแบบนั้นแต่ถ้าใครมาเนี่ยพวกเราหรอกแต่นี่เนี่ยมันจะร้องเพลงหรอกอ่ะมาใครเราไม่คิดอะไรดีแค่ตรงนั้นเราต้องแต่งก็ไปออกก็แค่ตรงนั้นไปแค่เจ้าตรงนั้นไปแค่ตรงนั้นอ่ะมันเราไปคิดสักปันละการที่เราออกก็ออกตรงนั้นเราเนาะไปตรงนั้นก็จะเอาคิดสักปันละตรงนั้นเราต้องแต่งก่อนค่ะ
0: นั่งยาสินั่งยามาใครมัวรักก็ทั้งที่ชาติเดียวมันแค่หนึ่งสิ่งของก็ต้องนั่งอุตส่าห์จะเรียกยาหรอกบางครั้งก็ไอ้พวกคนกันนั่งรักก็ที่จะต้องกู้น้ำที่เราคิดตรงนั้นนั่งได้ก็ต้องแต่งกู้อ่ะมันต้องทำเช่นนั้นทำไปตอนนี้เราจะงบว่าเห็นว่าเราก็แลนด์สไลด์ตรงนี้ไงฮะกับบางมาเจ้ฮัสก์เราก็ต้องในการนั่งรักก็ landsliding ni borok ni nogroko hapung rok klai nai timani oba hoy nugo recent lang nuka tabuk tam nai dolai district bu khakno landsliding ni bong nogo haklai nai borok hap hop jogi nai bong ni langma somani nga ba hero go jepur rogo belai wati kamang rok phayo mo hai harong rogo harab rogo tong nai rok nog ni nog ja jaga go hakku ak nai abo hai thai rogo tong nai rok kisa khojak tong na nangu tokana ngangke আপ্রু আবহাই কোয়াক নাই জাগাও তঙ্গিয়াও নে কিছা হাসল ফন ঠাঙ্গি নাই ঠুকাং কিনে গানা কিনে জাগার গো ফানো ঠাইর গো ফন ঠাঙ্গি ঠুকাং কে নংবাই কাহাম নে তামনে সিং ল্যান্ড সাইডিং ই কোকাং কে তাম হিঙ্গাং কে আসক হাসল মা ফাচা বরক চং বসে বা ম্যাক্সিমাম চিনি হামা সং 5 মিনিট নারগি তন মান ল্যান্ড সাইডিং ই নার হাপকাং কে ইনকে আবো নে আবো আবো আজ রও তো ফাচা কে হাক খুরি নে কারে নানি তেছে বড় রক সাইজা মন মায়া হরদি বড় গো তুমু অহকে ল্যান্ড সাইড ডুমি রখাং কে হাইদিবা হার ওর কোয়াগি ফেকেন আমরা ইনারো কিছা ওয়াতের কোয়াং ফেকেন কে মহাই হার ওর গানা তং মেরো নর কিছা হজা কে তং দি হে কে আদিন থুয়াও নি কিছা হাতল পন থাঙ্গে ছুডি তাকে চিনি জাতি রো কন টং মন গানা গিনি জে থায়ো আ হার ওর কোয়াগি আঙ্গি নি তং মাই আও হাই থাই রো গটা গে তে টাং তাকে সা কং দু মানে গনা দেবর কাহম
2: হ্যালো
0: হ্যাঁ দেবর কাহম
2: ini tam ni tanda kai to ni kadang mobile program ni pun dia lemalia
0: ah tini mung saya ani wan sung nang sai tong tau no jara to wat nyor phai ne chini borok ma jeng jalak lai jak borok no kisang sai tong tam ke tong ha ke tong bai ka hang ne awai
2: ang yang tu ran len de ro ma tini no no ro new ko hasil kol khan ne
0: da da da ha mai
2: ha mai san no bo
0: ha ha mai
2: ap kol khan ne kol wa sa ban ha je san no wa jaga mo tini bai jeng gung ki hat na
0: আবো হাই আবাই সু সু আমা হাইচিনে চাং টং যে চাং কে কক দুটি সে আবাই হব টং আং দিনে কক দুটি সে নেমাই কক সাইটং হটাইছে হামাই নং সা সানার মুসং সারি দ ককরি সারি আ সারি সারি
2: আবো তো এনে ওয়াতে নবত ওব পন সিজন
0: আ
2: ফটো বিন সিজন ওব ফাইনেন্য
0: আ আ আগিনি সে কস কমিক আগিতে সে সেনসারাই ফুরো তে সোয়াটি ফিউ তাও কিছা কে বা যে মানুষ কাটি মানুষ দিনে তাম সানাই আবো তো কুই কক নো যেসব নাই দি আবার কাটি মিয়া হাই কিছু হজা তো হাঙ্কে কতর পাটি মুমি সঙ্গ কাটি মান্দ্র গান হাই মাতা পানি কক ফাজি টেকে টেটাং সামুং সঙ্গে খাড়াই ফেলে তিনি পান্ডব

0: দীপর কহম যতন চিনে উজ্জেন্দ্র কবর পান্দানে বিশং টি যতন খা কহম তে হাম বয়া ফর তিনি নো সালো আনে খাবনে যাও টি বুকসং আং তিনি কক সাই তংলাই মানে কি কিসি চা দীপর জরনে পান্ড চিনে অকক সামানে বিশং টি কি চা সামগ নাগনাই তে হজাকে তংলান বগে যে খাই তংলাই চাকু বুকসং নর কহিন গানা গিনি নি যে মহাই ওয়াটি জর রগো সিং হারওয়াক গানা তংলাই রকম নর কিসা মরং হজাক রেডি তামাই গ্যাংকে হাকাল তানি নাই কম নক টাকলাই রক দো তাব আপনি তলাব হা ফালাই রহমান ইয়াগুলো কেসা হা রক দো আপনি হলো তলাব নক টাক মানে আবহ রক তামাই হার ওয়াক গবাং ওয়াটি ফেয়াকে নরমই থাম হার পেক আব চিনি হার ওয়াক নি হার পেক নিয়ে কর্ম মিনে কিসা দাতিন কোয়াগু ও হ্যাঁ রিবা হ্যাঁ এই আবরণ গানের কতং গিয়া উনি কিসা হাসালকে তং হাঁকে চাও তাউকনি ও ওয়াটি জর ওরা ল্যান্ডস্লাইড নি কম চিনি বড় রোগ লাংম সমান নু খাঁকে বেড়াখেন খা খামু টেসে হাইন চং কম জং জালো ক্লাই লাই যাক রং পুছানি বিয়াল হাই বিয়াল হাই দিবা আবু নুলো বম হাইরো কাকে লাংম সমান কে জং তেও বুকা খামু টেসে কৌদু নাই নাই দীপর কাহাম হ্যাঁ সাদি
1: দীপর কাহাম হেলো দেখো তো না
0: হ্যাঁ দীপর কাহাম
1: দরকার না হয় তো সিনি বিশেষ

0: চান বাবি সান্তিপীর জন্ত কোনখান কৃ জাগাও আপনো তামানি সানাই যে কিসা সুবা স্টেশন মনে সাইমানো আপনার যেন বাইশ বৈশ নাম নাম অকরা সাকরেন কক আবহাই সাই সাইকেন থাকে বুঝতে কবি আঙাবো সাইমিয়া তখন জেখাই জানাই তাকে বহু সুন্দর তুমুং আবনো কবি হনি ওয়ান সুখান কেন ট্রাই খেয়ে নি দিয়েছি ট্রাই খেকে ট্রাই খেয়ে যদি হাঙ্কে তো কাহাম কক হাই দিবা কেটে কেছে কক দুমাই নেকি না দিবর কাহাম হ্যাঁ দিবর কাহাম সাথে খানাই যাবো
1: আঙ্গু
0: সাইমালি আছি হামাই
1: পঞ্চায়েত

0: Că ei fac în mafie.
1: Da, da, da. Cocri.
0: Dacă nu tot să nu mă nu, să cum mă nu. Să da de atun.
1: Ha? Bo, bo, bo? Ha? An mong prasan?
0: Kai, wadri no barok hai kang kai.
1: Ai.
0: Kau mat, mat ke sana kau bol tengai dok. Kamu cricket tengai dok. Mat ke sana kau, mat ke sana kerang kau kang kai. Kau nak kusuk kai sok kai jalan kai. Ah. Kai ke, sekarang kai bu pangwa pangwa.
1: Abone boleh kaisa tamu ni chanai jumbo kai atas sentong na hema tunggu ada kau. Abu boleh chanai beri jantung sehmia. Tapi no angin nong mana ingat bukan orang kok mana nukuk belagi bukan kotor. Hey dah. Hello. Hello. Hello.
2: Hello.
1: Kok dulu saya canggah, benda kena hambai. Asal-asal ni kok dulu kok saya canggah lagi ni. Nampu tamu ni saya cina isu canggah. Hangkat tak kasih kok dulu naik kena? Sabung kah? Hello.
3: Hello.
1: Jibur, jibur kaham?
3: Nanti itu okay.
1: Ah, jibur.
3: Ah,
1: jibur.
3: Nikol.
1: Wati Phai Mung Tui Chalai Chukona. Wati Phai Mung Tui Chalai Chukona. Wati Phai Mung Tui Chalai Chukona. Wati Phai Mung Tui Chalai Chukona. Wati Noba Tui Phai Rang Kukpur Rogo. Hangke Bubu Hai Rok Tui Rok Long Hangke Tamke Zing Kicha Bini Sha Mung Rok Bubu Hai Kina Rake Sanai Bubu Hai Thayo Tung Hai Sao. Wati Noba Tui Chalai Chukona. Noba
3: Wati
1: Phai Mung
3: Tui Chalai Chukona. ก็เราก็ไปไล่นอกไปก็ปั้นคนเดียวขยันเหมือนใจเกิดเรื่องพวกคำเบี้ยเรื่องไปแค่พวกจะพ้นมอมหรือเปล่าอืมอืมอืมอืมอ้าวใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ใช่ chuyện là giáo này thế rồi nó khi rồi khắp lại rồi khi tới rồi cả cái đông cả giáo thấy nhau rồi lăng một tay xe thang lên nhịp cả thang lên thang ngủ
1: hay chứ Anguagich rifle collect and a coma her, another was Hamani, Hypana, Gange, Abokun scientific reason, Griba, Vishas Roclaya, get Abu Norok Sound, Gaba, the Mungama hang a climb and a Yashi Abudan.
3: Why
1: you I see.
3: I'm going to go to the house.
1: বড় খরচ তো সাবান থাঙ্গি না খেবু রাজানো থাঙ্গি সাইপু যে এই ময়লা বড় সেক্রিকে থি থামাইকা আবেনি সাইউ হুনগাঙ্কে খেবু রাজা আপুঙ্গাঙ্কে কুবুজিবা নিয়াই গসাগ্লোরি রু খাঙ্কে বাংলা পাইও হাইতা সেন্ট বাংলা হনো আবনো গাউন বগেই জং জগলু খাঙ্কে হাইকে রাম রাম হুনগাঙ্কে বকনাউ নি হেই বড় টঙ্গো নি বলরি আঙ্গি থাঙ্গো হাই নি জং আগি নানা দাও রু সাইকরালি যা আবা হেরু সাইমি আওতো
3: সাইমি আওতো
1: Hello. Sadi.
2: Kamu pandra soli tong babo.
1: Gak panas naik ya hambai.

0: আংকক দুঃখটো অতিশালী আপনার জায়গা আপন কিছু কন্ট্রোভার্সিয়াল কক গিয়া মনি কট কক খুব আরনা জায়গা তিনি খনি করতান সাহরমণি ওয়াটিন অতি সালাইমানি জায়গাও চেন ফেরাং গাঙ্গা বুক বাহির কাতে হরমান আংবনো কোনো লাসিমংরু বা বোন গেঙ্গে অবহাইয়া আলটিমেটলি আমি ফান মানো তামনি গেঙ্গে চেন যত্ন বিশ্বাস খাইও চেন মুতানে বিশ্বাস খাইও অ সংসার মোটাই বাই বিশ্বাস খাই চেন দংলাই হাই দিবা আমি ফান মানো সাডেনলি আবো বা থাকে থাকে আপনার মুখাসে গেঙ্গে আবো সাইন্টিফিক রিজন ফান টংমানা আবার হাইর তখন বড় সামান্য নরক নাই নাই দি আংব নেক্সট টাইম যদি থাকে আবো আং নাই নাই হাইছি ট্রাই খাইনে যা কোকো যাব ঠিক আছে কোক নাই কাহাম
1: হ্যালো তারা মদিবর কাহাম
0: হ্যাঁ সারি
1: সারি
0: চিনি পান্না খাই মানে মেইন মোটো তো আবহাওয়া নিয়ে খরচাই খরচা সালাই গেঙ্গে তো আমি চুয়া চুপ খাইলে মানে বোটাক সাকা আবাই চিং সামুদা ফ্রাংমান আবু ফ্রাংমান চিন মহিন কাহাম হ্যাঁ দিবা আপনো আং তেসরা চল হে তেকে পান্ডা হাপিনে তেকে কক নাই নাকি না কক দু ফাই চা আঙাউন বলে আপনি ওলালে তে কক দুই সালি আছে দিবল কাহাম সাথে কক্রে হ্যাঁ কেব নকে বহুচন জাস্ট বিউস সাইখানি মাসে খাঙ্কার বেলে গান কাহাম কক আং পাই থাকা কক দুটি সানাই যাও খাবানি দাউটি বুকস দিপর তরাও দিপর কাহাম সারি
2: নবার ফাইগা হাঙ্গাকাই ও যতনি উসাত খাইজা কুসুন খামা হয়ে বাকা ও নখি বসাই রেখাই নবার ফাগুনি সালাই মা খাতা গাই পেশা ওয়াতে বিশি যুগ যু আই দংখাইব থাপং ওয়াতে থাকিয়াং দংখাইব ওয়াতে কুবাং ওয়াখাইব খামা হয়া ওই খামা নাই খালাই দামরা নসলা দামরা খিতার হকাইব ওয়াতে থাকুহিনা।

0: نخله تون تیزه اگر اگر تلا دیتون نه نخله سکری. اگر تلا تا نه بنوشی
1: نانگن
0: گبرو زاگا تون تیبه
2: 아버 사부 사자가 하시. 아버 땀 나이 캠 바이 죽 바이 밀리 탐 하자. 와이 샤우 시 번호.
1: 예. 아버 노타. 정오.
2: 아니 반다니 장지 동문에 바이탕가 안 하이픈 노록 꼭 두클라이 좀 흔치해 좀 다음에 인터레스팅 가면 꼭 살아야 아 뒤에 나오더라 안 가면 뭐냐 때보 안트 저라 동코 때게 샷 반다니 이거 하이픈 안 제 좀 하지 꼭 두 한 번 아우 뒤에 강원 사이 말아야 액츄리 안 뭐하냐 동 그 똑똑 토가 뒤에 꼭 살래 안 똑바 풍고망지 반다 클레멘에 뒤에 저라만 가는 걸 팔면 와시 우주 파자고 아니 너 반도 아니 다부 되게 반다 동만이 해번 꼭 사정 라이카 아니 증니 맨 나이만 인간께도 진이 반도 너 가방 그런 관계 스킬 데벨롭먼트 안고 액터 프로젝트 동안 가고 너는 사이크나네 까이 참만카 드니 어저라고 안 와테냐 버탁나니 개오 부카타나디 개노앙 하면이 샤만코 갸 니네 제 비우스 너가는 사하만이지 정보 바이크라 간게 진이 가함네 아무도 꼭 사정 라이 이제 아노 사즈 가요가 오바이케치니 와디 차카 하이클라가 앙노노 고세 토파노 앙 아부노 모디피케이션 가이 샤마스 이타오 샤푸스 앙 테링 샤마니 아고틀라 토마이로 니 다크토 아마 아고틀라 토마이 짱 카미고 토나이 아보니 오코스 크리카 바카 크리카 게 바카 크링 게 부로나 앙노 시 복스나이 타오 컴플라이 키타 디니 차오 고 게 사브니 타오 타오 아고틀라 도리 토마이 데 케파노 노클라 크리 만 동고 아분 아분 녹라 흐니미야 녹 위싱거노 하냐 말고 노 떠나 바이 클라 아분 녹 녹라야다 아 공노 상 사이 좀 만나러 거야
0: নরবি কক বেলা ইন্টারেস্টিং কক নো আংমান খা তিনি সালা যেখানে জানো তাহলে ট্রাই খাই যে আঙুর ট্রাই খাই জানি হয়েছি ঠিক আছে কক দু না কিনা ডিবর কাহাম হ্যাঁ ডিবর কাহাম হামবাই রিপিট সাপিরান টাম টাম মাংখা আপ ন পুইলাও নাও চিনি আগে নানা দাবরা সাইকেলং থামনি সঙ্গাবাই খাইকা কেউ কেউ আবুনি রেজাল্ট মানখা না আমি নরগান সাহরু কাইথাম মানখা ফেরাং কমনা ফুরু গানকে তুম পড়াই জঙ্গল খরাং খাইগানকে ফেরাং কিছু হাসালো থাকবে নবর কতর ফাইকে চিনি বাকাও নকশিট মাটি সেনে আবু কুসুমকে যাও থামপ্লাই মা খিতে নাই হ্যাঁকে দামলা মা খিতে নাই কুসু হুঙ্গানকে যাও যত ঠাই যাক আবুন যত কটা ট্রাই খেয়ে যাব আমি ট্রাই খেয়ে নিয়ে হয়েছে তাও ঠিক আছে কৌতু নাইনি কিনা দিবর কাহাম হ্যালো হ্যালো সাবংখা সাদি খরং কামকা ফাইয়াং দোহা সাদি আর খাবার তাকটি বুক সং খাই চাবো উজ্জেন দেবী ককবরক পান্ডা সারাজা পয়েন্ট মেগা হার্টস আং প্রশান্ত নাই তিনি দো তিনি অদীপনী পান্ডাও কক সাই চলাই হ্যাঁকে কক সাই সাইছে জরা বহু লাইন আং সাইছে মালি আর নরক বানো ককডুক খাই হরকা কমা চিনি নামমানে ককডুক সালাইকা বেলেগ হামবাই নরক টেকিসা জরা দো টে আং 230 ও বাসানাই অরনি জরা দো কক সালাইকা কমান কক সালাইকা চিনি সৃষ্টিনি ককরক যে যাগো চিনি নানা দাবরা চানো সাইকেলং থাকমানি অভাই ককরক বসে তিনি সালাইকা রিয়েলি মানে আহ বেলেগ দোকা তিনি নান্ডব নাই কক সালাই নরক বহাই নেবো টিপস দোকে চিনি অম হাই খাঙ্কে অম হাই খাঙ্কে অম হাই খাইকে জানাই হাই হিনে যাই সাইন্স বাই নট রিলেটেড আবো সাইন্স বাই আবো গ্রং জায়গা হাইপন সাইন্স নিশে উপর বঙ্গো আবো হাই রক সাই মিরা কেলটা আবো হ্যাঁ দিবা গেটে গেছে কক দু নাই না দিবর কাহাম হ্যাঁ দিবর কাহাম নাই দোকে আপনি আগ থাকা বুক খাই দো না কন্ট্রোভার্সিয়াল কয় গিয়া তো কেবল জলই সানি না না হাইয়া ব বিপুর ফান খা বুপুর উনিয়া ফান খা আবো তো বিনি বিউ বো সাহর খা সাদে খাই দো সাদে নাম সানামু সঙ্গা বসাদে ককরে বিনি বি উনো বসামাসে ব ডাইরেক্ট নমা হাইকে সাইয়া যে আবো বা নিয়ম হুনে বিনি বিউ সাকা আবো গো সাকা সঙ্গে যা সর টাম খে টামু খাই কেন চিন ভাই কাহামি মানে আবুসি কেবল কাহাম হামিয়ানি সানি বুক গিয়া সঙ্গে জাস্ট নাইলেই মানে হুনি সামানি কক ঠিক আছে কক নাই আং 130 জরা কক দুটি সানাই আও নুন কক দুটি সালি আইছে ডিবর কাহাম

Sorry, belakangan kok duk tahu kisah problem yang tongka. Anggaru bayi, emni tu jor alai thang anggaru bayi kok sana ni. Angke ikok duk thelia. Belakangan ham bayi, narokno, anlu kita mau bagi. Angke kisah flexi program nongno kias saik nari nai. Angka bungi tahu ti bukjo. Oja kau tonggo. Anak je tonggo ni, abru nangkian nongno saik nari nai. Boy bayi. Cina triprawo kau ngah multiple social welfare scheme director of social welfare and social education nanti tonggo oja kau. Oja kau tonggo, mukhmentri সামাজিক সহায়তা প্রকল্প MSSP মানলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বন রেজাগনাই যে পেনশন টংনাই রকম বড় ইনক্লুডিং আরো বড়ি রকম যে বড়ি রান্দি তেই কিসা কাইজিয়া বড় রকম হাইন ও জায়গা মন রেজাগনাই নি সাকলাই জামালিক আবং কানাজি চিনি কবং মম হাই টংগো যে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আর তুমঙ্গ মন মানামু সংখ্যাকে যে রান্দি আবু কং নাই ক্রাইটেরিয়া তঙ্গ অন্টু দই না নাই মুনি রেশন বরগ্ন হেল্প লাইজাক নাই নরকি বাগই নরক আবহাইকা আইসিডি সেন্টার থাকি একে ব্লক থাকি নরক আবু যোগাযোগ খাইয়া জি চিনে তিব্রাসর গটা কম আমা হাই প্রকল্প তমনি সাইমিয়া নরক আবু থাকি নাই জি আবুঙ্কা মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প রুতুগিন আদি নগনি কানাগনি চেয়ারম্যান মুসং নাই অম হাইত তং যে রান্দি মরি জিক্রি বড় বঙ্গি বাগি অর হেল্প লাই জানে তাকে হাতং অর মুখ্যমন্ত্রী অন্তুদয়া শ্রদ্ধাঞ্জলি যোজনা দ তাম অম জেফ্রু কেমনি নক টু ফোন বড় আব বহিন অন্তুদয়ং নাই একদম তলানি বড় যে একদম ক্রি রক বিপিএল ফান গিয়া বড়নি নক নি জেফ্রু কে ফান থিও আপ্রু সকনা রকম প্রবলেম হো রং রক করি কেমনি আবু তো পুইলা তো মায়া নাম বুঝার ফোন রং রক না হইনি নিনি কাস্ট খাই গা আর কাস্ট খেলে রং রেজাক নাই তানি বাই হ্যাঁকে যে ওয়ান টাইম একবার 10,000 রেজাক নাই নরক আবুকা শ্রদ্ধাঞ্জলি অন্তুদয়া টংনা নাম নাই নিনি রেশন কার্ড বিপিএল হুঙ্কে বঙ্গে আইপিএল হুঙ্কে অন্তুদয়া নাই মানে একদম ক্রীড়ক নিবাগে খেলাই যাক অম বহাই নরক খেলাই মানো আঙ্কে আপনি সালাইকে আঙ্কে ফাইজি কাজার কাছে রেস্তা মুখ খালে কক সালাই সালাইছে বেলা ইন্টারেস্টিং কক আবার থানা সাংটে সাংটে সাইকেল থাকলে চেন তিনি ওয়াটি ওয়ামানি জরাও নর ওয়ামান জরো চং বাইকে তং লাইনি তামু চং আউ সাইমা লেখা গেছা কর্ম চং হিন্স মাং খাওয়া জাগাও হিন্স চং কম হাই তুমি নে নগ ওয়াটি কবং ভাইকে আঙ্কে চং অম হাই খাইনাই নক সিট বক্স আনাই এই কুখলাই আবার হাই মাংকা তেই ফেরাং কক ফুরুকে খরকসা বরক চিনি তাকু খরসা মানে বুঝলে তো কুবুই আং সাইমিয়া জঙ্গা বনো ভেজরটি এডপ খাই নাই মনো আবং কব সাকা যে জং খরাং সাম গাঙ্কে গোখলাই গাঙ্কে আবো অক খেরাং কমন কাটি থাউনি আঙ্কা আবো টপিক কি কম আং আবন কারি কাতারমন সাইক্লান নাই যে নরজন কাহাম গ্রং তনি জং হজাক টংবি জং নং টং বিলিপ খাই কাবার খলাই নাই মনো আপন আং যে তিনি পান্না খলাইমেন গে চিনি তাউনি ওয়াটি জরাও যে ল্যান্ডস্লাইড মানে গানা রগো নরকরা টংলাজি তেই কেমন টিরগ্লম নানি ঠায় নরক টংখাঙ্কে কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট রক না রাখি তন্দি রম ফের উরুম রক তাম্বাইকে সারা রকম সারা নেবাকে তাই মাং খাঙ্কে কিছু ওয়ারেস রক তন্দি তে টিকে গ্রুপ নং জাগনাই তন্দি গাঙ্কে এটলিস্ট সিং সাবসানে বাকি ফানো রেস্কিউ খাই টং মানাই আউ নলম কত গভর্নমেন্ট বিভাগ কোন বিভাগ টিকা মনো সুভাষ রোনা নিবাগি বড় সাইটুক টঙ্গো আউ নরক না হানান বাকি নরক সাইটুক লাইজি হ্যাঁ ভাইজি বেরিয়েস স্কিম নগ্ন আংন সাইকেল কাঙ্কে টেকিসা নরকি বাকি নরজন কাহাম করেন টংডি যে মানসাক টিকিট করে নাই তাহলে অজারাও তামবাই কাঙ্কে কামি আমি কামা আমি হাই কুয়ার টি হাবি হামি আঙে থাকমানো আন বাকি নরক যে মানসাক টিকিট করে নেন বই হান সুলাই যে ভাইডি টেটাং সারা সাপং নরনি বাকি তিনি পান্ডব

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন বেলা 1:40 আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই লেনদেন একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। চীন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ সে দেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে শ্রী দোভাল চীনা উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই ব্যবস্থা 10 বছর পূর্ণ করেছে ভারত। 2016 সালের 25 আগস্ট চালু হওয়া ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর এক দশকের সফল পরিষেবার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রায় ইউপিআই কে একটি বড় মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর বিশাল ব্যাপ্তি ও প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ইউপিআই এর কার্যক্রমে 10 বছর পূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে উদ্ভাবনের মাধ্যমে ভারতের রূপান্তরের যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারণ করেছেন, ইউপিআই তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট ব্যবস্থা হিসেবে ইউপিআই কে অভিহিত করে তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগের ফলেই মানুষ দ্রুত নিরবচ্ছিন্ন নিরাপদ লেনদেনের এই সুবিধা পেয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে বার্ষিক লেনদেনের পরিমাণ 2016-17 সালে 1.78 কোটি থেকে বেড়ে 2025-26 সালে 24,162 কোটিরও বেশিতে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের মূল্যমানও 7,000 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 314 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মন্ত্রক আরো জানিয়েছে যে ইউপিআই ব্যবস্থা এখন সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বর্তমানে 11টি দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মালদ্বীপ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারতের ডিজিটাল সংযোগের যাত্রা কেবল মানুষকে যুক্ত করার মাধ্যমে স্থির হবে না, বরং নেটওয়ার্কগুলি যাতে বিশ্বস্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক হয় তা নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সি ডট এর 43তম প্রতিষ্ঠা দিবসে শ্রী সিন্ধিয়া দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে রূপান্তরে সি ডট এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীল যোগাযোগ নেটওয়ার্কে সি ডট এ বিভিন্ন উদ্ভাবনীমূলক কাজের কথাও তুলে ধরেন।
1: It will be defined by ensuring that connectivity and the networks that we evolve are trusted, are resilient, are intelligent, and most importantly, are secure. Now, as India marches on her journey, that as CDOT marches from lab to market and from research to development and globally marketing those developmental products, that the spirit of India's journey.
0: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ চীনের উপরাষ্ট্রপতি হান জেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে যে বিশেষ প্রতিনিধিদের আলোচনার 25তম পর্বের আগে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া দুদেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার বিষয়ে তারা আলোচনা করেছেন। শ্রী দোভাল আজ সেদেশে বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নিচ্ছেন। প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সচিব সঞ্জিত কুমার বলেছেন যে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। 2013-14 অর্থবছরের প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ছিল 43,000 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবছরে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় শ্রী কুমার দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার দ্রুত অগ্রগতির উপর আলোকপাত করেন এবং উদ্যোক্তা ও শিল্প সংশ্লিষ্টদের মৌলিক গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরো বলেন, যারা মৌলিক উদ্ভাবনের কঠিন পথটি বেছে নেন তারাই প্রকৃত বিজয়ী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার আটা ও অন্যান্য গমজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে আটা, ময়দা, সুজি এবং অন্যান্য গমজাত পণ্য বিদেশে রপ্তানির পথ প্রশস্ত হল। বৈদেশিক বাণিজ্য মহানির্দেশনালয় DGFT জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গমের আটা ও সংশ্লিষ্ট পণ্যগুলির পরিবর্তিত রপ্তানি নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। এদিকে অপর একটি বিজ্ঞপ্তিতে DGFT জানিয়েছে, নির্দিষ্ট কিছু প্রজাতির গম এবং ডুরাম গমের রপ্তানি নীতিরও পরিবর্তন করা হয়েছে। এর আগে যেসব পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এর ফলে ওইসব পণ্যগুলির রপ্তানিতে আর কোনো বাধা রইল না। সংসদে বারবার অচলাবস্থার সৃষ্টির জন্য বিরোধী দলগুলো সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন যে দেশের সংবিধান বিরোধী দলগুলিকে প্রশ্ন করা, প্রতিবাদ জানানো এবং ভোট দেওয়ার অধিকার দিলেও সংসদ অচল করে দেওয়ার মতন পরিস্থিতি তৈরির অনুমতি দেয় না, যার মাধ্যমে রাজনৈতিক দাবি পূরণ না করা হলে তারা সংসদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। আজ একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত নিবন্ধে শ্রী রিজিজু বলেন, সংসদ ভারতের জনগণের সম্পত্তি, কোন রাজনৈতিক দলের নয়। তিনি সরকারের পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আন্তরিক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বিরোধী নেতাদের অভিযুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সংক্রান্ত আলোচনার মতো সরকারি উদ্যোগগুলির কথাও তুলে ধরেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সফর শুরু করছেন। অর্থমন্ত্রক জানিয়েছে, সফরকালে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগ সংক্রান্ত সুযোগ আরও বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। শ্রীমতী সীতারামন টরন্টোয় কানাডার বিদেশমন্ত্রী ফ্রাঙ্কোস ফিলিপ স্যাম্পেনের সঙ্গে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামীকাল থেকে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত ভিয়েতনাম, লাওপিডিয়ার এবং পালাউ সফরে যাচ্ছেন। ভিয়েতনামে তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। লাওপিডিয়ারে তিনি ঐতিহাসিক সম্পর্ক উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করবেন। পালাউ সফরে তিনি 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন এবং পালাউয়ের নেতৃত্বের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। ভারতীয় জনতা পার্টি পাঞ্জাবি আসন ও বিধানসভা নির্বাচনে 117টি আসনের সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। পাতিয়ালায় গতকাল প্রথম আঞ্চলিক বৈঠকে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিল সন্তোষ একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। কলম্বোয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কা 5 উইকেটে 145 রান করেছে। পাসিন্দু সুরিয়াওয়ান্দারা অর্ধশত রান করেছেন। এর আগে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারত প্রথম ইনিংসে 9 উইকেটে 503 রান করে। দেবদত্ত প্যারিকাল এবং ধ্রুব জুরেল 100 রান করেছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পেমেন্ট যাত্রা ইউপিআই লেনদেনের একটি মাইল ফলক। 2016 সালে চালু হওয়ার পর থেকে এই লেনদেনের পরিমাণ প্রায় 13,000 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: সিএমএসপিআইডি বঙ্গ মান্থলি এলাউন্স জগনাই 5,000 কে ডাইরেক্ট নিনি ব্যাংক ট্রান্সফার খাইজনাই নেই ডিসেবিলিটি এটলিস্ট 60% ডিসেবিলিটি মাত্র নাই মানে ইয়াকুম ইয়াক মায়া যে মানে আবো নেই ইয়াকুম ফান মায়া নাই ইয়াক ফান মায়া নাই হিমায়া আবো হাই ডিসেবিলিটি তে টংনাই খরা কম্পা টংনাই রক বড়নি বাগি আবো নকম বাহিন সিডিপি অফিস থাকিনাই নরক মালাই দি বাহিকে অ্যাপ্লিকেশন খাইজনাই আবো নাই দি নাই নরকম হিসাব না হাতি কেউ মাই আমি তখন নরক গানাগিরি নি যে সিনাই নক নাই বড় একক সেলাই দি আংনন ডিটেল সাইরকা নরক টামকে আবো না হারিমান চিনম হয় কম স্কিম টঙ্গ যেন সাইমিয়া আ স্কিম দর নরক না হারদি না হারি নাই আসে তো কবাং ইয়া ফানো কিসাম সিসা সুবা সুমান দ্রব কিসাম সিসা চুক দ্রব আবো হাই নরক নি বাগি স্কিম টঙ্গ আহন বাগি গভর্নমেন্ট কম স্কিম খাইজাক টঙ্গ অবরক নরক মি সেপ না হানা বাগি যেন কিসা এওয়ার খাই টঙ্গ তিনি নম পান্ডব আং নকনি বাকি অম হাইরক টঙ্গ হইনাই নরক নাই দি থাঙ্গিনে কংমা স্কিম টঙ্গ সং সাইমিয়া নেবাকি না হারমাই আঙি টঙ্গ আন বাকি আং জেস আনারা যে টংমানি আং নং নো সাইখারে কা টেবো টঙ্গ সোশ্যাল সিকিউরিটি পেনশন NSAP মানে বুড়া আঙি থাংপুরু সঙ্গাও যেন সেমন যে বুড়া রায় থাঙ্কা আফটার রিটায়ারমেন্ট অর বুড়া বুড়ি তে চিনি যে চাকরি খাই যা একদম করি রমি করি বাকি যে চাকরি খাই যা তে রান্দি গানকে সাতমায়া ক হিমায়া আবহাই ভাজি সামানে আবহাই অম তে আপন কারি বাহিন যে সাবরুং সাবরুং সামুং খাই চানাই রিক্সা চালনাই বিড়ি ওয়ার্কার তে অমহাই পেন খাইনে আবাই সামুং খাই নর তুমি বুড়া আঙি থাঙ্কা বরক বাকি কোন মূ চাকরি মিস্ত্রি সাংপান খাইকা পড়ে বাকি NSAP কাহে টঙ্গ নরক বুড়া বুড়ি সেন সেন জেফরু রিটায়ারিং থাকা আফটার 60 ইয়ার্স নরক আবনো অ্যাপ্লাই খাইমানো গভর্নমেন্ট বাকাটি নরক রাং রাজাক নাই আর বসে জানাই আনারও একো খাই নিয়ে আনতো 1-2000 টাকা নাই জাস্ট নিনে কিসে মিশা বিঠি বেড়াই পাই দ্রব সুখ দ্রব ফানং নাই সিটিপি অফিস থাকি মালাই দি নরক কক সেলাই গে ফাইডি অমায় কক সেলাই সেটা ডান সেলাই সাপুং নরক নি বাকি খাই চুমি চিনি উজ্জ্বল দেবেন কক বরক পান্ডা সারদা পয়েন্ট মেগা হার্টস আংটো প্রসান্ন নং বাই চিনি যত্ন জীবর কাহাম ফাইটিং কেটে ডান সেলাই সাপুং

আর খাবার দাবি বুঝছং হ্যাঁ নাকি তো জেন দেখুন কাপড় পান্ডা সারা পয়েন্ট দেখবে কাহার তো তা খেয়ে তঙ্গো অজাগ তাম স্কিম দোকান নাম গিয়ে সাইক নারী তোমানি তাকে তঙ্গো মেরিজ গ্র্যান্ড নেই যাই তোমং কেব ডিসএবিলিটি যে তোমার এনে খরা কম্পর ফোন তো বাক্সা কাজে গুনা আবো হুঙ্কা ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ত্রিপুরা স্কিমে বেনিফিট এঙ্কা মেরিজ গ্র্যান্ড ওয়ান টাইম গ্র্যান্ড মানাই অর 50,000 যে ডিসএবিলিটি কাপল রঙে বাকি যে কাজেক নাই বড়ি বাকি ডিসএবিলিটি ক্রাইটেরিয়া আঙ্কা বিনি ক্রাইটেরিয়া আঙ্কা বিনি বহু হাই খরা কোম্পানি এটলিস্ট 40% ডিসএবিলিটি মাতং নাই আবো গভর্নমেন্ট সার্টিফাই খাই নাই নিশক পার্সেন্ট আবো জমুসাইমে আবো 40% হন তোমার 60% হন দেখ খুশ খাই নাই রেসিডেন্স মাস হ্যাভ এ রেসিডেন্ট অফ ত্রিপুরা ইন পাস্ট 15 years মানে 15 বছর রমইনে ত্রিপুরানি সিটিজেন মাতং নাই কাজা খাঙ্ক রেজিস্টার মেরিজ নাই মানে নং রেজিস্টার খাইমা কাজে নাই কোর্ট হেক মেরিজ সার্টিফিকেট তাম তাম নাই ডকুমেন্ট নাই মেরিজ সার্টিফিকেট আজাগা ডিএম নিফারাংথং জাস্ট নিফারাংথং মেরিজ সার্টিফিকেট যা জায়গা মানে কোর্ট নিফারাংথং জাস্ট নিফারাংথং আর অঙ্কা আর সাব রেজিস্টার আবহানি নং মেরিজ সার্টিফিকেট নাই এ ডিসএবিলিটি সার্টিফিকেট নং খরা কোম্পানি সার্টিফিকেট গভর্নমেন্ট বিভাগটি রেজাক আবহাই জয়েন্ট ডিক্লারেশন ফাই সাইন খরক নাই বিহিক বি সাইন জয়েন্ট অক মেরিজ সার্টিফিকেট আটো খরনি সাইন রেজাক টঙ্গো আবহাই নংনি রেসিডেন্স প্রুফ নকনি তাই জয়েন্ট ফটোগ্রাফ তার যে জাগো মেরিজ সার্টিফিকেট টঙ্গো হাইফোন এক্সট্রা ভাবে নাকি নাই বহু জায়গায় অ্যাপ্লিকেশন খেলাইন যাক নাই অ্যাপ্লিকেশন অঙ্কা ব্লক লেভেল সাইল ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিউ নিনি এরিয়ানি আজাগা আবো ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন আবো অ্যাপ্রুভ খাই নাই ঠিক আছে তখন ডিসএবিলিটি যাক তো নন 50% মানে 50,000 ওয়ান টাইম নং নজাক নাই তুমি কে বাবা হয়তো 40% ডিসএবিলিটি খরক নই আমার কাপল কাজাক মানে টংহাঙ্কে কিন্তু মেরিজ সার্টিফিকেট নাই প্লাস নিনি ফটোরক নাই আং নন ডকুমেন্ট সাইকা চিন্তি প্রাসান বিষয় কেবল টংহাঙ্কে নরকর এপ্লাই খাইমানো বেলাই ন 50,000 বাজে বেওক নিয়া আপনি এটলিস্ট নিনি কিছালে সামগো নাঙ্গান হয়েছে হ্যাঁ না আমার বাকি আংটা হয়ে সাপি নাই এটলিস্ট 40% ডিসএবিলিটি নাই ত্রিপুরাও 15 years নিশে টংজাক নাই রেজিস্টার মেরিজ নাই নং মেরিজ গ্র্যান্ড নিবা গেই ও জাগো নিনি তাম তাম ডকুমেন্ট নাং আবুংখা মেরিজ সার্টিফিকেট আবু রেজিস্টার অংনা নাই ডিসএবিলিটি সার্টিফিকেট এটলিস্ট 40% জয়েন্ট ডিক্লারেশন সাইন খরক নাই স্পাউস নরক বিহিক বসে খরক নাই রেসিডেন্স প্রুফ আবার নং সিটিজেনশিপ পিআরটিসি তং নাই আবু নাই জয়েন্ট ফটোগ্রাফ নাই আবুতো মেরিজ সার্টিফিকেট নেবাজাক দো আবু উলো নরক নরম সানপিনাই বুঝা অ্যাপ্লিকেশন খাই আং নন সানাই অ্যাপ্লিকেশন শুড বি সাবনে ব্লক লেভেল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপি অফিস বড় কাবুন অ্যাসাইন খাই নাই বড় কোনো ফরওয়ার্ডিং খাই নাই রহনাই ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন আজাগো নং অ্যাপ্রুভ খাইছে না আবু উলো বড় নন সাকলাই নাই নরক টাম খারা আং নাই ডাইরেক্ট নিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না চেকনি বিষয় রোজা না ক্যাস নিতে যাক নাই আবু আং সাইমানসু গিয়া তখন নরক টাম টাম খে ওরা অ্যাপ্লাই খাইমান আং নং নাবো সাইখানারিকা নরক অ্যাপ্লাই খাই দি খরং ডিসএবিলিটি 40% হঙ্গাঙ্কে নরক ওয়ান টাইম 50,000 অজাগো নরক রাং মানাই গাবো হাই তুমি কেবো দঙ্কে নরক অ্যাপ্লাই খাইলে দি আর নাই মং অমহ যে কিসা মিসা নক নিবাগে সামুংডা নাংরি মানো ফাইডি টেটাং সেটা সাপুং নরক নিবাগে তিনি পান্দ কক সালাই সালে যে কমা কক সালাই যেতে তাই কিসা জরা টংসু আনি থানি যে স্কিম তো নং সাইকনা রেখা তে কাজ কিসাম টং খুনা নাই গেনা তেই কে বিসু টং নং আবু সাইকনা নে খাই তুমি চিনি ওজন দেখুন কক বুড়ক পান্ডা সারা সাপ মেগা হাটস

এতক্ষণে রেলের শোনানো হলো আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, আকাশবাণী পিলোনিয়া। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন কিষাণ কথা। কিষাণ কথায় আজ রয়েছেন সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশুতোষ মজুমদার।
1: এখন দাঁড়িয়েছি দক্ষিণ সোনাছড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে এসে একজন কৃষক বন্ধুর দেখা পেয়ে গেলাম। উনি দেখতে পাচ্ছি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। আপনার নাম?
2: আশুতোষ মজুমদার।
1: আপনি কি, আপনার কয়টা পুকুর আছে?
2: তিনটা পুকুর আছে।
1: তিনটা পুকুর আছে, তিনটা পুকুরে কি মাছ চাষ করেন আপনি?
2: তিনটা মাছ চাষ করি।
1: আচ্ছা, আমি যে এখন যে দেখতে পাচ্ছি সামনের পুকুরটা, এখানে কি কি মাছ?
2: রুই আছে, কাতল আছে, মৃগেল আছে।
1: এখানে রুই, কাতল, মৃগেল আছে। পাশাপাশি আর কোন মাছ আছে কি এখানে?
2: আছে।
1: কি কি মাছ
2: আছে? তেলাপিয়া আছে, কার্পু আছে।
1: আচ্ছা, এটা কি মিশ্র মাছ চাষ পদ্ধতি করেন?
2: মিশ্রি ভাবে।
1: আচ্ছা আচ্ছা, কৃষক বন্ধু এখানে যে আপনি কি কি মাছ কোন সময় ছেড়েছেন?
2: এটা তো ছেড়েছি নতুন বৈশাখে প্রথম দিকে। তারপরে এটা হচ্ছে সার, ওষুধ, তারপরে কীটনাশক ওষুধ টষুধ ব্যবহার করতে হয়, তারপরে এটা খানা দিতে হয় মাছের।
1: এখন আপনি যে এই যে বৈশাখ মাসে মাছ ছেড়েছেন, নতুন মাছ ছেড়েছেন, কোন মাছ ছেড়েছেন এখানে?
2: এখানে রুহি আছে, কাতল আছে, মিরগে আছে, তারপরে কাঠু আছে।
1: আচ্ছা, রুই মাছ, আপনি রুই মাছের পোনা কোথেকে, হ্যাচারি থেকে নিয়েছেন নাকি আপনি বাজার থেকে কোনো?
2: না, আমি উদুপুর থেকে এনেছি।
1: উদুপুর থেকে এনেছেন, মানে কি কত কয়টা রুই মাছ ছেড়েছেন, কয়টা কাতল মাছ ছেড়েছেন, এটা কি জানা আছে আপনার?
2: হ্যাঁ জানা আছে।
1: বলুন তো,
2: 50,000 ফেলেছি।
1: 50,000 কি মানে রুই কাতল মিলে
2: তিনটা মিক্স করে? হ্যাঁ, 50,000।
1: এই যে বৈশাখ মাসে কেন মাছ ছেড়েছেন এটা একটু বলবেন কি?
2: হ্যাঁ, বৈশাখ মাসে মাছ ছেড়েছি, আট সিজনে মাছটা ছাড়লে বর্ষা পরে, বর্ষার সময় মাছটার গ্রোথ বাড়ে, তখন মাছটা তাড়াতাড়ি খাদ্যটা
1: পায়। আচ্ছা, এই যে আপনি যে রেনু মাছ 50,000 রেনু মাছ এখানে ছেড়েছেন, ছাড়ার পরে আপনি কি কি করেছেন?
2: এটা এই 50,000 রেনু মাছ ছাড়ার বৈশাখে ছাড়ছি, এখন শ্রাবণ মাসের মাঝামাঝি আমি 40,000 বাচ্চা বিক্রি করে দিয়েছি।
1: আপনি এই যে বৈশাখ মাসে ছাড়ার পর 50,000 মাছ মানে এই পুকুরে ছাড়ার পর আপনি শ্রাবণ মাসে এখন 40,000 বিক্রি?
2: হ্যাঁ, অলরেডি বিক্রি হয়ে গেছে।
1: কেন এই অল্প সময়ের মধ্যে আপনি মাছটা বিক্রি করেছেন?
2: বিক্রি করেছি কারণে মাছটা ঘন হয়ে গেছে।
1: আচ্ছা, মানে যে পরিমাণ জায়গার দরকার সে পরিমাণ জায়গা এখানে কি হচ্ছে না?
2: হচ্ছে না।
1: আচ্ছা, এই জন্য মাছ
2: কিছু মাছ ছেড়ে
1: বিক্রি করে
2: বিক্রি করছি।
1: আচ্ছা, কতটুকু মাছ আপনি বিক্রি করেছেন?
2: বিক্রি করেছি 40 কেজি মাছ বাচ্চা বিক্রি করছি।
1: 40,000?
2: 40,000।
1: কতটুকু সাইজে রয়েছে মাছগুলো?
2: মাছগুলো 50-30 গ্রাম, 100 এরকম সাইজ।
1: আচ্ছা, আপনি যখন বৈশাখ মাসে মাছ ছেড়েছেন, রেনুপোনা ছেড়েছেন, তারপর কি কি খাওয়া দিয়েছেন মাছ?
2: খাওয়া দিয়েছি যে মাছের খানা আছে, এটা বাজার থেকে কিনতে হয়। এই মাছটা আমরা উদ্যোগ থেকে খাদ্যটা আনছি।
1: কি কি খাদ্য এনেছেন আপনি?
2: এনেছি মাছের একটা নামটা আমি বলতে পারবো না, ঠিক আছে, ছোট খানা আছে, আবার বড় খানা আছে, যার কিলো দাম 40 টাকা করে কিলো।
1: খাওয়াগুলো আপনি এখানে
2: আবার খোল খোল ব্যবহার করছি।
1: এই যে পুকুরটা কতটুকু এক কানে জমির মধ্যে আপনি কি মাছ ছাড়ার আগে কোনো চুন দিয়েছেন?
2: হ্যাঁ, চুন দিয়েছি, 4 প্যাকেট।
1: কত কেজি চুন দিয়েছেন?
2: 40 কেজি
1: চুন কি জল মিশ্রিত করে চুনে
2: দিয়েছেন? জলটা মিশ্রিত করি, জল কম থাকতে মিশ্রিত করে চুনটা ছেড়েছি।
1: চুন দেওয়ার পর কতদিন পর আপনি মাছ ছেড়েছেন?
2: চুনটা দেওয়ার পরে 20-25 দিন পরে মাছটা ছেড়েছি।
1: আচ্ছা কৃষক বন্ধু, আমি আপনাকে জানতে চাইছি এই চুন দেওয়ার অর্থ কি আপনি জানেন কি?
2: হ্যাঁ, চুন দেওয়ার অর্থ হলো যে মাটিতে যে আয়রন গুলো আছে, এই আয়রন গুলা এই চুনের দ্বারা এটা মিশ্রিত হইয়া নষ্ট হইয়া যায়।
1: আচ্ছা,
2: এই জন্য চুনটা ব্যবহার করা।

0: আর এই যে এককানি যে পুকুরের মধ্যে আপনি খোল কতটুকু দিয়েছেন?
1: খোল দিয়েছি 50 কেজি।
0: 50 কেজি খোল দিয়েছেন? 50 কেজি খোল। পাশাপাশি আর কি দিয়েছেন?
1: পাশাপাশি বাজার থেকে ছোট খাওয়ার জন্য সুশি সুশি দিয়েছি।
0: সুশি দিয়েছেন?
1: সুশি।
0: হ্যাঁ, আর কি দিয়েছেন?
1: সুশি, খোল আর ওই আটা।
0: আটা
1: মিক্সকুড়া
0: দিয়েছেন। আচ্ছা, এই যে আপনি যে 50,000 মানে রেনু এখানে ছেড়েছেন, এখন শ্রাবণ মাসের এই মাঝামাঝিতে আপনি 40,000 পোনা কি বিক্রি করে
1: দিয়েছেন?
0: আর 10,000 পোনা আপনার পুকুরে আছে।
1: আচ্ছা,
0: এগুলি এখন যে মানে এই যে শ্রাবণ মাসে আপনি কি কি খাওয়া দেবেন?
1: শ্রাবণ মাসে এখন খোল দিতেছি।
0: খোল দিতেছি?
1: খোল। খোল, কাঁচা গোবর।
0: কাঁচা গোবর?
1: কাঁচা গোবর।
0: কাঁচা গোবরটাকে আপনি কি ভিজিয়ে রেখেছেন না এভাবে ছেড়ে?
1: না, ভিজিয়ে মিশ্রিত করে খোলের সঙ্গে মিক্স করে তারপর ছিটিয়ে দিয়েছি।
0: এখানে আপনি জানেন কি কাঁচা গোবরে একটা গ্যাস থাকে?
1: থাকে, এটা পরিমাণে কম দিতে হয়।
0: হ্যাঁ, সেটা কি আপনি জানেন?
1: হ্যাঁ হ্যাঁ, জানি জানি।
0: এই যে আপনি 10,000 রেনু ছেড়েছেন, হ্যাঁ, বা আছে আপনার পুকুরে যে আছে, এগুলি কত বছর ধরে বা 1 বছর ধরে রাখবেন না আরো আগে বিক্রি করে রাখবেন?
1: যা তো আমার 1 বছর রাখবো, 1 বছর রাখার পর অন্য পুকুরে স্থানান্তর করে দিচ্ছি। আবার এইভাবে শুকাইয়া চুন টুন ব্যবহার করে আবার নতুন রেনু সারা হবে।
0: আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে বাঁশ দিয়েছেন বা ঝোপ দিয়েছেন, এটা দেওয়ার কারণ কি?
1: এটার কারণ হলো অন্যরা যেমন কোন জাল টাল না বাঁধতে পারে এই জন্য দিয়েছি।
0: না, এটা আর একটা কারণ আপনি জেনে নিন, যখন মাছের গায়ে যখন একটা বিকা, সেটা কি জানেন?
1: এটাও জানি, এটা মাছের বিকারটা যেমন এই খুঁটির ভিতরে ঘুরবে তখন মাছটার বিকারটা সরে গেলে মাছটা
0: গ্রোথ হবে, ছেড়ে দিবে,
1: গ্রোথ হবে।
0: এটা হচ্ছে মানে বিজ্ঞান সম্মত প্রধান।
1: হ্যাঁ, এটা ঠিক, এটা আমরা ট্রেনিং দিয়েছি
0: দিয়েছেন।
1: হ্যাঁ,
0: তাহলে আপনি জানেন। আর যে ওই যে দুইটা পুকুর, সেখানে আপনি কি কি করেছেন?
1: ওখানে রুই, কাতল, মিরকা সব মাছ আছে।
0: এই দুইটা পুকুর যে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছি সেটা কতটুকু জমি?
1: এটা এককানি।
0: এককানি জমি?
1: আমার তিনটা পুকুর আছে,
0: তিনখানি জমির মধ্যে। তো ওই পুকুরে আপনি সেম কাতল, মৃগেল, রুই বলে
1: সব মাছ আছে?
0: আর ইয়া ওই কার্পিউ?
1: কার্পিউ আছে।
0: কার্পিউ? আলাদা আলাদা করে রাখতে পারেন যে পুকুরটা কাতল মৃগেল, এই পুকুরটা আপনার রুই?
1: এইভাবে রাখছি না স্যার, এইভাবে রাখছি, এটা মিক্স করে রাখছি।
0: মানে আলাদা আলাদা করে রাখলে কি
1: অসুবিধা নাই? এখন যায়
0: মানে এটা কি মিষ্টি ভালো? অনেক ভালো,
1: অনেক ভালো। এটা ওই খাওয়ারটা কাতলের খানা খানা থাকে উপরে, রুইর খানাটা থাকে নিচে, ওই জন্য বিভিন্ন ধরনের মাছটা দিত খাদ্যটা খাইবার লাগিয়া।
0: ও, এটা স্তরস্তরে
1: স্তরস্তরে খাদ্যটা খায়।
0: আচ্ছা, এই যে আপনি যে কার্পিউ মাছ, কার্পিউ মাছ কতটুকু আপনি ফেলেছেন?
1: কার্পিউ মাছ ফেলেছি গতবার, এবছর ফেলাছি না, গতবার ফেলাছিলাম 1,000।
0: 1,000? 1,000-এর মধ্যে বিক্রি করেছেন কি?
1: না, এখনো বিক্রি করছি না, এই সামনে বিক্রি করব।
0: কতটুকু বড় হয়েছে?
1: 1 কেজি 3 পাওয়া
0: এরকম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই যে কাতল, মৃগেল, রুই তিনটা মাছ, কোন মাছ সবচেয়ে তাড়াতাড়ি বড় হবে, কতটুকু কত মাসের মধ্যে কতটুকু হয়, সেটা তো আপনার অভিজ্ঞতা?
1: অভিজ্ঞতা আছে, কাতলটা তাড়াতাড়ি বড় হয়।
0: কাতলটা
1: তাড়াতাড়ি
0: বড় হয়। আর রুহি?
1: রুহিও বড় হয়, তবে কাতলের অনুসারে রুহিটা কম বড় হয়।
0: কাতল অনুসারে?
1: কাতলটা বাড়িবার কারণ হয়েছে যে খাদ্যগুলা দিতেছি পুকুরে, যে খাদ্যগুলা উপরে, কাতলটা বাসা মাছ, এই মাছটা উপরে খাদ্যটা খাওয়ার পরে এটা গ্রোথ তাড়াতাড়ি বাড়ে।
0: রুহিটা নিচে?
1: রুহিটা তাকে নিচে করে, এই জন্য রুহিটা আসতে পারে।
0: আচ্ছা, প্রথম মানে কাতল মাছটাতে গ্রোথ বেশি হয়?
1: গ্রোথ
0: বেশি। 3 মাসে কাতল মাছ কতটুকু হয়?
1: 3 মাসের 250-300।
0: 3 মাসে 250-300 গ্রাম। আর রুই মাছ?
1: রুই মাছ 200-150।
0: ওটা একটু কম বাড়ে?
1: কম বাড়ে।
0: আর মিগেল?
1: মিগেল এইভাবে হয়।
0: মিগেল? আচ্ছা, কার্পিউ মাছ 1 বছরে একটু কম হলো না?
1: কম হলো, কার্পিউ মাছ এটা আসতে পারে।
0: এটা কেন? এটা এটা এটা কারণটা কি?
1: এটা কারণ হচ্ছে এটা মাছটা কোপ নিচে থাকে, ওই জন্য খাদ্যটা কম হয়, একদম নিচে থাকার কারণে খাদ্যটা কম পায়, এই জন্য এটা আস্তে একটু গ্রোথ বাড়ে।
0: গ্রোথ বাড়ে, আর ওই জন্য মানে পাশাপাশি তুলনা করলে কাতল মাছ তাড়াতাড়ি
1: বাড়ে।
0: আচ্ছা, আর পাশাপাশি আর কোনো মাছ ছেড়েছেন?
1: না, আর কোনো মাছ
0: ছাড়েননি। এই যে বলছিলাম যে কলা গাছ, মানে যে কলা গাছ টুকরো টুকরো করে পুকুরে ফেলা হয় মাছের খাওয়ার জন্য, আপনি কি ফেলেছেন সেটা?
1: হ্যাঁ, ফেলেছি।
0: সেটা ফেলেছে? এটা তো আসলে মানে অনেকের ধারণা গ্রাস কাপ মাছের জন্য, কিন্তু আপনি ইয়েতে অন্যান্য মাছ আপনি যেগুলো ছেড়েছেন পুকুরে সেগুলো কি খায় কলা গাছ?
1: না, এটা খাইবে, এটা খাইবে কলা গাছটা খাইবে, আপনার গাছ খাবে।

0: আজকাবের আছে, আপনাকে আজকাবের আচ্ছা। আর তার পাশাপাশি যে ছোট মাছ আপনার এখানে ছোট মাছ আছে, সেগুলো তো বাজারে ভালো দাম পাওয়া
1: যায়।
0: আপনি কোন যে মৎস্য কার্যালয় থেকে মাছের জন্য কোন খাদ্য পেয়েছেন বা চুন পেয়েছেন?
1: এবছর পাচ্ছি, এর আগে পাচ্ছি।
0: কতটুকু পেয়েছেন
1: খাদ্য? পাইছি 5 ব্যাগ, চুন পেয়েছি 10 ব্যাগ।
0: আপনি কতদিন পর পর মাছের খাওয়া গুলো?
1: এটা সাপ্তাহে দুইবার দিতে হয়।
0: সাপ্তাহে দুইবার দিতে হয়? সাপ্তাহে মানে কতদিন অন্তর অন্তর দিতে হয়?
1: একটু
0: দুইটা দিন, মানে সপ্তাহের মধ্যে কদিনের মধ্যে?
1: 4 দিন 5 দিন।
0: 4 দিন 5 দিন। এই যে একখানে জমির মধ্যে আপনি কি পরিমাণ খাওয়া দিবেন 7 দিনের দিন?
1: হ্যাঁ, 7 দিনের দিন ধর নাম 50 কেজি।
0: 50 কেজি
1: সপ্তাহ মিলাইয়া
0: কি কি সেখানে মিলাবে?
1: এটা কাঁচা গোবর আছে, মাছের খানা আছে, খৈল আছে।
0: এই যে একখানে পুকুরের মধ্যে কাঁচা গোবর কতটুকু নেবেন?
1: কাঁচা গোবর 10 বার 20 টুকরি।
0: 20 টুকরি কাঁচা গোবর নেবেন। আর খৈল?
1: খৈল 20 কেজি।
0: এই গোবরটা এনে কি পুকুর পাড়ে রেখে দেন?
1: হ্যাঁ,
0: সাইডে রেখে দিই।
1: গ্যাস
0: আর খোল কদিন কদিন ভিজিয়ে রাখেন?
1: দুদিন
0: খোলটা, দুদিন
1: ভিজিয়ে
0: রাখি
1: গ্যাসটা। আচ্ছা,
0: এরপরে পুকুরের চারদিকে? আচ্ছা, আর যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি যে পুকুরের পাড় গুলো পরিষ্কার করে দিচ্ছেন, সেটা কি কোনো কারণ আছে?
1: কারণ আছে, এটা বিভিন্ন জন্তু যদি মাছটা ধরতে না পারে বা সাবে টাবে যাবতু মাসে মাসে
0: কত মাস পর পর বেদ দেওয়া লাগে, জল ফেলা লাগে, এটার কারণটা কি? অনেকদিন তো মাছ চাষ করছেন,
1: এটা যে আমরা খাদ্য গুলা পুকুরে দিতেছি, এই খাদ্য গুলা জলটা গ্যাস হইয়া যায় অনেক সময়। এই জলটার আবার নিঃশ্বাস করিয়া আবার বাইরে থেকে জলটা দিলে পুকুরের মাছটা তাড়াতাড়ি গুরুত্ব বাড়ে, পুকুরের জলও ভালো থাকে, মাছের স্বাস্থ্য ভালো থাকে।
0: আর একটা জিনিস আপনি জানেন কি, যে পুকুরের যে আমরা মৎস্য আধিকারী আমাদের প্রায় বলে থাকেন বা আপনাদের বলে থাকেন যে বাঁশ দিয়ে বা অনেকে সাঁতার কেটে পুকুরের জলগুলিকে তরঙ্গের মতো ঢেউ
1: এটার কারণ আছে? এটার কারণ হয়েছে, এটা সাঁতার কাটি বাঁশ দিয়ে পিটিয়ে জলটাকে ছড়াইয়া দিলে মাছটা যেভাবে নিচে বইয়া রয়েছে এই জন্য দৌড়াদৌড়ি করলে খাদ্য খাইবার জন্য স্বাস্থ্য ভালো থাকবো, খাদ্য খাইবার থাকবো তাড়াতাড়ি। মাছটা দৌড়াদৌড়ি করলে একটু স্বাস্থ্য ভালো থাকবো, মাছের খাদ্যটা খাইবো, এই জন্য পুকুরে জলটা বাড়ি দিতে হয়, ফিটিয়ে দিতে হয়।
0: ও, এটা আপনি করেন?
1: তাহলে
0: আপনি এই যে বৈশাখ মাস থেকে কবার বেদ দিয়েছেন এখানে?
1: এটাতে দুইবার দিয়েছি।
0: দুইবার দিয়েছি। প্রথমবারে আপনি কখন দিয়েছেন?
1: প্রথমবারে দিয়েছি এটা জ্যৈষ্ঠ মাসে একবার দিয়েছি, 15 কেজি বেচছি মাছ।
0: বেশি ঘন হয়ে গেছে?
1: ঘন হয়ে গেছে। এরপর আবার বেচছি এখন একটু গতকালকে আর দিয়েছি 22 কেজি বেচছি।
0: গতকাল এটা কতটুকু সাইজের বিক্রি করছে?
1: এটা 150-40 এরকম সাইজ।
0: এর আগে এগুলো কি খোলা বাজারে বিক্রি করে?
1: না, এটা আরেকজন পুকুরে নিচ্ছে।
0: ও, আপনি কি তাহলে
1: মাছের বাচ্চা বিক্রি করি?
0: ও, আপনি এটাও করেন?
1: এটাও করি, পাশাপাশি বড় মাছও আছে আমার।
0: আছে, এই যে এদের বাচ্চা ওরা কি জানে আপনার পুকুরে?
1: ওরা জানে, আমি কুচি, এরা আমি রেনু ফেলাচ্ছি, বাচ্চা প্রয়োজন হলে আমি দেবো, লাগলে ভালো বাচ্চা আছে আমার কাছে।
0: সেটা আর পাশাপাশি ওই যে দুইটা পুকুর থেকে বড় মাছ বিক্রি করে?
1: ওই দুইটা পুকুর থেকে বড় মাছ বিক্রি।
0: বড় মাছ তো আপনি ওই দুইটা পুকুরে বেদ দিয়েছেন কবে?
1: হ্যাঁ, দিয়েছি বৈশাখে দিয়েছি একবার।
0: সেখানে কি মাছ বিক্রি করে?
1: এটা রুহির কাতল মির্কা
0: মির্কা বিক্রি করে। আর ওই আর এক পুকুর ওই মাছগুলি কি ধরে বিক্রি করেছে?
1: এটা আমরা বাজারে নিয়েছি আরো দিয়া বিক্রি করছি।
0: আপনার কৃষক বন্ধু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এই তিনটা পুকুর, তিনখানি পুকুরে মাছ চাষ করে আপনার বছরে কত টাকা সেখানে ইনভেস্ট করতে হয়?
1: ইনভেস্ট করতে হয় 50-60 হাজার টাকা
0: তিনটা পুকুরের জন্য।
1: 60 হাজার টাকা লাগে
0: তিনটা পুকুরের জন্য? তিনটা পুকুরের জন্য
1: খাদ্য এবং জল নিঃশাসন ব্যবহার খুঁটি গাড়ানোর জন্য বদলা আছে, গোবর আছে, এটার জন্য 60 হাজার টাকা লাগে মাসে বছরে। তারপরে আমার বিক্রি হয় প্রায় 1,00,000 টাকার মতন।
0: আপনি এই তিনটে পুকুরে মাছের পোনা এবং খাওয়া দাওয়া মিলে 60,000 টাকা ধরেছেন নিজের পরিশ্রম বাদ দিয়ে?
1: হ্যাঁ, নিজের পরিশ্রম বাদ।
0: তাহলে এই তিনটা পুকুর থেকে আপনার এই 60,000 টাকা যে আপনি বিনিয়োগ করেছেন, সেখান থেকে আপনার ইনকাম কিরকম?
1: হ্যাঁ, ইনকাম ভালো আছে, আমি ভালো ইনকাম করছি।
0: গত বছর কেমন আপনার ইনকাম হয়?
1: গত বছর 40,000 টাকার মতো আমার করে দিচ্ছি।
0: 40
2: শুনলেন কিষান কথা। কিষান কথায় আজ ছিলেন সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশুতোষ মজুমদার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় আজ রয়েছেন কবি সাহিত্যিক এবং প্রাক্তন ম্যাট্রন প্রতিমা চক্রবর্তী।
3: নমস্কার, আমি ব্যাঙ্গালোর থেকে প্রতিমা চক্রবর্তী বলছি। আমার জন্ম এবং বড় হয়ে ওঠা পশ্চিমবঙ্গের একটি মফস্বল শহর পানিহাটিতে। সেখানে আমি বাংলা মিডিয়ামে গ্রাজুয়েশন অবধি কমপ্লিট করেছি এবং ভালো রেজাল্ট করেছি। তারপরে কলকাতায় 3 বছরের নার্সিং ট্রেনিং নিয়েছি এবং প্রত্যেকটি পরীক্ষাতেই আমি প্রথম স্থান অধিকার করেছি। চাকরি, বিবাহ এবং সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে আমার খুব ব্যস্ত জীবন গেছে। এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলাম, পশ্চিমবঙ্গ বৈজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন, তার মধ্যে আমার বই পড়া কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারেনি। ছোটোবেলা থেকে আমার বই পড়ার প্রতি একটা নেশা ছিল। যত বড় হয়েছি সেই নেশাটা ভালোবাসায় পরিণত হয়েছে এবং সাহিত্যের প্রতি অনুরাগ এবং আকর্ষণ এনেছে। আমি চাকরি লাইফে পাঠিকা হিসেবে এইছিলাম, তখন সময় ছিল না লেখার মতন। অবসর জীবনের পরে আমি কলম ধরি এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখা পাঠাতে থাকি। এইভাবে আমার লেখনী সাহিত্য পরিষদের পরিচয়, তাদের কাছে আমার অপরিসীম ঋণ, তাদের প্রচেষ্টায় আমার একক কাব্যগ্রন্থ আজও আছে কলমে প্রকাশিত হয়েছে। এরপরেও আমার বিভিন্ন গ্রন্থে যৌথভাবে কবিতা, ছড়া এবং গল্প প্রকাশিত হয়েছে। বাকি জীবনটা আমি এইভাবেই কাটিয়ে দিতে চাই সাহিত্যের সেবা করে। আজকের প্রজন্ম, বিশেষ করে নারী প্রজন্মর কাছে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে প্রতিটি মেয়ে তার নিজস্ব পরিচয় তৈরি করুক। একটি মেয়ে কারুক মা, কারুক মেয়ে, কারুক স্ত্রী হতেই পারে, কিন্তু সেটা তার কখনো একমাত্র পরিচয় যেন না হয়। সে নিজের পরিচয় তৈরি করার জন্য স্বনির্ভর এবং স্বাবলম্বী হতে হবে। একটা কথা আছে যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে কোনো স্বাধীনতাই নয়। মেয়েদের হাতে যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, স্বাবলম্বী না হয়, তার সেলফ রেসপেক্ট আসবে না, নিজের উপর ভরসা থাকবে না। সেলফ রেসপেক্ট যদি না থাকে, অন্য লোকে কী করে তাকে রেসপেক্ট করবে? এইভাবে যদি মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয়, তাহলে একদিন নিশ্চয়ই আমরা আর্থিক আকাশ দখল করতে পারবো। কিন্তু না হলে নারী মুক্তি, নারী স্বাধীনতা, এই সাথে কথাগুলো শুধু ফেক থেকে যাবে। আজকে নারী প্রজন্ম এগিয়ে আসুক, নিজের পরিচয় তৈরি করুক, এটাই তাদের কাছে আমার বার্তা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।
2: আমার কথায় ছিলেন কবি সাহিত্যিক এবং প্রাক্তন ম্যাট্রন প্রতিমা চক্রবর্তী। অনুষ্ঠানে এবারে শুনবেন এই পক্ষের দম্পতি। আজকের দম্পতি হলেন বিএসএফ এর দুঃখিত সিআরপিএফ এর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রাজকুমার দেবনাথ এবং গৃহিণী রুমা দেবনাথ।
4: নমস্কার, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এপক্ষের দম্পতি অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিলোনিয়ার নেতাজি পল্লীতে। সেখানে আমি আজকে কথা বলবো এপক্ষের দম্পতির সাথে। ওনারা হলেন শ্রী রাজকুমার দেবনাথ এবং শ্রীমতী রুমা দেবনাথ। প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি এপক্ষের দম্পতি অনুষ্ঠানে।
5: নমস্কার।
4: হ্যাঁ, আজকে আমি আপনাদের বাড়িতে এসেছি, শুনবো আপনাদের দাম্পত্য জীবনের গল্প, কিভাবে এতদিন ছিলেন এবং কিভাবে আছেন, কিরকম আছেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের সাথে আমার আড্ডা। প্রথম যে প্রশ্নটা আমি দাদার প্রতি রাখছি, সেটা হলো, আসলে শ্রোতা বন্ধুরা, আমরা যারা বেশিরভাগ স্বামীরা আছেন তারা বিয়ের যে ডেট সেটা মনে রাখতে পারেন না, ভুলে যান। তাই আজকের দম্পতিতে আমার দাদার প্রতি প্রথম প্রশ্নটা রাখবো যে আপনাদের বিয়েটা কবে হয়েছে দাদা?
5: আমাদের বিয়ে হয়েছিল 11 অক্টোবর 1993।
4: 11 অক্টোবর 1993
5: 1993।
4: তাহলে এখন চলছে 2026 সাল, তাহলে প্রায় বোধহয় 33 বছর।
5: প্রায় 33 বছর।
4: আচ্ছা 33 বছর আপনারা সুখে দুঃখে একে অপরের পাশে আছেন, বাহ খুবই ভালো লাগলো। প্রায় 33 বছর, 30 বছরের উপরে আপনাদের দাম্পত্য জীবন। ছেলে মেয়ে কজন দিদি?
6: ছেলে ছেলে একজন, মেয়ে একজন।
4: কি করে ওরা?
6: ছেলে বাইরে চাকরি করে।
4: কোথায়?
6: জার্মানি আছে।
4: আচ্ছা, দেশের বাইরে।
6: হ্যাঁ। মেয়ে? মেয়ে বাড়িতে বিএড শেষ করছে, এখন এমএ ভর্তি হয়েছে।
4: এমএ পড়ছে। ছেলে কি বিয়ে শাদী করিয়েছেন? ছেলেকে?
6: হুম, ছেলেকে বিয়ে করিয়েছি এবার।
4: আচ্ছা, মানে কিছুদিন হলো নাকি?
6: এক মাস,
4: এক মাস হয়েছে। বিয়েটা কি আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ দাদা?
5: আমাদের বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তখন আমাদের পরিবেশে এগুলো কমই দেখা যেত। আগের দিনও লাভ ম্যারেজ ছিল, ছিল না বললে তা ভুল হবে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল,
4: প্রথমে অ্যারেঞ্জ তারপর লাভ।
5: না, লাভ নয়, লাভ বলাটা ঠিক হবে না,
4: লাভ হয়নি এখনো পর্যন্ত 33 বছরে।
5: অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তারপরে লাভ হয়েছে,
4: সেটাই আমি বলছি,
5: স্বাভাবিক। লাভ না থাকলে তো দীর্ঘদিন দাম্পত্য জীবন ধরে রাখা যায় না।
4: হ্যাঁ ঠিক, একদম। তাহলে এই যে অ্যারেঞ্জ ম্যারেজ, প্রথমটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করে আপনাদের বিয়ে হয়েছে। প্রথম কি দিদির বাড়িতে আপনার দেখা, মানে দিদিকে কখন দেখেছেন, বাড়িতে নাকি বাইরে কোথাও?
5: ওনার সাথে আমার দেখা হয়েছিল অ্যাকচুয়ালি, সেই দিনটা আমার আজও মনে পড়ে।
4: শেয়ার করুন আমাদের সাথে।
5: ওনাকে আমি দেখেছি জ্ঞানোদয়, এখন বর্তমানে এটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা ওরিয়েন্টেড ক্লাবের পাশে। ওনাকে আমি ওই স্কুলের যে মেইন গেট যেটা, সেখানে দেখেছিলাম।
4: দেখে ভালো লেগেছে?
5: ভালো লাগা তো পরের কথা,
4: মানে আরো ভালো লেগেছে।
5: না, আমি আপনাকে সেটা বলিনি যে আমি আমি জাস্ট বললাম যে
4: দেখেছি,
5: দেখেছি, ভালো লাগাটা পরের বিষয়।
4: তারপর? তারপর
5: তারপরে যা হওয়ার কথা,
4: অ্যারেঞ্জ গার্ডিয়ান লেভেলে,
5: গার্ডিয়ান লেভেলে কথাবার্তা হয়েছিল, তারপর অ্যারেঞ্জ ম্যারেজ।
4: এবার চলে আসবো দিদির কাছে। আচ্ছা, এই যে আলাপটা গেল দাদার সাথে, নিশ্চয়ই আপনার বাড়িতেই দেখা প্রথম?
6: বাড়িতেই দেখা হয়েছে।
4: কি মনে হয়েছে লোকটাকে দেখে আপনার, মানে কি রকম কি অনুভূতি হয়েছে, খারাপ না ভালো, কি রকম মনে হয়েছে বলুন? ভয় কিছু একটা
6: ভিতরে তো একটু ভয় লাগছে,
4: অচেনা অজানা,
6: অচেনা অজানা একটা লোক, কেমন জানি না শুনি না, একটা ভয় লাগছিল।
4: আর গার্ডিয়ান যারা পছন্দ করেছেন, ওদের মতের বিরুদ্ধে আগেকার দিনে সেটাও ছিল না, খুব কমই
6: বিরুদ্ধে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।
4: বাবা মা যেটা পছন্দ,
6: হ্যাঁ হ্যাঁ, বাবা মা যেটা পছন্দ ওইটাতে
4: আপনারও মত।
6: হ্যাঁ।
4: আচ্ছা, আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, পরের লাভ শুনে ভালোই লাগলো, এবং আপনারা 33 বছর একে অপরের পাশে আছেন সুখে দুঃখে। বিয়ের পর কোথাও ঘুরতে গেছেন কিনা হানিমুন?
5: বিয়ের দীর্ঘদিন পরে, ধরুন অ্যাকচুয়ালি আমি তো ডিফেন্সে ছিলাম, তাই এমন সময় করে নিতে পারিনি যে ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে যাব। তবু একবার ওনাকে ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা করেছিলাম, সে জায়গাটা হলো আসামের বোকাজান, কার্বি আংলং ডিস্ট্রিক্ট পড়ে। বেশ কিছুদিন আমরা ওখানে ছিলাম, আমার ছেলে বয়স তখন কত বয়স ছিল ওনার? তারপর আমাদের ট্রান্সফার হয়ে গেছিল কাশ্মীরে। কাশ্মীরে ওখানেও ছিলাম, ধরো ওখানে কমার্স ছিলাম, ধরো বছরখানেক, কাশ্মীরেও বছরখানেক ছিলাম। তারপরে কিছুদিন পরে কার্গিল যুদ্ধের ডিক্লার হলো, হওয়াতে ছেলে এবং ওর মাকে ইমার্জেন্সি বাড়িতে পাঠানো বাধ্য হলাম।
4: মানে চাকরি সূত্রে ঘোরা দুটোই একসাথে?
5: হ্যাঁ, চাকরি জীবনের কথা বলতে ইচ্ছি। একবার গেছি আমার মেয়েকে নিয়ে, তখন আমি চণ্ডীগড়ে ছিলাম, চণ্ডীগড়, ওখানে পিঞ্জুর বলে একটা জায়গা আছে, ওখানে আমার মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে চণ্ডীগড় থেকে সিমলা গেছি, মানালি গেছি, কুল্লু গেছি, তো ঘুরে হয়ে গেছে আমাদের।

0: দিল্লি হয়ে আগ্রা হয়ে আবার বাড়ি আসি আমরা।
1: অর্থাৎ যেখানে যেখানে আপনি চাকরি করেছেন সেখানে নিয়ে গেছেন ওনাদের পরিবারকে, আপনার পরিবারকে সেখানে ঘুরেছেন, আর পরবর্তী সময় যেখানে যেখানে গেছেন বললেন এক্ষুনি আমাদের।
0: সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ
1: ফ্যামিলি নিয়ে যাওয়া সবখানে সম্ভব
0: না, সব জায়গায় ফ্যামিলি রাখা এলাও নয়, কেননা ডিফেন্সের ব্যাপার আপনি তো জানেন।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমি এটা আগে বলিনি, এখন বলছি, দাদা রিটায়ার্ড সাব ইন্সপেক্টর আধা সামরিক বাহিনী এবং দিদি একজন হাউসওয়াইফ। হ্যাঁ দাদা বলুন।
0: হ্যাঁ বলছিলাম যে আমাদের ডিফেন্সের কতগুলো রুলস রেগুলেশন আছে যেগুলো মেনে আমাদের চলতে হয়, তাই সব জায়গায় দিয়ে আপনি ফ্যামিলি নিয়ে যাবেন সেটা সম্ভব হতে পারে না, কারণ যেমন আপনি মণিপুর, নাগাল্যান্ড, ছত্তিশগড় এমন কিছু কিছু নক্সালেট এরিয়া আছে সেখানে আপনি ফ্যামিলি রাখতে পারেন না। এবার উপরে যারা সিনিয়র র্যাঙ্কের যারা ব্রিগেডিয়ার আছেন, যারা কমান্ডেন্ট আছেন, ওরা হয়তো রাখতে পারে ওদের পার্সোনাল দায়িত্বে, কিন্তু আমাদের মতো যারা আপ টু দা র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর ওরা রাখতে পারে না। বিশেষত
1: দিদি বাপের বাড়িটা কোথায়?
2: বিলোনিয়া জেল রোড।
1: জেল রোড, এখান থেকে কাছে? আর দাদার বাড়ি কি এই নেতাজি বলি নাকি অন্য কোথাও আগে ছিল?
0: আমার পুরনো বাড়ি হলো দক্ষিণ ভারতচন্দ্রনগর উর্ফ গেরিস্টেলা।
1: কবে এসেছেন ওইখান থেকে এই বাড়িতে?
0: এখানে প্রায় 18-19 বছর হয়ে গেছে।
1: 19 বছর আছে। দাদা একজন রিটায়ার্ড পারসন, আর কি করেন দাদা?
0: আমি বর্তমানে সময় কাটানোর জন্য ছোটখাটো একটা ব্যবসা করি, ইন্টেরিয়রের বিজনেস করি, ওটা নিয়ে আছি।
1: ব্যবসা, আচ্ছা, তাহলে এই সমস্ত কিছু সামলে অবসর সময়টুকু আপনি কি করেন?
0: অবসর সময়তে আমার মিসেসকে নিয়ে আমার অবসর সময় কেটে যায়।
1: কেটে যায়?
0: হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা।
1: কি রকম?
0: ধরুন ওকে কিছু সাহায্য করি সকালবেলায়, যেমন ধরুন ছোট ছোট ওর কাজগুলো যেগুলো ওর দ্বারা সম্ভব হবে না সেই কাজগুলো আমি করি।
1: আসছে, আমি সেই প্রশ্ন আসবো। আচ্ছা, এই যে এবার বলবো দিদিকে, আপনি হাউসওয়াইফ, রান্না বান্না ঘরের কাজ সেরে, হ্যাঁ ঘরের কাজ সেরে রান্না বান্না সেরে অবসর সময়টুকু কিভাবে কাটান, কি করেন?
2: সময় তো বেশি পাই না, যখন বিকাল 4-4:30 বাজে তখন কোনো সময় তো শুই থাকি, কোনো সময় তো একটু ঘুরে আসি পাড়ার, আমরা পাড়ার কিছু আমরা বান্ধবীরে আছি,
1: আচ্ছা
2: ঘুরে আসি, এতটুকুই।
1: কোন সামাজিক সংস্থার সাথে যুক্ত আছেন কিনা দাদা?
0: আমি যখন সার্ভিসে ছিলাম তখন ওখানে একটা এনজিও ছিল, ওটার নাম হলো সহস্র ভারত মিশন, সেখানে আমার নাম নথিভুক্ত হয়, সেখানে ছিলাম, তবে ওখানে আমি বেশি দিন থাকতে পারিনি, এরপর ওখান থেকে আমি রেজিগনেশন দিয়ে আবার নিজের ডিপার্টমেন্টে চলে আসি।
1: দিদি কোনো সামাজিক সংস্থার সাথে যুক্ত আছেন কি?
2: না, আমি সামাজিক সংস্থা যুক্ত নাই, আমি বাড়ির কাজই করি।
1: আচ্ছা, দাদার কাছ থেকে তো শুনলাম দাদা বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে কাজ করেছেন, তাহলে দাদাকে তো বাড়িতে থাকতে, দাদা তো বাড়িতে থাকতে পারতেন না, আপনি একাই ছেলে মেয়ে নিয়ে থাকতেন, কিভাবে সামলাতেন সমস্ত কিছু একা একা?
2: একা করতে হতো তখন তো।
1: বছরে কবার আসতেন?
2: বছরে একবার।
1: একবারই আসতেন?
2: পরে পরে, 6 মাস পরে একবার, আগে বছরে একবার,
1: মানে বেশিরভাগ সময় বাড়িতে
2: একা, বেশিরভাগই বছরে একবার আসতো। করতে হতো নিজেই সবকিছু, সামলিয়েছি, কিছু করার নাই, তখন নিজে করতে হবে সব।
1: ঘরের কাজে দাদা একটু বলেছেন কিছুক্ষণ আগে, ঘরের কাজে দাদা কিভাবে হেল্প করেন, কি কি করেন দিদি?
2: আসলে ঘরের কাজ করার জন্য উনি সময় পান না বেশি, যাই পান একটু সাধারণ টুকটাক একটু করে দেন,
1: একটু করে দেন, ঠিক আছে। দাদা আপনি কিছু বলবেন দিদিকে কিভাবে হেল্প করেন, কিছুক্ষণ আগে বলতে শুরু করেছিলেন আপনি।
0: দেখুন আমাদের জীবনটাই তো ওদের হেল্পের জন্য, আমাদের সম্পূর্ণ জীবনটাই, মানে কি আমার মিসেস, পরিবারের সন্তানাদি বলুন, সবাইকে সাহায্য করার জন্য আমাদের জীবনটাই, তা আমি যদি ওদেরকে সাহায্য না করি তো কি করবে, যতটুকু ওদের প্রয়োজন ততটুকু অবশ্যই করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব নয় সেটা করতে পারবো না।
1: সেটাই। এবার আসবো রাগ নিয়ে কথা বলবো, রাগটা কার বেশি, দাদার না দিদির?
0: না, রাগ আমার বেশি।
1: আবার বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, আমি আমার সত্যতা
1: স্বীকার করছেন আপনারা?
0: হ্যাঁ হ্যাঁ, আমার রাগ বেশি।
1: তাহলে দিদিকে প্রতিনিয়ত ভাঙাতে হচ্ছে নাকি আপনি আপনি চলে যান?
2: না, আপনি আপনি চলে যায়, আমি রাগ ভাঙাতে হয় না।
1: এটা কি যুদ্ধে পরিণত হয়, মানে বহিঃপ্রকাশ হয় ঝগড়াঝাটি নাকি চুপিচাপ?
2: চুপচাপ।
0: দেখুন, সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়। ধরুন আমি রাগ করলাম,
1: ও ভাঙালো,
0: ও ভাঙালো, ও রাগ করলো, আমি ভাঙালাম, হয়তো ধরুন দু একদিন কথা বললো না, কিন্তু তৃতীয় দিন আবার আমরা কথা বলি, সকালবেলায় রাগ করলাম, বিকেলবেলা আবার কথা বলি, এটাই সংসারের সুখ।
1: মান অভিমান এগুলি নিয়েই তো দাম্পত্য জীবন। যারা বলে যে আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয় না, একদম মিথ্যে কথা, তাই নয় কি দিদি?
2: ঝগড়া হয়, ঝগড়া হয় না কোনো কথা না,
0: আমরা চটিয়ে ঝগড়া করি, এক কথায়
2: সিধা কথা ঝগড়া হয়, কিন্তু আমরা আবার কথাও কই আনি, দুই মিনিট পরেই কথা কই আনি, একবার ঝগড়া হয়েছে আবার দুই মিনিট পরে আমরা কথা কই আনি, রাগ কইরা খুব কমে থাকে।
1: শ্রোতা বন্ধুরা, আজকে আমি এপক্ষের দম্পতিতে কথা বলছি বিলোনিয়া নেতাজি পল্লীর শ্রী রাজকুমার দেবনাথ এবং শ্রীমতী রুমা দেবনাথের সাথে। রাজকুমার বাবু রিটায়ার্ড সাব ইন্সপেক্টর আধা সামরিক বাহিনী এবং রুমা দেবনাথ উনি একজন হাউসওয়াইফ। আনন্দের ঘটনা দিদি, আপনার জীবনে যেটা মনে পড়লে এখনো ভালো লাগে, খুব মনটা খুশিতে ভরে ওঠে, আনন্দের ঘটনা?
2: আনন্দের ঘটনা যখন আমার মেয়ে স্টেজে উঠে গান করে, তখন আমার
1: মেয়ে গান করে,
2: হ্যাঁ মেয়ে গান করে, নাচ করে, যখন আমার মেয়ে স্টেজে উঠে গান করে
1: গর্বে, তখন মানে খুব গর্ববোধ লাগে,
2: সেটা স্বাভাবিক, সত্যি আমার খুব ভালো লাগে।
1: আর দুঃখের ঘটনা যেটা মনে পড়লে আজও খুব খারাপ লাগে?
2: দুঃখের ঘটনা, হাজবেন্ডকে নিয়ে একবার হসপিটালে ছিলাম, ওর কোমর ভেঙে গেছিল, তো তখন খুবই খারাপ লেগেছিল, সুস্থ হচ্ছিল না, অনেকদিন বিছানায় বেড রেস্ট, ডাক্তারও আশা ছেড়ে দিয়েছিল।
1: আচ্ছা।
2: তখন আমার মানে খুবই খারাপ লেগেছিল, তখন আমার মানে কি বলবো,
1: স্বাভাবিক, সেটাই সেটাই। ঠিক আছে, এবার চলে যাব আনন্দের ঘটনা, দাদা বলবেন।
0: আনন্দ বলতে এমন কিছু আনন্দের জীবনের ঘটনা ধরুন কমই আছে,
1: অনেকগুলি থাকে নাকি কম আপনার জীবনে? কম
0: বেশি নেই, বেশি গুলো। সবচেয়ে বড় আনন্দের ঘটনা হলো প্রথম সন্তান আমার ছেলে হলো, দ্বিতীয় সন্তান আমার মেয়ে হলো, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে
1: পারে? প্রথম আপনি বাবা হলেন,
0: প্রথম বাবা হলাম, এরপরে দ্বিতীয় সন্তানের বাবা হলাম এবং প্রথম সন্তানকে বিয়ে দিলাম, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে?
1: কিছুদিন আগে আপনার ছেলের বিয়ে দিয়েছেন, আনন্দের ঘটনা, খুবই সত্যি, এটা খুবই আনন্দের ঘটনাই। আচ্ছা, দুঃখের ঘটনা এবার দাদা বলুন, খারাপ লাগে আজ মনে পড়লে?
0: আপনি কি সার্ভিস জীবনে জানতে চাইছেন না বর্তমানে জানতে চাইছেন, কোনটা বলুন?
1: যে কোনো, সব মিলিয়ে
0: আমার কষ্টের কোনো ঠিকানা নেই, আপনি সেটা বলুন, কোনটা জানতে চাইছেন, সার্ভিস লাইফের না অবসরপ্রাপ্ত সময়ের, কোনটা?
1: না, আগেরটাই বলুন, সার্ভিস লাইফের কোনো ঘটনা যেটা মনে পড়লে খারাপ লাগে।
0: সার্ভিস লাইফে বলুন 1995 মণিপুরে একটা প্রেগনেন্ট মহিলা উনি যে কোনো কারণে হয়তো গুলিবিদ্ধ হন, আমাদের উপর এনকাউন্টার হয়েছিল, এনএসিএন মিলিটেন্টস যেটা মণিপুরে সক্রিয়, ওই এনকাউন্টারে মহিলা যখন মারা যান প্রেগনেন্ট অবস্থায়, তখন খুব মর্মাহত হয়েছিলাম আমরা সমস্ত প্ল্যাটুনে যারা লোক ছিল সবাই, এই একটা ঘটনা। তো ওনার জন্য আমরা দলীয়ভাবে যতটুকু সাহায্য করার চেষ্টা করেছি ওনাকে আমরা দিয়েছি, তারপরে যখন তদন্ত করলো গভর্নমেন্ট, তখন দেখা গেল সেই ভদ্রমহিলা নাকি ওই মিলিটেন্ট যারা আমাদের উপর এনকাউন্টার করেছিল ওনার ওদের মধ্যে একজনের স্ত্রী, উনি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট ছিলেন না,

0: যখন দিল্লিতে ডিউটি করছিলাম তখন 1992-তে, রাত তখন 10:30-11টা বাজে, একটা ডাস্টবিনে একটা ছোট বাচ্চার কান্না শুনতে পেলাম। অনেক বছর আগের কথা, 1992। এটা যখন আমি প্যাট্রোলিং ডিউটি করছিলাম, পাশে বাচ্চাটার যখন কান্না শুনে গেলাম, সামনে দেখলাম ওই ডাস্টবিনের ভিতরে একটা একটা বাচ্চা, ছোট বাচ্চা, নবজাত বাচ্চা। আমার মনে হচ্ছিল সদ্যজাত। তখন সবাইকে ডাকলাম, ওই বাচ্চাকে ইমিডিয়েট হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর ওকে ট্রিটমেন্ট করে মোটামুটি ভালো, বাচ্চাটা এখন বড় হয়েছে। বাচ্চাটা প্রায় আমাদের ক্যাম্পে 5 বছর ছিল আমাদের সাথে। আমার মিসেস জানেন বাচ্চাটার ব্যাপারে, আমি বলেছি ওনাকে অনেকবার। তারপরে ওই ছেলেটাকে আমরা একটা ট্রাস্টে দিয়ে দিই। ওই ছেলেটা বড় হয়ে এখন বর্তমানে ইঞ্জিনিয়ার,
1: ভালো
0: ছেলেটা এখন ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ, দুই জায়গার মধ্যে এক জায়গা পোস্টিং আছে। বাকি ডিটেলসটা আমার নেই এখন, সে বর্তমানে হয়তো এই দুইটা প্লেসের মধ্যে একটাতে থাকতে পারে।
1: শুনলাম দাদা এবং দিদির জীবনে ঘটে যাওয়া আনন্দ এবং দুঃখের ঘটনা। এবার যাব যেটা এপক্ষের দম্পতি অনুষ্ঠানে আমি সব সময় করে থাকি, যেটা মেইন যে প্রশ্নটা, বর্তমানে এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বলুন বা এখন যে দম্পতিদের মধ্যে ফাটল কেন দেখা দিচ্ছে, বিবাহ বিচ্ছেদ, এর পেছনে কি কি কারণ মুখ্য বলে আপনার মনে হয় দাদা?
0: কোনটা জানতে চাইছেন একবার আবার বলুন তো।
1: দাম্পত্য জীবনে ফাটলের কারণগুলি কি কি?
0: দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল পরস্পরের সঙ্গে কথা কমে যাওয়া, মনে কথা, কষ্ট, প্রত্যাশা প্রকাশ না করলে দূরত্ব তৈরি হয়। দ্বিতীয়ত ভুল বোঝাবুঝি ও সন্দেহ। আমি প্রত্যেকটা জিনিসকে আপনাকে ডিসক্রাইব করে দিচ্ছি। ছোট ছোট বিষয় বারবার বড় ঝগড়ায় পরিণত হতে পারে, অতিরিক্ত রাগ ও অহংকার, কে আগে ক্ষমা চাইবে বা কে ঠিক, এটা নিয়ে প্রতিযোগিতা সম্পর্কে সম্পর্ককে দুর্বল করে। অনেক পরিবারে অর্থনৈতিক চাপ হতে পারে, টাকা পয়সা, ঋণ, সংসারের খরচ ইত্যাদি নিয়েও দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ, যেমন বিয়ে করে কোনো বউ শ্বশুর বাড়ি গেল বা আমার নিজের মেয়ে শ্বশুরবাড়ি গেল, শ্বশুরবাড়ির বা নিজের পরিবারের সদস্য দাম্পত্য সম্পর্কে চাপ তৈরি করতে পারে। সময় না দেওয়া, এবার সময় না দেওয়াটা মানে কি, একই বাড়িতে থেকেও যদি দুজনের মধ্যে ভালোভাবে কথা বলা বা একসঙ্গে সময় কাটানো না হয়, সম্পর্ক ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়।
1: এটা অবশ্যই,
0: এটা আপনাকে মানতে হবে। শারীরিক ও মানসিক চাপ, যেমন অসুস্থতা, যেটা আমার মিসেস আপনাকে কিছুক্ষণ আগে বলল যে আমি যখন অসুস্থ হয়েছিলাম একবার, উনি খুবই কষ্ট পেয়েছেন, এটা একটা মানসিক চাপের মধ্যে পড়ে, ফিজিক্যালি আর মেন্টালি দুটোই পড়ে। এগুলো কারণ হলো ঘুমের অভাব, উদ্বেগ এবং দীর্ঘদিনের চাপ ও ভালোবাসার ঘনিষ্ঠতার উপর প্রভাব ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দাম্পত্য সুখ শুধু যৌন সম্পর্কের উপর নির্ভর করে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভালোবাসা, সম্মান, বিশ্বাস, বন্ধুত্ব এবং একে অপরের পাশে থাকা আরো গুরুত্বপূর্ণ,
1: যেটা এখনকার দিনে প্রায় হারিয়ে যাচ্ছে নতুন যারা বিয়ে করছেন দম্পতিরা। একে অপরকে বোঝা তো দূরে থাক, স্বাধীন চেতা একটা মনোভাব ওদের মধ্যে কাজ করছে।
0: সরি, মোবাইলে ফোন এসেছিল, তাই ডিস্টার্ব হলো। কি বলেছিলেন আপনি?
1: হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি যেগুলি বলছেন যে বর্তমানে দম্পতিদের মধ্যে কিন্তু এটা দেখাই যায় না, মানে একজন একজনকে সহ্য করতে পারে না, স্বাধীন চেতা মনোভাব দুজনের মধ্যে কিন্তু দেখা দেয়।
0: আপনি সহনশীলতার কথা বলতে চাইছেন?
1: সেটাই।

0: স্বামীর মধ্যে সহনশীলতা এবং সহ্য শক্তি কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকে। অতিরিক্ত প্রত্যাশা,
1: চাহিদা,
0: চাহিদা, দুজনেই চান অন্যজন সব সময় তার মনের মতো আচরণ করুক, আমার স্ত্রী যেমন আমার কাছে ভালো ব্যবহার প্রত্যাশা করে, তদ্রূপ আমিও চাই যে আমার স্ত্রী আমার সাথে
1: ভালো ব্যবহার করুক।
0: যোগাযোগের অভাব, সমস্যা নিয়ে শান্তভাবে কথা না বলে চুপ থাকা বা রাগ করে থাকা। আর একটা ব্যাপার, বড় ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলাপ করছি, মোবাইল সোশ্যাল মিডিয়া, অন্য দম্পতির সাজানো গোছানো জীবন দেখে নিজের সংসারের সঙ্গে তুলনা করা, অর্থনৈতিক চাপ, সংসারে খরচ, ঋণ, চাকরি, ব্যবসার চাপ, মেজাজ খারাপ হতেও পারে।
1: তাহলে আপনার কি মনে হয় দাদা, যে সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি কি আপনার মতে?
0: অ্যাকচুয়ালি একে অপরকে বুঝতে হবে,
1: বুঝতে হবে, বিশ্বাস থাকতে হবে,
0: বিশ্বাস থাকতে হবে, একে অপরকে সম্মান করতে হবে। আপনি সবসময় যদি আপনারটাই বজায় রাখতে চান তাহলে হবে না।
1: ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের দম্পতির সাথে কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যাবার আগে আরেকটি প্রশ্ন, যে বর্তমান প্রজন্মের দম্পতিদের উদ্দেশ্যে কি বলবেন দিদি? আগে মানে কি হতে হবে ওদের? সহনশীলতা, বিশ্বাস, এগুলি থাকতে হবে,
2: এগুলি তো থাকতেই হবে।
1: মেসেজ তাদের উদ্দেশ্যে কি
2: হবে? একে অপরকে মানিয়ে নিতে হবে।
1: একদম, দাদা কি বলবেন?
0: আমি একটাই কথা বলবো, বর্তমান প্রজন্মের কাছে আমরা একটাই অনুরোধ, আমার জীবনে সফল হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন, বাবা মাকে সম্মান করুন, নিজের জীবনসঙ্গীকে বিশ্বাস ও সম্মান করুন এবং সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সহনশীল হন। আজকের দিনে আমরা খুব সহজে রাগ করি, সম্পর্ক ভেঙে ফেলি এবং সোশ্যাল মিডিয়ার জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করি। মনে রাখবেন, টাকা পয়সা ও সাফল্য জীবনের প্রয়োজন, কিন্তু ভালোবাসা, পরিবার, বিশ্বাস ও মানসিক শান্তির মূল্য তার চেয়েও বেশি। প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তিকে যেন আপনার জীবন নিয়ন্ত্রণ করতে না পারে। অন্যকে ছোট না করে নিজের ভুল স্বীকার করে এবং একে অপরের পাশে থেকে জীবন কাটান, কারণ জীবনের শেষ প্রান্তে মানুষ সম্পত্তির চেয়েও সুন্দর সম্পর্ক ও ভালোবাসার স্মৃতি বেশি মূল্য দেয়।
1: নমস্কার। একদম, দাদা যেটা বললেন যে প্রযুক্তিকে ব্যবহার করুন কিন্তু প্রযুক্তির অপব্যবহার করবেন না, অর্থাৎ এই যে মোবাইলটা এখন আমাদের জীবনে একটা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। স্বামী এবং স্ত্রী একে অপরকে সময় দিতে ভুলে গেছে তারা। একদম,
0: হ্যাঁ হ্যাঁ, 100%।
1: আচ্ছা, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। দাদা এবং দিদি, আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন।
0: আপনাকেও ধন্যবাদ এবং অনেক অনেক ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়া রেডিও সেন্টারকে, যে আমাদের আজকে এই কিছুক্ষণ সময় দেওয়ার জন্য।
2: ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে।
1: নমস্কার, সবাই ভালো থাকবেন।
3: শুনলেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আমার কথা। আমার কথায় ছিলেন কবি, সাহিত্যিক এবং প্রাক্তন ম্যাট্রন প্রতিমা চক্রবর্তী, এবং পরে শুনলেন এই পক্ষের দম্পতি। দম্পতি ছিলেন সিআরপিএফের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর রাজকুমার দেবনাথ এবং গৃহিণী রুমা দেবনাথ। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন নবনীতা মজুমদার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং এরপর ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোরিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আমরা শুনব পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান আমাদের আজকের শিল্পী মান্না দে।

0: 74 74 74 70 60 40 20 17 खतरा 14 13 12 11 10 10 बस।
1: অবকাশ রঞ্জন অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী।

অবকাশ রঞ্জনে অনুষ্ঠানে শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। শিল্পী ছিলেন মান্না দে। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান লোকগীতি।

0: এতক্ষণ শুনলেন লোকসঙ্গীত, শিল্পী ছিলেন সোহেল মিয়া। লোকসঙ্গীতের অনুষ্ঠান শেষ হল। আকাশ সুপানি বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠান প্রচারিত হবে। শুরু হচ্ছে অনুষ্ঠান ককবরক। অনুষ্ঠানে প্রথমে শুনবেন অ্যাজমা রোগ সম্পর্কে।
1: বেমার বাই হাকসাল খে তংনা বাগৈ হাইলে কুসু হোস খাইনো তংলাই যাও হাই ফানোসে সং বেমার বাই মান জাগৈ তং আবুনি কারণ নংখা সংচিনি লাংমাও সালব্রুম ব্রুম নি চামুঙ্গ নংমাও তং মুঙ্গ বেলাই চা বেজুয়া তং বেজুয়া নং বেজুয়া নং জাগো তং জাগো চা জাগো অ পদ্রেপদ বেরাম রকনি বেড়ে হাফানি কাইসা কুসু তমরম র বেমার পুইলানো সানা থাঙ্গা হাঙ্কাই চিনি থুয় ইউসোনোফেল বাংকা হাঙ্কাই ব্রঙ্কাইটিস হঙ্কা হাঙ্কাই অ হাফানি চিনি সাগো রমইমানো চং এলার্জি বাই মানজাকা হাঙ্কাইও অ হাফানি বেমার বাই মানজাগৈমানো চিনি ফুসফুসনি নকবার তুইনাই নালি হয়ই খসরমা বাই চিনি হামা না সামা রহরমাও কষ্ট অঙ্গই অ হাপানি ইঙ্গি দঙ্গ তৈ কৈসা কক হুঙ্কা হুঙ্কাই অ বেমার বংশনর গৈ সলৈ উমা বসং নুগু হাইকে সং তাবুক অ হাপানি বেমার ন বাহাইকে সিনি নাই পুইলা ন অ বেমার উঙ্কা হুঙ্কাই চিনি ফুসফুস ফুসফুস নবার থাংলাই সুমানি বেজুয়া অঙ্গু চিনি থুয় ইউসুনুফিল বাঙ্গই থাঙ্গ ও হাপানি বেমার উঙ্কা হুঙ্কা হুঙ্কে ও বেরাম উঙ্কে চিনি খাকলা ফারুক খাকলা ফাই উঙ্গি থাঙ্গু ফিয়াবা কুতুং মলনি সাই মাসিং মলন ও বেরাম বাড়ি।

Gagane,

ಜನ ಎಂಬುದು ಮನೆ

나자도 나다네 부서박이나 사노 어떨 버튼냐 칸예 나자도

ಮನೆಯ ಮುಸುಮನೆ

0: ককবরক অনুষ্ঠানে প্রথমে শুনলেন স্বাস্থ্য বিষয়ক আলোচনা, আজকের বিষয় ছিল অ্যাজমা। এরপরে শুনলেন ককবরকের লোকসঙ্গীত, শিল্পী ছিলেন কয়াতি দেববর্মা। ককবরক অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা।
1: আজকের অনুষ্ঠানে আজকের বিষয় পর্বে আলোচনা করা হবে কিষাণ কল সেন্টার নিয়ে। এ নিয়ে বলবেন ICAR লেম্বুছড়াস্থিত সিনিয়র টেকনিক্যাল অফিসার ধীমান দাস চৌধুরী। এবং এরপরেই শুনবেন মনোভেলি গ্রামের একজন কৃষক বন্ধু অজিত দাসের সাক্ষাৎকার।
2: প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে

0: কিষাণ কল সেন্টার কি এবং এটি কবে থেকে চালু হয়েছে?
1: কিষাণ কল সেন্টারটা যেটা নাম থেকে আপনি আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে একটা কল সেন্টার যেখানে কৃষকদের জন্যই শুধুমাত্র সেটা করা হয়েছে। প্রথমেই শুরু হয়েছিল January 2004 থেকে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার সেই দপ্তর থেকে সেটা চালু করা হয়েছিল এবং সারা ভারতবর্ষেই কিন্তু এগুলি একসাথেই তখন চালু করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের তাদের যে বিভিন্ন সমস্যাদি হয় বা তাদের যা যা তাদের মানে কৃষকদের কৃষিকাজ করতে গেলে যা যা সাহায্যের প্রয়োজন, অসুবিধার সম্মুখীন হলে সেটার সেটাকে সাহায্য করা, তাৎক্ষণিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া, এই হচ্ছে কিষাণ কল সেন্টারের মূল মূল উদ্দেশ্য, মূল ভাবনা। সেখান থেকে আমাদের কিষাণ কল সেন্টারের শুরু। দুটো নাম্বারই আছে, একটা অল ইন্ডিয়া ইয়েতে আছে আর একটা 1551। যদি এখান থেকে কেউ ফোন করে তার দুটো নাম্বারে যে কোনো একটাতেই নাম্বারে ফোন করলে সেটা এখানে ওনারা করতে পারবেন, প্রয়োজনীয় যা ওনাদের পরামর্শ সেবা ওনারা এখান থেকে পেয়ে যাবেন। যে কথাটা বলছিলাম, সারা ভারতবর্ষের মধ্যেই এই কল সেন্টারটা চালু আছে সকাল 6টা থেকে রাত্র 10টা অবধি। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কৃষকরা যদি এই নাম্বারে ফোন করেন তাহলে এবং ওনার সমস্যাদি যদি জানান, সমস্যা দিয়ে শুরু করা মানে মানে কি উনি কোথা থেকে ভালো বীজ পাবেন, কি মানে বীজ লাগানো থেকে শুরু করে, বীজ লাগানো না তার আরও একটু আগে যাই, কি জাতের ফসল উনি ওনার জমিতে লাগাবেন, কখন লাগাবেন, কোথায় বীজ পাবেন, কোথায় সার পাবেন, কি সার দেবেন, কিভাবে সার দেবেন, কখন কি কাজ করবেন, বিভিন্ন শস্য পর্যায়ে যে কোনো জায়গাতে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সার দিতে হবে, রোগ পোকামাকড় যদি সে থাকে তাহলে তার জন্য কি ব্যবস্থাপনা নিতে হবে, তার সার্বিক সমস্ত তত্ত্বাবধি মানে ইনফরমেশন বা তথ্য কিন্তু ওনারা এই কিষাণ কল সেন্টারে ফোন করার মাধ্যমে ওনারা পেয়ে যাবেন। তার জন্য ওই নাম্বারটা ডায়াল করবেন, ওনারা ডায়াল করলে সরাসরি সেই কল সেন্টারের সাথে ওনারা যুক্ত হয়ে যাবেন।
0: আচ্ছা, ফসল চাষ, সার, কীটনাশক এগুলো ব্যবহারের বিষয়ে কিভাবে সহায়তা দেওয়া হয়?
1: যেমন ধরুন আমি প্রথম কথা হচ্ছে যেমন কীটনাশকের কথায় আসি, যেটা দিয়ে সবচেয়ে বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, এবং শুধু কৃষকরা কীটনাশকের থেকে ক্ষতিগ্রস্ত হন না, কীটনাশক প্রয়োগের মাধ্যমেও কিন্তু ক্ষতিগ্রস্ত হন। যেমন গ্রামে ওনাদের এক একটা ধরুন না কোনো একটা ওষুধের দোকান আছে, কৃষকরা করেন কি সেই দোকানে চলে যান, সেই ব্যবসায়ীর সাথে কথা বলবেন বা যারা সেখানে ঔষধ বিক্রি করছেন তো তারা সবসময় যে ট্রেন থাকেন তাও নাই, ঠিক আছে? তো কৃষকরা ওখানে যান গিয়ে ওনাদের জিজ্ঞেস করেন যে এই হচ্ছে আমার পোকামাকড়ের, এই হচ্ছে আমার ইয়ে পোকার আক্রমণের জন্য ঔষধ চাই, তো ওনারা ওনাদের মতো করে একটা ঔষধের ব্যবস্থাপনা
0: মানে ঔষধের গায়ে যে লেখা আছে সেই লেখাটা দেখে দিয়ে দিলেন,
1: মানে ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা অনেক সময় অনেক কিছু সাজেস্ট করে দেন। তো এটা গিয়ে এটা ভালো মানে অনেক সময় কাজেও আসে, অনেক সময় কাজে আসেও না,
0: তার থেকে উল্টোটাও হতে পারে,
1: উল্টোটাও হয়। আরো একটা যেটা হয় যে ওনারা যেমন আমরা এখন যে সমস্ত যখন এখন যখন ভারত সরকার বা আমাদের বিভিন্ন সরকার কিন্তু খুব জোর দিচ্ছেন যে কেমিক্যাল এই ধরনের ঔষধ প্রয়োগ থেকে বিরত রাখা, তার মূল কারণ হচ্ছে শুধুমাত্র আমাদের ফসলের ক্ষতি করছে না, মানুষের ক্ষতি করছে না, পরিবেশেরও ক্ষতি করছে। তো কিন্তু এই যে তথ্যগুলি বা এই যে কোন কোন রাসায়নিক ঔষধ কতটা মানুষের জন্য ক্ষতিকারক, কতটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, কতটা আমাদের মাটির জন্য ক্ষতিকারক, তার পুরো বিস্তৃত বিবরণ কিন্তু সেই আপনার গ্রামের দোকানে সেই ঔষধ বিক্রেতার কাছে নাও থাকতে পারে, ঠিক আছে? যে তথ্যটা কিন্তু কিষাণ কল সেন্টারে বসা যিনি বিশেষজ্ঞ রয়েছেন ওনার কাছে সেই জ্ঞানটা রয়েছেন। কারণ একটা যখন রাসায়নিক কোনো ঔষধ একটা ফসলে প্রয়োগ করা হয় তা কিন্তু বিভিন্নভাবে আমাদের মানুষের কাছেও পৌঁছাচ্ছে বা ওখানে যে সমস্ত ছোট ছোট পাখি আছে তার মাধ্যমেও কিন্তু ছড়াচ্ছে। সুতরাং যে কোনো একটা কেমিক্যাল ইনসেকটিসাইড মানে ঔষধ কীটনাশকের তার বিরূপ প্রভাব কিন্তু মারাত্মক এবং খুব ব্যাপকভাবে ছড়ায়, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলি সাবধান হওয়াটা খুব প্রয়োজন, যে সাবধানতা দেওয়ার জন্য যে জ্ঞান বা যা ইনফরমেশন থাকা দরকার সেই ইনফরমেশন সেই গ্রামের সেই ওষুধ

0: ক্রেতার কাছে নাও থাকতে
1: পারে, নাও থাকতে পারে,
0: ঠিক আছে না? এই সমস্ত তত্ত্বাবধি বা বৈজ্ঞানিক ভিত্তিতে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কিভাবে অনেক অনেক রোগ পোকামাকড় আছে যার জন্য আমাকে কেমিক্যাল ইনসেকটিসাইড বা রাসায়নিক ওষুধ প্রয়োগ করাটাও কিন্তু বাধ্যতামূলক নয়। আমরা তার আগেও অনেক মেকানিক্যাল সিস্টেমে আমরা সেগুলিকে প্রতিকার করতে পারি যেটা পরিবেশ বান্ধব, ঠিক আছে না? রাসায়নিক ঔষধে আরেকটা ক্ষতিকারক প্রভাব হলো যে এর মাধ্যমে কিন্তু আমাদের বেশ কিছু ক্ষেতের মধ্যে বা আমাদের জমিতে কিন্তু বন্ধু পোকাও থাকে যারা কিন্তু সেগুলো নষ্ট করে দেয়। এই যে এই সমস্ত জ্ঞানগুলি দেওয়া, এই সমস্ত পরামর্শগুলি দেওয়া এবং মানে সেই সময়ের যা প্রয়োজন, ঠিক আছে, রোগ পোকামাকড়ের আক্রমণটা শনাক্তকরণটাও কিন্তু একটা বিশেষজ্ঞের কাজ। কারণ একই লক্ষণে কিন্তু অনেক ধরনের রোগ দেখা যায় আমাদের মানব শরীরে। দেখুন, জ্বর কিন্তু অনেক কিছু থেকে হতে পারে, ঠিক না? ঠিক তেমনি আমাদের উদ্ভিদের মধ্যে বা আমাদের ফসল যে আছে, জমিতে যে ফসল রয়েছে, তারও কিন্তু একই লক্ষণের কিন্তু অনেক কারণ থাকতে পারে। কোনোটা ব্যাকটেরিয়া জনিত হতে পারে, কোনোটা ছত্রাক জনিত হতে পারে, কিন্তু তাদের কিন্তু দমনের যে পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। সুতরাং এই যে জিনিসগুলো খুব সামান্য, কিন্তু এর কিন্তু ইম্প্যাক্টটা বা তার প্রভাব কিন্তু বিস্তৃত। কারণ ধরুন না, কোনো একটা পোকার আক্রমণ যদি ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে, তাকে ছত্রাকনাশক দিয়ে দমন করা যাবে না, যতই আপনি ছত্রাকনাশক প্রয়োগ করুন। আবার কোনো রোগ যদি ছত্রাক ঘটিত হয়ে থাকে, তাকে ব্যাকটেরিয়ার ওষুধ দিয়ে কিন্তু তাকে দমন করা যাবে না। তো এই যে ছোটখাটো জ্ঞানগুলি, সেগুলি কিন্তু একমাত্র আপনার বিশেষজ্ঞই দিতে পারে। এবং এই বিশেষজ্ঞ একমাত্র অ্যাভেলেবল এইগুলির জন্যই কিষাণ কল সেন্টার তৈরি করা হয়েছে। যেখানে
1: কিষাণ কল সেন্টার এটা পরিচালনা করেন কারা?
0: যারা বিশেষজ্ঞ আছেন, সমস্ত ডিপার্টমেন্টে যারা বিশেষজ্ঞ, তারা ওই কিষাণ কল সেন্টারের মাধ্যমে যুক্ত থাকেন। নট নেসেন্স, মানে এটা মানে ইয়ে নয় যে ওনাকে সেই কল সেন্টারেই বসতে হবে, ওনারা ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। যেমন আপনি একজন কোনো একটা ব্যাপারে ফোন করে জানতে চাইলেন, যার বিশেষজ্ঞ সেই সময় কিষাণ কল সেন্টারে উপস্থিত নেই, তখন সেই কিষাণ কল সেন্টারে যিনি বসে থাকবেন উনি সেই বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। অনেকটা যেমন ধরুন না, ডক্টর অন কল, আমরা দেখি মানে মানুষের জন্য ডক্টর অন কল থাকেন, যে আপনার কোনো সমস্যা হলে আপনি ফোন করবেন, করে সেই ইয়েটা জানতে পারবেন, বাস। ঠিক সেই রকমই হচ্ছে কিষাণ কল সেন্টার কাজ করে।
1: আচ্ছা, পশুপালন, মৎস্য চাষ এবং উদ্যান পালন সম্পর্কিত সমস্যারও কি সমাধান?
0: হ্যাঁ অবশ্যই। এখানে যেমন একটু আমি বলি, যেমন পশুপালনের ক্ষেত্রে, পশুপালন বা মানে আমাদের শাকসবজি বা উদ্যান বা আমাদের যে ফসল আছে, এই দুটার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পশুপালনেরটা। কারণ পশুপালনের মধ্যে আমরা জানি একটা বার্ড ফ্লু একটা আছে, আর একটা হচ্ছে সোয়াইন ফিভার, যেটা আমাদের এখানে খুব কমন। একটা হচ্ছে বার্ড ফ্লু যেটা মুরগিতে হয়, আর একটা হচ্ছে সোয়াইন ফিভার যেটা শুকরে হয়। এরা কিন্তু 24 ঘন্টার বেশি সময় দেয় না। 24 ঘন্টার মধ্যে যদি ওনার সে তার যদি সময় মতো ওষুধ প্রয়োগ না হয়, তাহলে কিন্তু আপনার ইভেন পুরো স্টক আপনাকে খালি করে দিতে হবে। শুকরের মধ্যে আমি দেখেছি 48 ঘন্টার মধ্যে পুরো সেই ফার্মের পুরো শুকর শেষ হয়ে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কল সেন্টার বিশাল বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ওখানে ওনারা ফোন করে, তাৎক্ষণিক ভাবে কিছু ঔষধের প্রয়োজন হলে সেটা দিয়ে সেই সময়ের জন্য যে যতটুকু প্রতিকার দরকার, সেই প্রতিকারটা কিন্তু কিষাণ কল সেন্টারের মাধ্যমে পেতে পারেন, ঠিক আছে? সেই মৎস্য পালনের ক্ষেত্রে সেম হয়। মৎস্য পালনের ক্ষেত্রে বিশেষ করে আপনি যদি শীতের দিকে যেতে যান, তখন কিন্তু মাছের মধ্যে একটা খুব কমন রোগ হয়, সেটা হচ্ছে আলসার। দেখবেন শরীরে ঘা হয়ে যায়, সেটাও কিন্তু খুব দ্রুত ছড়ায় জলের মাধ্যমে, সেটা খুব দ্রুত একটা মাছ থেকে আরেকটা মাছে ছড়ে, তখন কিন্তু সেটার বাজার মূল্য একদম কমে যায়।
1: এই জন্য কৃষক বন্ধুদের অবশ্যই এই নম্বরটা মনে রাখতে হবে যে 1551।
0: আরেকটা হচ্ছে আপনার এই বর্ষার সময় যেটা দেখা যায়, সেটা হচ্ছে কিন্তু আপনার দেখবেন হঠাৎ করে একদিন দেখবেন গিয়ে মাছে মাছ সব মরে ভেসে আছে, ঠিক আছে? এটা হয় কি, অনেক সময় আমাদের পুকুরের মধ্যে বাইরের জল ঢুকে, হ্যাঁ, বন্যা পরিস্থিতি হোক বা কিছু, তখন বাইরের জল ঢুকে, বাইরের জলের মাধ্যমে অনেক ধরনের পোকামাকড় এখানে গিয়ে ঢুকতে পারে। আরেকটা যেটা হয় অনেক সময় জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায়,
1: অক্সিজেনের ঘাটতি
0: দেখা যায়, তখনও কিন্তু এই ধরনের, এবং এই এই ঘটনাগুলি এত তাড়াতাড়ি হয় যে আপনাকে খুব বেশি সময় দেবে না। লক্ষণ দেখা মাত্র যদি আপনি আপনার তার যদি প্রতিকারের চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনার মানে পুরো যে ইনভেস্টমেন্ট যেটা আপনি ইয়ে করেছেন পুরোটাই কিন্তু নষ্ট, বিনিয়োগটা কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিষাণ কল সেন্টার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারে।

0: তৎক্ষণাৎ তৎক্ষণাৎ আপনাকে একটা পরামর্শ দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিয়ে আপনি তাও যদি না হয় পার্শ্ববর্তী কোথায় গেলে আপনি আপনার এই পরামর্শ মানে এই সমস্যার সমাধান পেতে পারেন, আপনার একদম কাছাকাছি কোন এক্সপার্ট আছেন, হ্যাঁ কোন বিষয়ের এক্সপার্ট কোথায় গেলে পাবেন, ওনার কন্টাক্ট, এইগুলো কিন্তু ওনারা কিষাণ কল সেন্টার থেকে ওনারা দিয়ে থাকেন।
1: এই জন্য এই নম্বরটা যেটা আপনি বললেন 1551, এটা মাথায় রাখতে হবে সবসময়
0: সমস্ত কৃষকদের,
1: এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ফোন করতে পারেন।
0: ঠিক,
1: তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এবারে আপনাকে করব সেটা হচ্ছে, বিভিন্ন সরকারি স্কিম রয়েছে, বিভিন্ন সহায়তা রয়েছে, এগুলো পাওয়ার ক্ষেত্রেও কি কিষাণ কল
0: সেন্টার কৃষি সম্পর্কিত যত স্কিম আছে সেই স্কিমের কিন্তু খবরাখবর কিন্তু কিষাণ কল সেন্টার থেকে দেওয়া যায়, বা ধরুন না কৃষি দপ্তর থেকে তারা যদি কোনো ধরনের সেই সময়ের যদি কোনো স্কিম থাকে বা সেই সময়ে যদি কোনো কিছু করার থাকে সেটাও কিন্তু কিষাণ কল সেন্টার থেকে তারা কিন্তু এই খবরাখবর ওনারা পৌঁছে দেন। কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য ওনারা কিষাণ কল সেন্টার থেকে পাবেন, সরাসরি না পেলেও ওনারা বলে দেবেন, সাহায্য করে দেবেন যে ওনারা কোথায় গেলে এই খবরটা ওনারা পেতে পারেন। এই মানে কৃষিকাজে যাবতীয় যা যা প্রয়োজন সমস্ত কিন্তু এই কিষাণ কল সেন্টারের মধ্যে অ্যাভেলেবল থাকে। আর একটা জিনিস আমরা খুব বেশি জোর দিই সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, মাটির স্বাস্থ্য পরীক্ষাটা। তো আপনাদের মাধ্যমে আমি সমস্ত কৃষকদের আমি এইটুকু অনুরোধ করতে চাই, প্রত্যেকবার ফসল ফলানোর আগে আপনারা মাটির পরীক্ষা করিয়ে নিয়ে আপনি সয়েল হেলথ কার্ড করাবেন। এবার মাটির পরীক্ষা কিভাবে কোথা থেকে করবেন, আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনার জায়গার নাম বলবেন এবং আপনার কোন এলাকাতে আছেন বললে বা আপনার কিন্তু ওনারা বলে দেবেন কোথায় গেলে আপনারা মাটির পরীক্ষাটা করাতে পারবেন। মাটির পরীক্ষাটা খুব প্রয়োজন প্রত্যেক
1: রাজ্যে, তো একটাই নম্বর।
0: হ্যাঁ, একটাই নম্বর।
1: এই নম্বরটা কি শুধু আমাদের রাজ্যের জন্য না অন্য রাজ্য একই নম্বর?
0: না, সবার আলাদা আলাদা ইয়েতে আছে। আপনি ত্রিপুরা থেকে বললে তো বলবেন ত্রিপুরা থেকে, তখন অটোমেটিক আপনাকে
1: ত্রিপুরা
0: বিভিন্ন ইয়ে আছে আপনার
1: সারা ভারতে একটাই নম্বর,
0: একটাই নম্বর।
1: আচ্ছা, এটাতে ফোন করলে পরে ওরা আপনি কোথেকে বলছেন সেটা জানালে পরে আপনাকে ওই জায়গাতে
0: যা আপনি তখন প্রথমে বলবেন, তারপর আপনাকে ভাষা
1: ট্রান্সফার করতে হবে,
0: ভাষা ইয়ে করতে হবে, সেইভাবে স্টেপ বাই স্টেপ গেলে আপনাদেরকে।
1: যাই হোক, আজকে কিষাণ কল সেন্টার নিয়ে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। কৃষক বন্ধুরা, এতক্ষণ কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনছিলেন কিষাণ কল সেন্টার, এই প্রসঙ্গে আলোচনায় এতে অংশগ্রহণ করলেন শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR লিম্বুছড়া।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ
0: দাদা, আমরা এটা কোন গ্রামে আইছি?
1: এটা হইলো আমরা যে গ্রামটা আছে এটা মনোবলি হিদলি।
0: মনোবলি হিদলি ধরে। আর দাদার নামটা কিটা?
1: অজিত দাস।
0: আচ্ছা, তো মোটামুটি আপনি তো ক্ষেত কিছু লইয়াই আসুন। আপনার ব্লকের লোক আপনার যোগাযোগ আছে? বৃষ্টির তারা গাছ থেকে আনছেন? তো এটা কি আপনার ঘরের বিষয়? ঘরের বিষয়। তো এমনি মোটামুটি আপনি কত বছর ধরে মানে এই কাজের লোক জড়িত আছেন? কতদিনের আলি আপনি লাগাইছেন?
1: আমি ইটি আপনার লাগাই প্রায় ২০-২২ দিনের আলি।
0: এমনি কি আপনার শ্রী পদ্ধতিতে হল না? হ্যাঁ, তো এমনি আপনার গুছার মধ্যে আপনার কয়টা দিন? ফসলটাও তো আপনার বেশি পাইলা নেই, বা বৃষ্টিও তো আপনার কম লাগলো না। তো লাইন তুললে করলেও তো আপনার একটা মোটামুটি যাতে বাতাসও খেলতে পারে এবং আপনার যারাই বাছাই করাটাও সুবিধা।
1: আপনি
0: হাল যেদিন আপনি কেমনে চাষ করেন, ট্রাক্টর দিয়ে করলেও ভাড়া আনতে লাগবে?
1: ভাড়া নাই।

0: ঘন্টা হিসাব মানে হেরাই খুঁজা দিয়ে। আচ্ছা, তো এই যে হাল দিয়ে তো করছেন না কোনোদিন আগে?
1: আগে করছি।
0: হ্যাঁ, হাল দিয়া করা আর এমনি যে আপনি ট্রাক্টরে চার্জ দিয়ে যে করা, এটার মধ্যে কোনো ফারাক দেখলা নি?
1: আছে।
0: কিরকম ফারাক শুনছেন?
1: মানে হাল দিয়া যেটি করলে আপনি যে ধান হইব ট্রাক্টর দিয়ে খুঁড়িয়ে ধান ফসলটা হয় না?
0: হয় না। এর মানে আপনার ওই যে মাটিটা খুঁড়ে ভালো?
1: ভালো।
0: হ্যাঁ, কারণ আপনার কয়েকটা চা আপনি দেরা।
1: হ্যাঁ,
0: আর এখন তো ট্রাক্টর তো উপরে উপরে মারা যাবে।
1: হ্যাঁ।
0: আচ্ছা, এমনি যে আপনার যে খেত দেখে এই যে পাশে দেখা যায়, এইটা কিটা আপনার? মানে
1: তো এখানে আছে ওই যে সামনের দুই টুমা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আর ওই সামনে আছে।
0: হ্যাঁ,
1: এখানে তিন পোয়া জায়গা আছে
0: আপনার। আচ্ছা, আপনারও ওইখানে আছে?
1: না, এখানে আমার না, এখানে আমরা বড় ভাই।
0: আচ্ছা, আপনার হইছে
1: ওই সামনে বাজারের সামনে?
0: বাজারের সামনে আপনার ইয়ে। আচ্ছা, তো মোটামুটি কইছেন আপনি আরো দশ বারো দিন আপনার লাগে যাইব শেষ করতে করতে। আচ্ছা, তো যেটা মারতে আসলাম যে আগেও তো আপনারা করছেন চাষবাস, আপনারা আগেও করছেন হাল দিয়া করছেন, তো এখন যে ট্রাক্টর দিয়ে করলে একটা সুবিধা, আপনি বেশি জায়গাতে ধান লাগাইতে পারবা, যেটা আপনারা হাল দিয়া করলে আগে বেশি পারত না কিন্তু। যদিও এখন ঘন্টা প্রতি হিসাবে আপনার চাষ করে দিলেও আপনার এটাতে এখন লাভ আছে এবং কৃষিকাজটাও একটু তাড়াতাড়ি হয় না কি তখন?
1: তাড়াতাড়ি হয়।
0: হ্যাঁ, তো মোটামুটি মনে করেন এই যে আপনি যে আমি যেটা করলাম আরো পনেরো দিন পরে যে আপনার ধানটা লাগাই বা কইছেন, তো এটা কিন্তু আপনার একটু লাইম লাগাইল না? নি
1: না না।
0: হ্যাঁ,
1: আগে করতাম এই যে সামনে
0: এখন আপনার শুধু আপনার নিজেরটি নিজেরটি করুন নিজেরটি করুন। তো এই যে আপনারা যে চাষবাস আপনারা করতে আসুন, তো এটাতে খেতে আপনারা বুঝলাম মানে আপনার উন্নতি হইতেছে নি?
1: উন্নতি আর কি, অল্প খেত করিয়া কোনো উন্নতি না, নিজেরটি তো করলে বাড়ি যাই খাওয়া গেল
0: এরকম আপনারা ইয়ে করতাম। তো আগে হয়েছিল আপনি বাকি হইলে আপনি আরো বেশি করতাম, এখন কিন্তু আপনি আপনি করতে পারতেন না, হারণটা কিটা
1: সমস্যা? এখন করতে গেলে টাকা পয়সাও লাগে, হালুয়াইতে গেলে ইয়ের পরে কামলার রুজ বেশি, একা তো হয় না।
0: তো এমনি সারুর কিটা ব্যবহার করুন? এটা
1: সার না, আমরা গোবর সার দিই।
0: গোবর সার? তো গোবর সার কিটা আপনার আমরা বাড়িতেই আছে গোবর?
1: হ্যাঁ, বাড়িতে।
0: মানে আপনার গরু আছে?
1: গরু আছে।
0: গরু আপনার প্রতিপালন করুন না কিটা?
1: হ্যাঁ।
0: তো এটা তো কিটা কোনো দুধ টুধ এগুলা বিক্রি করতে পারেন নি?
1: না, এটি নিজে বাড়ির খাওয়ানোর লাগে।
0: খাওয়ানোর লাগে মানে বিক্রি করার আর কোনো সুবিধা নেই?
1: না।
0: তো আরেকটা যেটা মানে কইমো যে আপনি এমনি সবজি খেত করেন না এখানে?
1: সবজি খেত করি না, আপনার বান্দরের লাগিন, করলে বান্দরে নষ্ট করে।
0: আপনার এখানেও বান্দর আইও নিও?
1: হ্যাঁ, বান্দর আই পড়ে।
0: বান্দরে লাগিয়ে আপনারা একটু সমস্যা হই গেছে?
1: সমস্যা।
0: তাহলে আগে করছেন?
1: আগে করছি।
0: এমনিও তো আগে যে ধান যে করতা এটা তো আউশ লাগাইতা আবার সাইলেও করতা?
1: এটি আগে হইতো, এখন তো একা আউশ লাগাইয়া হইতো না, এটি তো সবাই লাগাই।
0: সবাই লাগাই না, সবাই ওখানে একটা ফসলের উপরে নির্ভর। কিন্তু আর একটা জিনিস দেখুন, অথচ যে আউশটা যদি আমরা আগে করে দিতে পারতাম এটা ফাঁকে কিন্তু ধানটা উঠে যায়, কিন্তু কম সময়েও উঠে যায়।
1: উঠে যায় কিন্তু আপনার তো একা পারতেন না, গরুয়া দিকদারি করবো।
0: কিন্তু আপনারা ব্যাপার হয়েছে সবাই এই কথাটাই খালি হয় যে একলা আমি করতাম। হ্যাঁ, আমি যার কাছেই যাই তারা কয় আমি একলা করলে তো আমার এই সমস্যা, অন্যরা করতে চায় না। তো আপনারা সবাই যদি এই কথা রাখুন তো সমস্যা, ঠিক না? আপনারা তো সবাই মিললা যদি এটাতে না করেন তো আপনার যে কৃষির যে একটা অগ্রগতি সেটা তো নষ্ট হয়ে যাবে।
1: নষ্ট হয়ে যাবে, এটি তো এখন আগে তো হইতো, এখন তো এই সিস্টেমটা না।
0: আগে তো আপনারা চিন ফসলও করছেন, আউশও করছেন, আমনও করছেন, বুড়োও করছেন।
1: এটি বড়ুয়া লাগাইছে আপনার এই জমিনও?
0: এই জমিনে আপনার বড়ুয়া লাগাইছেন? চিন্তা মানে বড়ুয়া তখনও তো হইতো?
1: হইতো।
0: এখন তো আর বড়ুয়া নাই বোধ হয়?
1: না,
0: বড়ুয়া যেটা আগে আগে আমরা দেখতাম যে লাল রঙের বোধ হয় একটা মানে বাড়তি একটু লাল রঙের হইতো।
1: হ্যাঁ,
0: খাইতেও কিন্তু খুব ভালো আছে, কিন্তু এখন তো বোধ এইটা বোধ হয় পাওয়াও যায় না। এমনি কিন্তু এমনি আপনার যে যে মাঠটা এটার মাটি উঠি পরীক্ষা করাইছিলেন না? খেতটা খেতের মাটি উঠি পরীক্ষা করছেন? কোনোদিনও করেছেন
1: না?
0: তো এটাতে আপনার সারের অভাব আছে কিনা, না কি কি সার প্রয়োজন এটাও তো দেখার ব্যাপার আছে।
1: একমাত্র আমরা গোবর সার দিই, এছাড়া আর কিছু দিই
0: মানে আপনারা নিজেরাই গোবর সার দিয়া মানে আপনারা ক্ষেত্রে ঠিক করে রাখছেন? আচ্ছা।

অনুষ্ঠানের গান চালিয়ে দেওয়া হবে আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দুই একদিন আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এ সময়ে বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 97% এবং সর্বনিম্ন আর্দ্রতা 60% হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। এই সময়ে ধানে পাতা পোড়া রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগের ফলে পাশকাঠির গঠন বা পরিমাণ কমে যেতে পারে। পাতার রং হলুদ বা কমলা হলুদ অথবা মরচে পড়ার মতো হতে পারে। সাধারণত পাতার আগা থেকে এই রং পরিবর্তন শুরু করে দেয় এবং ধীরে ধীরে নিচের দিকে ছড়িয়ে পড়ে। এই আক্রমণের ফলে ধানে ফুল আসা পিছিয়ে যেতে পারে, শীষের গঠন ছোট বা অসম্পূর্ণ হয়ে যেতে পারে। তাজা গোবরের 20% দ্রবণ আক্রমণের প্রাথমিক অবস্থায় এবং তার 15 দিন পরপর প্রয়োগ করা যেতে পারে। নিচু জমিতে লাগানো বাদামের জমিতে বৃষ্টির ফলে যাতে জল দাঁড়াতে না পারে তার প্রতি কৃষকদের বিশেষ যত্নবান হতে হবে। এই সময়ে বাদামের শিকড়ে সাদা পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিরোধে ফরেট 10% প্রতিকানি হিসেবে প্রয়োগ করা যেতে পারে। ভুট্টার জমিতে অধিক বা তোষ না থাকা দুটিয়ে কিন্তু ফলনে ব্যাঘাত ঘটাবে। বৃষ্টিপাতের দরুন মাটিতে তোষের পরিমাণ স্বাভাবিক রয়েছে, তাই স্বাভাবিক অবস্থায় এখন জলসেচের কোনো প্রয়োজন হবে না। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে প্রতিকানিতে 10 কেজি ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে। এই সময়ে মাজরা পোকার আক্রমণের সম্ভাবনা।

খুবই বেশি থাকে প্রাথমিক অবস্থায়। এ পোকা জমিতে দেখা দেওয়া মাত্র নষ্ট করে এর দমনের চেষ্টা করা যেতে পারে। তবে আক্রমণের মাত্রা যদি বেশি হয়ে যায় অবশ্যই রাসায়নিক ঔষধ আপনারা প্রয়োগ করতে পারবেন, নতুবা ফলন কমে যেতে পারে। তাপমাত্রা এই সময়ে ঊর্ধ্বমুখী থাকবে। এই আবহাওয়া পাখিদের অস্বস্তিকর হওয়ার কারণ হতে পারে। মুরগির ঘরে যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করতে হবে প্রাণীপালক ভাইদের, পাখিদের ভারী বৃষ্টি থেকে রক্ষা করতে হবে। তুলনামূলক বয়স্ক মুরগিগুলিকে গোল কৃমির হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত প্রতি মাসে কৃমিনাশক ওষুধ দেওয়ার ব্যবস্থা করে নিতে হবে। মুরগির ঘরে বিছানো খড় নিয়মিত বদল করে দিতে পারেন এবং পরিষ্কার রাখতে হবে। পাখিদের পরিষ্কার পানীয় জল নিশ্চিত করতে হবে। মুরগির খাবারের অতিরিক্ত 2% প্রোটিন এদেরকে এখন দেওয়া দরকার। রানীক্ষেত রোগের বিরুদ্ধে টিকাকরণ অবশ্যই করিয়ে নিতে হবে। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচোরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।

কৃষক বন্ধুরা, আজকের কিষাণ বাণী অনুষ্ঠান এই পর্যন্তই। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থতা লাইভ ফোনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় সদ্যজাত থেকে প্রবীণ নাগরিক আবশ্যিক টিকাকরণ নিয়ে জেনে রাখবেন। এ নিয়ে বলার জন্য স্টুডিওতে উপস্থিত থাকবেন ডক্টর অনামিকা গোস্বামী। 7:35 এবং 7:55 কলকাতা এবং আগরতলা কেন্দ্রের বাংলা এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 8:05 রয়েছে হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। 9:00 শুনবেন অনুষ্ঠান যুববাণী। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আমাদের আজকের শিল্পী উস্তাদ ইউনুস হোসেন খান। 10:00 রয়েছে হারানো দিনের গান। 10:30 আগামী দিনের অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেওয়া হবে।

0: আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্থতা। আমরা প্রতি মাসেই এই অনুষ্ঠান করে থাকি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, কীভাবে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকতে গেলে কী কী দরকার এই বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে ডাক্তারের সাথে কথা বলি এবং আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের ফোন নাম্বারে আপনাদের সমস্যা নিয়ে। ডাক্তার আমাদের স্টুডিওতে থাকা ডাক্তার আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তো আজকে আমাদের বিষয় রয়েছে সদ্যজাত থেকে একেবারে প্রবীণ নাগরিক আবশ্যিক টিকাকরণ, এই বিষয় নিয়ে। আর বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের নোডাল অফিসার ডাক্তার অনামিকা গোস্বামী। আমরা শুরু করব আমাদের আলোচনা। আপনারা ফোন করবেন, আমাদের ফোন নাম্বার খোলা রয়েছে। আমাদের ফোন করবেন 8731875545 এই নম্বরে। কথা বলে এই বিষয়ের উপর, টিকাকরণ এই বিষয়ের উপর কথা বলে আপনারা আপনাদের জানার বিষয় জেনে নিতে পারবেন আমাদের স্টুডিওতে বসা ডাক্তারের কাছ থেকে। তো আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি ডাক্তার অনামিকা গোস্বামীকে। আচ্ছা ম্যাডাম, আমাদের মূল বিষয় আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গিয়ে যে সদ্যজাত থেকে প্রবীণ নাগরিক সকলেরই সুস্থ থাকতে গেলে টিকাকরণ প্রয়োজন। তো টিকাকরণটা বিভিন্ন ধরনের টিকাকরণ আমরা শুনে থাকি, দেখে থাকি, কিন্তু এর উপকারিতা কার্যকারিতা কী রয়েছে এই বিষয়টি নিয়ে আমরা জানব। এই মুহূর্তে একজন রয়েছেন আমাদের সাথে। তো সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আলোচনা তাহলে শুরু করি। যে সদ্যজাত, শুধু সদ্যজাত না, আপনার যতটুকু আমাদের জানা রয়েছে সদ্যজাত থেকে আমাদের টিকাকরণ অবশ্যই দরকার। বিভিন্ন টিকাকরণ রয়েছে, কী কী টিকাকরণ রয়েছে সদ্যজাত থেকে, কিন্তু সদ্যজাত যারা মাতৃগর্ভে থেকে আমাদের টিকাকরণটা করিয়ে নিতে হয়, এই নিয়ে যদি আপনি শুরু করেন।
1: হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি দক্ষিণ ত্রিপুরা জেলার সব জনগণদের উদ্দেশ্যে শুভ সন্ধ্যা। আমি ডক্টর অনামিকা গোস্বামী, আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নোডাল অফিসার হিসাবে নিয়োজিত আছি। আমি আজকে
0: এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি একটু পরে আবার চেষ্টা করবেন, আমরা আলোচনা শুরু করছি।
1: আমি যদি বলি যে সদ্যজাত থেকে টিকাকরণ যদি আমরা বলতে চাই, আমাদের টিকাকরণ শুধু সদ্যজাত নয়, এর আগে থেকেই আমরা কিন্তু টিকাকরণটা আমাদের করাটা খুবই দরকার।
0: একদমই মতে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধু আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, না পাচ্ছি না।
1: আমরা যে টিকাকরণটা করি, আমরা শুধু সদ্যজাত নয়, আমরা যখন বাচ্চা গর্ভে থাকে, মানে আমাদের যে গর্ভবতী মহিলারা আছে, ওই সময় থেকে কিন্তু আমাদের টিকাকরণটা স্টার্ট হয়ে যায়।
0: একদম একদম,
1: গর্ভবতী মহিলাদের দুটো টিকাকরণ করা হয়। এই টিকাকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিকাকরণটা আমাদের দুটো রোগের থেকে আমাদের রক্ষা করে, একটা হচ্ছে টিটেনাস আর একটা হচ্ছে ডিপথেরিয়া, টিডি ভ্যাকসিন বলি আমরা। তো এটা যখন আমরা গর্ভ মানে আমাদের যেই রেজিস্ট্রেশন হয়ে যায় তখনই একটা টিকাকরণ করা হয়, তারপর পরবর্তী এক মাস পরে আরেকটা টিকাকরণ করা হয়। এটা টিকাকরণ, এই টিকাকরণটা করতে হলে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওনাদের সাথে যোগাযোগ করলেই টিকাকরণটা হয়ে যায়, বা আমাদের আশা আশাকর্মীরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক গর্ভবতী মহিলাদেরই সঙ্গে নিয়ে গিয়ে এই টিকাকরণটা করিয়ে দেয়।
0: আচ্ছা, হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যালো শ্রোতা বন্ধু, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আসলে আমাদের হয়তো যান্ত্রিক কোনো গোলযোগ থাকতে পারে। হ্যালো, তো হ্যাঁ, সেটা যে যেটা আলোচনা চলছিল, তারপরে সেটা দুটো টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ রয়েছে,
1: দুটো টিকাকরণ হয়ে যায়, তারপর এই টিকাকরণটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের জন্মের সময় মানে ডেলিভারি যে হয় ওই সময় যাতে কোনো ধরনের ইনফেকশন না হয় ওইটা প্রিভেন্ট করার জন্যই কিন্তু এই টিকাকরণটা করা হয়। এটা এনশিওর করতে গেলে আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীদের সাথে যোগাযোগ করলে ওরাই নিয়ে গিয়ে এই টিকাকরণটা করিয়ে দেয়।
0: ঠিক, হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, না আপনাকে পাওয়া যাচ্ছে না, দুঃখিত, আমরা আরেকবার চেষ্টা করবেন। হ্যাঁ
1: হ্যাঁ, তা তারপর যখন আমরা বলি যে জন্মের সময় কিছু টিকাকরণ করতে হয়, আমরা প্রত্যেকেই জানি যে জন্মের সময় টিকাকরণ আমাদের হসপিটালে যে ডেলিভারিগুলো হয় ওই ডেলিভারিতে প্রত্যেকটা হসপিটালেই এই জন্মের সাথে সাথেই এই টিকাকরণটা হয়ে যায়। জন্মের সাথে টিকাকরণ আমাদের,
0: হ্যালো হ্যালো,
1: আমাদের
0: হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো হ্যালো, না শ্রোতা বন্ধু আপনাকে পাচ্ছি না, দুঃখিত। হ্যাঁ,
1: জন্মের সাথে সাথে আমাদের তিনটা

0: টিকাকরণ হয়ে যায়। প্রথমটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, যেটা আমাদের যে চাইল্ডহুড টিউবারকুলোসিস মানে টিবি যে হয়, যক্ষা রোগ বলি আমি, আমরা যে বাচ্চাদের যে যক্ষা রোগ হয় ওটা থেকে প্রিভেন্ট করে এই বিসিজি ভ্যাকসিন। তারপর সেকেন্ড যে ভ্যাকসিনটা দেই আমরা হচ্ছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা আমাদের যে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে যে আমাদের ক্যান্সার হয় লিভার ক্যান্সার ওটা থেকে আমাদের প্রতিরোধ করে, যে জন্মের সাথে সাথে যে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়া হয়। আর তিন নম্বর ভ্যাকসিনটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। তো আমরা সবাই জানি যে পোলিও এটা ওর ওপিভি আমাদের খাওয়ানো হয়, ওই জন্মের সাথে সাথে খাওয়ালে ওই পোলিও রোগের থেকে যে রোগটা হয় ওটা থেকে আমাদের প্রতিরোধ পাওয়া যায়। তো আমরা তাহলে জন্মের সাথে সাথে আমরা তিনটা ভ্যাকসিন দেওয়া হয়। এই ভ্যাকসিনগুলো যে আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি হয়, প্রত্যেকটা হেলথ ইনস্টিটিউশনে এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল, আর প্রত্যেকটা ইনস্টিটিউশনে এই জন্মের সাথে সাথে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়।
1: হ্যাঁ, তারপর এটা হলো শুদ্ধজাত, শুদ্ধজাত যাদের তাদেরকে সেই ভ্যাকসিনটাই দিতে হয়।
0: তারপর যদি আমরা নেক্সট বলতে যাই, জন্মের পর ছ সপ্তাহ পরে আরেকটা ভ্যাকসিন মানে আরেকবার ভ্যাকসিন দেওয়ার একটা সময় আছে, ছ সপ্তাহ। ওই ছয় সপ্তাহের যে ভ্যাকসিনটা দেওয়া হয় এর মধ্যে অনেকগুলো ভ্যাকসিন আমরা কভার করি, অনেকগুলো।
1: হ্যাঁ, কে রয়েছেন? হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন আছে আজকের বিষয় নিয়ে?
2: প্রশ্ন আছে,
1: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
0: আমি যে কথাটা বলছিলাম মানে ছয় সপ্তাহে যে ভ্যাকসিন গুলো দেওয়া হয় এই ভ্যাকসিনটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমাদের অনেকগুলো রোগের হাত থেকে কিন্তু এই ভ্যাকসিন গুলো কিন্তু আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ করে। এর মধ্যে আছে প্রধান ভ্যাকসিন যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে পেন্টাভ্যালেন্ট মানে ওই ভ্যাকসিনটার মধ্যে পাঁচ ধরনের রোগ প্রতিরোধ করার একটা মানে ফর্মুলেশন আছে, যেটা পাঁচ ধরনের রোগ থেকে একটা টিকাকরণে পাঁচ ধরনের
1: রোগের
0: উপশম হয়। তো পাঁচটার মধ্যে একটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস, আর মধ্যে আছে হেপাটাইটিস বি, আর আরেকটা হচ্ছে
1: মানে এই পাঁচটাই। হ্যাঁ
0: হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের আইপিভি,
1: আইপিভি।
0: তো এই পাঁচটা মিলে যখন আমরা দেই তখন আমাদের পাঁচ ধরনের রোগের হাত থেকে কিন্তু আমরা একটা
1: তারপর থেকে শুরু করতে হচ্ছে মানে দেড় মাস।
0: তারপর এই ছয় সপ্তাহে যে ভ্যাকসিন গুলোর মধ্যে একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এর মধ্যে আছে হেপাটাইটিস বি ভ্যাকসিনও দেওয়া হচ্ছে, এটার তো পেন্টাভ্যালেন্টে চলেই আসছে। তারপর আমাদের কিছু ভ্যাকসিন খাওয়ানো হয়, যেমন রোটা ভাইরাস ভ্যাকসিন। তারপর
1: রোটা ভাইরাসটা কি কাজ করে?
0: রোটা ভাইরাসটা হচ্ছে আমাদের শিশুদের যে ডায়রিয়া হয়, যে আমাদের নয় মাসের যে মানে এক বছরের মধ্যে যে শিশুরা আছে তারা যে এক বছরের মধ্যে যে ডায়রিয়াটা হয় এটার মধ্যে আমাদের যে রিসার্চে দেখা গেছে যে রোটা ভাইরাস হচ্ছে 60% ক্ষেত্রে রোটা ভাইরাসই হচ্ছে রেসপন্সিবল ওই বাচ্চাদের ডায়রিয়ার জন্য। ওটা থেকে প্রিভেন্ট করার জন্য রোটা ভাইরাস ভ্যাকসিনটা আমাদের দেওয়া হয়,
1: মানে ওই ডায়রিয়া বাচ্চাদের ডায়রিয়া থেকে মুক্ত
0: করার জন্য। তারপর আছে আমাদের আইপিভি তো আমি বললামই, তারপর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এটাও দেওয়া হয়। এটা আমাদের যে নিউমোনিয়া বাচ্চাদের যে শ্বাসকষ্ট নিউমোনিয়া হয় ওটা থেকেও কিন্তু রক্ষা হয়। তো এই ভ্যাকসিন গুলো যেরকম ছ সপ্তাহ থেকে স্টার্ট হয়, তারপর আমরা যাই 10 weeks 10 weeks মানে 10 সপ্তাহে দেওয়া হয়, তারপর আবার 14 সপ্তাহে দেওয়া হয়। একই ভ্যাকসিন গুলো এই 6 weeks, 10 weeks আর 14 weeks এ দেওয়া হয়। আমি আরেকটা ভ্যাকসিন ইনক্লুড করব, তা হচ্ছে PCV ভ্যাকসিন, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এটাও কিন্তু এই 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে দেওয়া হয়। এই ভ্যাকসিন একই রকম ভাবে এই ভ্যাকসিন গুলোর সাথে দেওয়া হয়।
1: এই যে এই এই যে রোগটা, এটা কি রোগ?
0: এটা হচ্ছে, এটাও ওই যে আমি বললাম নিউমোনিয়া, এটাও এই এই নিউমোকক্কাস হচ্ছে এই একটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা নিউমোনিয়া করে বাচ্চাদের। তো ওই ভ্যাকসিনটা নিলে বাচ্চাদের নিউমোনিয়াটা হয় না, যেটা একটা প্রধান কারণ বাচ্চাদের ইনফ্যান্ট মর্টালিটি যেটা বলি, বাচ্চাদের যে ইনফ্যান্ট মর্টালিটির কারণ, এটার মেইন এই নিউমোনিয়ার কিছু রোগ জীবাণুর মধ্যে এটা প্রধান কারণ হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। তো ওটার প্রতিরোধের জন্য আমরা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনটা আমরা দেই।
1: এই যে রোগটা, এই রোগটার লক্ষণটা কি থাকে?
0: নিউমোনিয়া যে রোগ আমরা বলি, যে এটা খুব জ্বর হওয়া, কাশি হওয়া, বাচ্চা শ্বাসকষ্ট হওয়া, খাচ্ছে না, অ্যালার্টনেস নেই, কোনো কিছু মানে রেসপন্ড করছে না, ওগুলো হচ্ছে এই মানে খুব খারাপ, ভেরি সিভিয়ার ডিজিজ এর লক্ষণ। আর নিউমোনিয়ার মধ্যে প্রধান কারণ, প্রধান যে লক্ষণ আমরা বলি, খুব পরিমাণে বেশি পরিমাণে জ্বর থাকবে, বা জ্বরের পর ও রেসপন্ড করবে না, খাবে না, শ্বাসকষ্ট হবে, মানে মেইনলি ওদের শ্বাসকষ্টই হয়, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ওগুলোই থাকে। তো ওগুলো থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়।
1: তাহলে আমরা জন্মের আগে থেকেই শুরু করেছিলাম, মাতৃগর্ভে থেকে, সেখান থেকে সদ্যজাত, এবার 6 সপ্তাহ থেকে, এরপরে আমাদের 10 সপ্তাহ পর্যন্ত,
0: তারপর 14 সপ্তাহ, 6 weeks, 10 weeks, 14 weeks, এই 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে এই 3 বার এসে ভ্যাকসিন গুলো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে যেতে হয়। বিনামূল্যে পাওয়া যায় সবখানে, সব ইনস্টিটিউশনে কিন্তু ভ্যাকসিন গুলো অ্যাভেলেবল।
1: মানে এখন তো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে,
0: সাবসেন্টারে দেওয়া হয়, সাবসেন্টারেই দেওয়া হয়, এগুলো সাবসেন্টার গুলিতেই দেওয়া হচ্ছে ভ্যাকসিন গুলো।
1: আচ্ছা,
0: তো আমরা তো 14 সপ্তাহ পেরিয়ে গেলাম, তারপর কিন্তু একটা লম্বা গ্যাপ থাকে, তারপর বাচ্চাদেরকে আমরা আনি 9 মাস। খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন দেই আমরা 9 মাসে, যেটা আমরা মিজলস রুবেলা ভ্যাকসিন বলি, MR ভ্যাকসিন, যেটা আমরা এখন যে MR ক্যাম্পেইন চলছে
1: এই মুহূর্তে
0: এই ক্যাম্পেইনটা চলছে, যেটা আমি খুব মানে খুব বেশি করে হাইলাইট করতে চাই এই ক্যাম্পেইনটা। এই MR মিজলস আমরা সবাই জানি, হাম রোগের লক্ষণ কি থাকে, আমাদের সর্দি কাশির মতো হতে পারে, আবার শরীরে র্যাশ হয়, লাল লাল গোটা গোটা র্যাশ হতে পারে, সর্দি কাশি হতে পারে। আমরা সবাই জানি যে আমাদের ডিস্ট্রিক্টটা মানে চারিদিকে আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী রাজ্য, আর আমরা সবাই জানি যে বাংলাদেশে কি হয়েছে মিজেলসে, মিজেলস রোগের কারণে মানে অফিসিয়ালি আনঅফিসিয়ালি 1000-1000 মতো বাচ্চা কিন্তু মারা গেছে।
1: এটা কি বাতাসের মাধ্যমে ছড়ায়?
0: হ্যাঁ, এই রোগটা যে আমরা যে মানে কথা বলি বা ড্রপলেটস, এই কথা বলার মাধ্যমে বা নেজোফেরিঞ্জিয়াল সিক্রেশন, যে নাক থেকে যে জল বের হয়, এগুলিতে কিন্তু এই রোগটা কিন্তু ছড়ায়, খুব দ্রুত গতিতে ছড়ায় এই রোগটা। আর বাচ্চাদের কিন্তু ইমিউনিটি খুব উইক করে দেয়। এই এই রোগটা হলে যে শুধু এই রোগটাই হবে তা নয়, তারপর এই রোগের কিছু কমপ্লিকেশন থাকে, যেরকম আমাদের বলি যে মেনিনজাইটিস অবধি হতে পারে এই রোগের কমপ্লিকেশন।
1: এতে শিশুরা কি মারা যেতে পারে?
0: হ্যাঁ, ফ্যাটালিটি রেট খুবই বেশি এই রোগ যদি যদি টিকাকরণ না হয়।
1: তাহলে টিকাকরণ অবশ্যই করতে হবে,
0: টিকাকরণ অবশ্যই এখনই চলছে। আমি সবাইকে বলবো যে এই রোগের 2টো টিকা দেওয়া হয়, একটা হচ্ছে 9 মাস থেকে 12 মাস অবধি, মানে প্রথম 1 বছরের মধ্যে একটা টিকা, এরপরে হচ্ছে 18 মাস থেকে 24 মাস, মানে 2 বছরের মধ্যে আরেকটা টিকা। তো এই প্রথম বছরের মধ্যে একটা টিকা, দ্বিতীয় বছরের মধ্যে সেকেন্ড ডোজটা যাতে সবাই নিয়ে নেয়। আর এখন যে MR ক্যাম্পেইনটা চলছে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, ওটা 9 মাস থেকে 10 বছর অবধি, 10 বছর অবধি বাচ্চাদের, যাদের যাদের MR এই ভ্যাকসিনটা নেওয়া হয়নি, সবাই যাতে এই ভ্যাকসিনটা নেওয়া হয়, তার জন্য আমি অনুরোধ করছি সবাইকে, কারণ স্কুলে স্কুলে এই ক্যাম্পেইনটা কিন্তু চলছে।
1: একেবারে গুরুত্বপূর্ণ, শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখছি, একেবারে গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন এখনই চলছে। কতদিন পর্যন্ত চলবে
0: সেটা? এটা এই 31 অগাস্ট অবধি,
1: মানে বেশি দিন নেই, 31 অগাস্ট পর্যন্ত আপনাদের এই ক্যাম্পেইনটা চলছে প্রত্যেকটা সাব।

0: সেন্টারে রয়েছে, সেখানে আসা দিদিমণিরাও রয়েছে, স্কুলে স্কুলেও চলছে।
1: সুতরাং
0: প্রত্যেক শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের সকলের কাছে এটাই আহ্বান থাকলো যে আপনারা যাদের বাচ্চার যে এমআর ভ্যাকসিন নেওয়া হয়নি সেটা অবশ্যই নিয়ে নেবেন, সেটা দশ বছর পর্যন্ত না,
1: দশ বছর
0: অবধি যেসব বাচ্চার নেওয়া হয়নি তারা অবশ্যই নিতে পারেন। সেটা এখন ক্যাম্পেইন চলছে, শেষ 31 আগস্ট শেষ হবে, তার মধ্যেই নিয়ে নেবেন। সেটা ডাক্তার আমাদের যে ম্যাডাম রয়েছেন উনিও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছেন, সেটা বাচ্চাদের সুরক্ষার জন্য, আপনাদের পরিবারের সুরক্ষার জন্য খুবই প্রয়োজন।
1: তা আমি এটাও বলছি যে এটা শুধু ক্যাম্পেইন মোড নয়, এরপরেও যদি এরপরেও কিন্তু ভ্যাকসিনটা কিন্তু থেকেই যাচ্ছে আমাদের কাছে, কেউ যদি এরপরেও মনে করে যে আমার বাচ্চাটা তো নেওয়া হয়নি, আমি অবশ্যই গিয়ে আমাদের আশা দিদিমণি বা যে কমিউনিটি হেলথ অফিসাররা আছে সিএইচও ওনাদের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা নিয়ে নেবেন।
0: একদম একদম।
1: তো 9 মাসের যে ভ্যাকসিনটা, একটা তো এমআর ভ্যাকসিন আমি বলেই দিলাম, মিজেলস আর রুবেলা খুব একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, তার সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস খাওয়াই, সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ ডোজটা, এটা কিন্তু ওই এমআর যে যে বাচ্চারা আমরা কিন্তু মিজেল সাসপেক্ট করি সবাইকে কিন্তু ভিটামিন এ এর একটা ডোজ দিই।
0: আচ্ছা।
1: তো ভিটামিন এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে কি হয়, মানে রাতকানা রোগ হয়, তারপর কর্নিয়ার আলসারেশন হতে পারে। তো ওই যে 9 মাস থেকে যে আমাদের ভিটামিন এ ডোজটা শুরু হয়, এটা প্রত্যেক 6 মাস পর পর কিন্তু একবার একবার করে ভিটামিন এ ডোজটা নিতে লাগে। তো 5 বছর হওয়ার আগে মোটামুটি 9টা ডোজ কিন্তু কমপ্লিট হয়ে যায় ভিটামিন এর। তো আমরা 6 মাস পর পর গিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র থেকে আমরা ভিটামিন এটা কিন্তু আমরা নিয়ে নেব,
0: অবশ্যই নিতে হবে।
1: তো 9 মাসের 9 মাসে যে ভ্যাকসিনটা দেওয়া হয় এটা হচ্ছে এমআর আমরা দিলাম, ভিটামিন এ দিলাম, সাথে সাথে আমরা যেই ভ্যাকসিনটাও দেই জাপানিজ এনসেফালাইটিস, এটাও একটা খুব কি গোল, এটা এই রোগটা কিন্তু মশাবাহিত রোগ জাপানিজ এনসেফালাইটিস, এই রোগের ট্রিটমেন্ট এরকম ভাবে নেই, যে ভাইরাস এটাও এনসেফালাইপ্যাথি হয়ে যায়, মানুষের পঙ্গু হয়ে যায় এই রোগটা হলে, তো কোমাতে চলে যায়। তো এই রোগের ভ্যাকসিনটাও কিন্তু আমাদেরকে নিতে লাগে, আমরা কিন্তু সবাই মানে এই রোগের ভ্যাকসিনটা অ্যাভেলেবেল সবখানে,
0: এই চিকিৎসাটা ঠিক মতো নেই তাহলে এই রোগের ভ্যাকসিনটা অবশ্যই
1: করিয়ে নিতে হবে। তো ওটাও কিন্তু এই 9 মাস সেম, মানে এমআর এর সাথে সাথেই যে এই ভ্যাকসিনটাও কিন্তু 9 মাসে নিতে লাগে, প্রথম বছরে 5 ডোজ, সেকেন্ড বছরে আরেকটা ডোজ নিয়ে। তো 9 মাসে এই ভ্যাকসিন গুলোই আমরা দিই, আর পিসিভি বুস্টার থাকলে আমরা 1 বছর পরে একটা দেওয়া হয়। তো আমরা 9 মাস পরে আবার বাচ্চাদের বলি যে তোমরা আবার 18 মাস থেকে 24 মাসের মধ্যে আবার আসো ওই সেকেন্ড ডোজটা নেওয়ার জন্য, যে এমআর সেকেন্ড ডোজ নিলাম, মানে আমরা বুস্টার ডোজ বলি, এমআর একটা নিলাম, একটা জেই নিলাম, তারপর আমরা যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা নিয়ে নিলাম প্রথমে, তো ওটার বুস্টার মানে ডিপিটি বুস্টার বলি আমরা, ডিপথেরিয়া পার্টোসিস টিটানাস, ও ডিপিটি বুস্টারটা দেওয়া হয়, তারপর ওপিভি বুস্টারটা দেওয়া হয়। তো ওই সময় যাতে গিয়ে ওই বুস্টার ডোজ গুলো কমপ্লিট করে, ওই টিকাকরণটা যাতে কমপ্লিট করা হয়,
0: মানে টিকাকরণ নিয়ে কোন রকমের গাফিলতি করা চলবে না, যদি গাফিলতি করতে থাকে তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে।
1: আমরা যদি গণি তার মোটামুটি 12টা ডিজিজ কিন্তু আমরা এই
0: টিকাকরণের মাধ্যমে
1: আমরা প্রতিরোধ করা যায়। তো এই সুযোগটা কিন্তু আমাদের হাতছাড়া করে চলবে না। তারপর আমরা যদি দেখি যে 2 বছর পর তারপর আবার কখন বাচ্চাটাকে আমরা নিয়ে যাব, তখন আমরা বলি যে আবার আসো তোমরা 5 বছর বয়স, 5 বছর তখন আমরা সেই বুস্টার দিতে থাকি, যেরকম টিডি ভ্যাকসিনটা কিন্তু 5 বছরে আমরা আরেকটা দিই, তারপর 10 বছর, তারপর 15 বছর,
0: 10 বছরে আবার দেওয়া হয়
1: টিডি, শুধু টিডি একটাই পাবে, তারপর আবার 15 বছরে টিডি পাবে। তো আমরা চলে এলাম টিনেজে, ঠিক আছে 15 বছর, এখন ওই 15 বছর 14 বছর যাদের কমপ্লিট হয়েছে কিন্তু এখনো 15 বছরের বার্থডে হয়নি, আমি ওই গার্লস মেয়েদের উদ্দেশ্যে বলছি বা ওনাদের যে গার্জিয়ান প্যারেন্টস ওনাদের উদ্দেশ্যে বলছি, এখন কিন্তু আরেকটা টিকাকরণের এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলছে।
0: আচ্ছা।
1: এই এইচপিভি ভ্যাকসিনেশন নিয়েও আমি মানে খুব অনুরোধ করতে যাই, কারণ আমি জানি যে এইচপিভি ভ্যাকসিনেশন নিয়ে অনেক ভুল ধারণা আছে।

0: হচ্ছে জনগণের মধ্যে যে ওটা নিলে পরে গিয়ে সমস্যা হয়, বা পরে গিয়ে বাচ্চা নিতে বা বাচ্চা দেরি করতে সমস্যা হয়,
1: এটা শুধু মেয়েদের জন্য,
0: শুধু মেয়েদের জন্য, এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা। কারণ এইচপিভি ভ্যাকসিন 2008 থেকে চলে আসছে, 2008 থেকে ভ্যাকসিনটা এখন অবধি চলছে। শুধু আমাদের রাজ্যে এখন থেকে ভ্যাকসিনটা শুধু গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে, কিন্তু প্রাইভেটে কিন্তু ভ্যাকসিনটা 2008 থেকে চলছে। তো আমরা কেন দেব এই ভ্যাকসিনটা? না, আমাদের মনে প্রশ্ন আসছে কেনই বা দেব। আমি যদি বলি যে ত্রিপুরা সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে পুরো দেশে থার্ড নাম্বার চলে এসছে, তখন আমরা বুঝতে পারবো যে ভ্যাকসিনের উপকারিতাটা কতটুকু। ক্যান্সার প্রতিরোধ করে, সার্ভাইকাল ক্যান্সারটা কিন্তু প্রতিরোধ করে। সার্ভাইকাল ক্যান্সার আমাদের যে মানে একটা মারণ রোগ তৈরি হয়েছে, সার্ভাইকাল ক্যান্সার, এটার মধ্যে প্রচুর মহিলা আছে যারা এই ক্যান্সারে মারা যাচ্ছে। কারণ এই ক্যান্সার ধরাই পড়ছে লাস্ট স্টেজে গিয়ে, এর আগে তো ধরা পড়ার কোনো ইয়ে নেই, কারণ সিমটম আসলেও মহিলারা আসে না। তো ওটা জরায়ুর মুখের যে ক্যান্সারটা, ওটা প্রতিরোধ করতে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা এখনোই দিতে লাগে। কারণ এটা ওই এইচপিভি মানে কি, হিউম্যান পেপিলোমা ভাইরাস, ওই ভাইরাসটার এক্সপোজার হওয়ার আগে, মানে আমরা যদি বলি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে বিয়ে দেওয়ার আগেই যাতে আমরা এই ভ্যাকসিনটা যদি কেউকে দিয়ে দিই, তাহলে আমাদের ওই পরবর্তী সময়ে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যায়।
1: মানে ওই মেয়েরা সুরক্ষিত থাকবে,
0: সুরক্ষিত থাকবে এই ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা নিলে। আর এই ভ্যাকসিনটা কিন্তু সবাই, সবাই যারা এডুকেটেড আছে, মানে যারা জানে, আগে থেকেই কিন্তু প্রাইভেট প্র্যাকটিশনার দিয়ে কিন্তু টিকাটা কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু এই মানে এই টিকাকরণটা কিন্তু গভর্নমেন্টে আমরা খুব কম, মানে আমাদের প্রত্যেকে, মানে প্রত্যেক ইনস্টিটিউশনে কিন্তু এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে। আর প্রত্যেকে যদি এই ভ্যাকসিনটা নিয়ে নেয়, তাহলে এই সার্ভাইকাল ক্যান্সার থেকে কিন্তু প্রতিরোধ হয়। আর আমি বলবো যে আমাদের যে ভুল ধারণা, ভ্রান্তিগুলো আছে, যদি থেকেও থাকে, তবু পরবর্তী মানে আমাদের তো আছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার, সবার সাথে যাতে কথা বলে
1: এই
0: পরামর্শ করে যাতে ভ্রান্তিগুলো যাতে দূর করে সবাই যাতে এগিয়ে এসে ভ্যাকসিনটা নিয়ে নেয়, তার জন্য কিন্তু আমি অনুরোধ করছি।
1: খুবই ইম্পর্টেন্ট,
0: খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট।
1: একদম একদম। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, না পাওয়া যাচ্ছে না। আমাদের সময় প্রায় শেষে শেষ হয়ে আসছে। তো আমরা এই তো একেবারে 15-16 বছর পর্যন্ত গেলাম, আমাদের রয়েছে একেবারে প্রবীণ নাগরিকদের জন্য। যদি আমি বলি প্রবীণ নাগরিকদের জন্য কি রয়েছে, কত বছর থেকে রয়েছে?
0: আমি দু তিনটা কথাই বলবো প্রবীণ নাগরিকদের জন্য। কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু ভ্যাকসিন আছে, যেরকম আমরা জানি যে প্রত্যেক বছরই কিন্তু সর্দি কাশিতে ভুগে, যে এই শীতকাল আসার সময়, যে এই ভোগাটার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে পারি, ইনফ্লুয়েঞ্জা শর্ট বলি আমরা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তারপর আছে পিসিভি ভ্যাকসিন, যে আমরা যে বললাম নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, যেটা আমরা বাচ্চাদেরকে দিয়েছি, এটাও কিন্তু প্রবীণদেরকেও কিন্তু দেয়া হয়, এই ভ্যাকসিনটা কিন্তু নিতে পারে।
1: আচ্ছা,
0: সাথে আছে আমাদের এই যে ইনফ্লুয়েঞ্জা শট হয়ে গেল, COVID-19টা হয়ে গেল, কোভিড ভ্যাকসিনটা হয়ে গেল, সাথে আমাদের এই পিসিভি ভ্যাকসিনটা হয়ে গেল। এই দুটো ভ্যাকসিন আছে প্রবীণদের জন্য। তারপরেও কিছু আছে, যেমন আমরা ইচ্ছে করলে যে এই ভ্যাকসিনটা নিতে পারি, বা অনেকে ইচ্ছে করলে যে এইচপিভি ভ্যাকসিনটা আছে, ওটাও কিন্তু
1: যে কেউ
0: নিতে পারে।
1: এইচপিভি এর কাজটা কি হচ্ছে?
0: এইচপিভি তো ওই হিউম্যান পেপিলোমা ভাইরাস, এটা পড়ে গিয়েও কিন্তু উপকারে, কেউ যদি মনে করে আমি নেব তাহলে নিতে পারি,
1: ক্ষতি নেই,
0: ক্ষতি নেই। আরেকটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন,
1: একদম,
0: যারা আমরা যারা বলি হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা খুব মানে ল্যাবরেটরিতে কাজ করে বা আমরা যারা প্রফেশনালস আছি, মানে সবাই যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে তাদের জন্য কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিন, বা সবাই সব নাগরিকদের জন্যই বলছি, সবাই নিজের নিজের যারা যদি নিয়ে না থাকে তাহলে কিন্তু হেপাটাইটিস বি ভ্যাকসিনের তিনটা

0: ডোজ কিন্তু আমরা নিয়ে নিতে পারি। হ্যাপাটাইটিস বি নিলে ওই হ্যাপাটাইটিস বি যে ভাইরাসের দ্বারা যে একটা রোগ হয় ওটা থেকে কিন্তু
1: পরীক্ষা
0: বিনামূল্যে পরীক্ষা হয়।
1: তো এক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পেলাম যে সদ্যজাত যারা রয়েছে তাদেরকে একেবারে প্রাপ্ত বয়স্ক গড়ে করে তোলা পর্যন্ত অনেকগুলি ভ্যাকসিন রয়েছে যেগুলি খুবই দরকার। আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, আমাদের যে ডাক্তার আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে ম্যাডাম অনামিকা গোস্বামী, উনি খুব ভালোভাবে আপনাদের সামনে যে ভ্যাকসিনের কী গুণাগুণ রয়েছে, ভ্যাকসিন না নিলে কী হতে পারে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তো আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, যদিও আরও অনেক বড় বিষয়, আরও অনেক কথা বলার ছিল কিন্তু সময় বলছে আমাদেরকে থামতে হবে। তাই আমরা এখানে আজকের এই সুস্থতা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর অনামিকা গোস্বামী, ওনাকে আবার আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার,
0: ধন্যবাদ।
1: তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থতা। সদ্যজাত থেকে প্রবীণ নাগরিক আবশ্যিক টিকাকরণ এই বিষয় নিয়ে। তো এই অনুষ্ঠান আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রে কবরকো স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেছেন, বুস্তারের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই কে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ডিজিটাল পেমেন্ট কি বাত করতাম, ও কেসা রিভলিউশন লায়েগা। আর জব ভীম সামান্য নই হ্যায়, আপকে পরিবার কি ও আর্থিক মহাসত্তা বননে বালা হ্যায়। আগর আপকে পাস মোবাইল ফোন হ্যায়, স্মার্ট ফোন হ্যায়, কম সে কম 5 লেনদেন তো করিয়ে। হর হিন্দুস্তানি এক বার 5 লেনদেন করনা দেখে তো ফির উসকো আদত হো জায়েগি আর দেশ ডিজিটাল মুভমেন্ট কো লিড কর জায়েগা।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআই তে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন।

0: উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী দোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী দোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যানঝাং এর আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিং এর ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যানঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদমাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা।
1: এগ্রি এজুকেশন কেসি হোনি চাহিয়ে, আজ কি চুনৌতিয়া হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ কি হো, গ্লোবাল বার্মিং কি হো, বদলতি হুই টেকনোলজি হো, নয় নয় রোগো কা প্রকোপ হো, মিট্টি কা খারাপ স্বাস্থ্য হো, উন সব কা সমাধান ভি ঢুঁড়না হ্যায়। কৃষি শিক্ষা প্রাপ্ত করকে যো বিদ্যার্থী নিকলতে হ্যায় উনকা কেসে ভবিষ্য বেহতর হো, আর ও কৃষি কো কেসে বেহতর করে, কিসানো কো উসসে কেসে ফায়দা হো, ইস পর বিস্তার সে চর্চা হো রহি হ্যায়।
0: কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খারে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে ভারতীয় খেলনার ঐতিহ্য ও প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। UPSC সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে OBC ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ OBC ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT 2025 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থী

0: ক্ষেত্রে ওবিসি ক্রিমি দেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথস্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500 বেশি বুথস্তরের আধিকারিক বিএলওদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है, बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে 1,03,265 মার্কিন ডলারের ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রান এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিং এ বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপুর্ণাদেব বর্মা তিনি ককতমা ববাক রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইউপিআই নি সেফা কতনি ডিজিটাল রাংথংনি হামক্রাইও নাংমানি বার যাই আসাকাহানি কুরসাখা হাকতনি বসং নাইমথাং এডভাইজার অজিত ডোভাল বেজিং চীন বুইহা মন্ত্রী ওয়াংবাই ককলাম সালাইমাব আচুখা হাস্তে হাপাং নই সাইচি চারচি চুকু রং বিশিনি সিমে তাবুকশাক জরা খক নই চি নই সাই থামরা দক চিবানো দাদক সিদক সেবুক কলাঙ্কা হনই শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে বেরামনি সিনিয়র এলিট ক্রিকেট থংলাইমাব ফাইনেল কাশাকা সদরতে বিশালগড় তাবুকক তোমার শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবার ইউপিআই নি বিসিটি পুংমানরগৈ বলাইখা হদালামো মন্ত্রীবক্রক ইউপিআই নি সেফ হাকতনি ডিজিটাল রাংথংনি হামক্রাইও নাংমানি বার যাই আসাকা হানি কুরসাখা হাকতনি লুকুরকন ইউপিআই ন তিয়ী বরকনি সীমান বাগৈনা হানানি কবক মুংব নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হদালামো হাকতনি রাংথং সেলাই মুঙ্গ ইউপিআই নি সামুংনি ককন কুরসাখা নৈ সাইচি দক বিসি চেংজাকমানি অ ইউপিআই তিনি বিসিটি রেখা তাবু কাই চিসা হা কতর চল তঙ্গো রাংকক চংলাইনক নিবাকতি সাজাকা নই সাই চি দক সি সিনি বিশিও খকসা রজাক স্নি চি চার রাং নাহার লাইমুং রুলাইমুং নই সাই নই চি বা নই চি দক বিশি আবো বাঙ্গি অংখা খক নই চি ব্রি সাই সারা দক চি নই রাং নিব গবাং ইউপিআই নি সেফ হা কতনি ডিজিটাল রাং থং হামক্রাইও নাংমানি বার যাই আসাকেই তঙ্গো হা কতনি বসং নাইমথং এডভাইজার অজিত ডোভাল বেজিং চীন বুইহা মন্ত্রী ওয়াংবাই ককলাম সালাইমাব আচুখা ককলাম সালাইমাব আরি আমচাই টংকচাং তাই বখাকনি হালকন তৈব হামক্রাই খাইনানতই ককলাম অংখা সেপ্টেম্বর তাল নি চীনই তাই চিথাম সালমারি দিল্লি কতাল ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমাব চীন প্রেসিডেন্ট সি জিনপিং ভারত বেড়াইনা ফাইনানি সুকাং অ ককলাম সালাইমা নাংকুকমা গনং হিনই খুরসা জাখা বেড়াইমা জরাব ডোভাল চীন ভাইস প্রেসিডেন্ট হান জেং বাইব মালায়ানো

Hastefa Indrosena Reddy na Lubuskang Azai Shongni Bagai Hasteni Laibumate Hukumu Tongraida Khati Naraknani Shaka Fan Bokshinka Tini Agortola 21 Sector Assam Rifles ni Alpha Auditorium o Assam Rifles by Sejak Tripura The Land of Timeless Tales Bijapno Pandatei Karika Hastefa Shaka o Bijapo Tripurani Juda Juda Nangkukma Beraikri Thai Hukumu Tongraida Laibumate Hasteni Juda Juda Nangkukma Kokrokno Khursa Jakha Abo Beraina Phaini Rokni Bagai Belai Nangkukma Panda Lamshokmani Koknarekha Brigadier Nishan Chandel Major Purba Singh Tai Habildar Nitin Dasno Hastefa Borom Yafarka Haste hapang nai sai chi char chi chuko rang bishini sime tabuk shak jora kharak nai chi nai sai thamra doksi bano dadak sidak shebuk tlang kahani shaka montri akra professor dr. Manik Shaha abono karibo contractual te kharak nai chi dok sai nai ra nai chi char no shebuk tlang jakha tini Agortola Praga Bhavano katal shak nai nai rokno appointment le taria pharma panda kok narakma wo okok no shaka bo panda wo katal chongjak shak nai nai kharak brei chi nai nai yago montri akra appointment लेटर या फरी रखा मंत्रियोंकरा शाखा हास्ते हापांग श्राई श्राई राइदने विशिंग तई शेबोग तलांगई तोंगो शाखाम सेपनो तईबो मंत्रियोंकरा शाखा शाखापनी सेपनी तांगबे क्रेप तईबो हामकराई खलाईना वो हापांग शाखथरी सामुंग तांगई तोंगो शाख नाइजगनानी बागई लुकुरोक हास्ते फातारो थांगनानी नांग्या तई मंत्रियोंकरा तईबो शाखा हास्ते नी च्राई रोकनो टीकारिमानी सामुंग रावो चुकुचिनो पाइखा पांदावो मंत्रियोंकरा बुआते कम्युनिटी हेल्थ ऑफिसर रोकनी नोका सालनी ने फुरंगमोंग शिविर नोबो चेंगे रेखा पांदा मानजाखा शाखाम तांगरा किरण गीते शाखाम दागिफांग डॉक्टर देवश्री देवबर्मा आकोशांग মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ত্রিপুরা মেডিকেল রংন কতরতেই ডক্টর বি আর আম্বেদকর টিচিং শাখামনকনি সংজামা শালপালাইমা পান্দানো চেঙ্গি রেখা মন্ত্রীয়করা শাখামনি কাহামকুক শেপরেনানি কবকমুং নারেখা শাখ নাইনে রকনি বখাক শাখ নাইনেতে শাখ খামিয়ানি নুখুংনি লুকুরকনি বিশিং শাখাম শেপরমা ও কাহাম হালক বনানিব কক বিতি রেখা ব পান্দা ও মানজাকা শাখাম তাংকরা কিরণ গিতে চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল রংন কতরনি ডক্টর পরথেস রাই সোসাইটি সিইও স্বপন সাহা তে প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমাক নাই তংবায়ু আকাশবাণী নি কক তোমা আপডেট মানানি বাগৈ লগইন খাইদি www.newsonair.com newsonair.app ফলো খাইদি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ অ্যালার্টস নাইদি অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি রাঙ্গান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ও তালনি থামচি শালমারি ককতি শালনি ফুংদামচি সাব আকাশবাণী মন কি বাত পান্দাও হাকতর তাই বুই হাকতনি লুকরক বাই ককলাম শালায়ান অবঙ্গান মন কি বাত পান্দানি ফিল সারা থামচি সিনি বেরেমনি পান্দা মন্ত্রীবক্রক লুকরক ন বরক নি ওয়ানসুকমা খাকামানি কক মন কি বাত রহরনানি কবক মুং না রেখা মাইগভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস লুকুরকনি ওয়ানসক মুং রক্ন রহরই মানবায়ান টোল ফ্রি নাম্বার 1800117800 ও নম্বর কল খ্লাইয়ে হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসক মুং রক্ন রেকর্ড খ্লাইয়ে মানবায়ান আবনো কারিব 1922 নম্বর মিস কল দিবই যে লিঙ্ক মানান অবতীব এস এম এস খ্লাইয়ে মানবায়ান ও আগস্ট তালনি সাল নৈচি চারনি হরনি দামচি সাতামই সতি ব্রৈচি বাজরা ফোন তাই মেসেজ হদা হামক্রাইতাই হদা রংমন্ত্রী টিঙ্কু রায়নি তুই দুর্মুংবাই তিনি তাংনক কতর ককলাম সালাইমা সংসা জাখা ককলাম সালাইমা ও নাইখুংনি জুদা জুদা হামক্রাই গেনাং সামুং বুতাংতে লুকু হামক্রাই রেগজাক তাং বুতাংনি সামুংনতেই সবাই শুক্রবই ককলাম অংখা হাপাংনি দাল বিদাল তাং বুতাংনি কাহামান মারি শেপ মান্নাই রকনি থানি সগৈ রেনা ও আঙ্গনওয়ারি সেবুক রকনতেই বসাকথারই সামুং তাংনানি সাকা ফান বক্সিনখা ব CPIM বেবাগ ভারতনি জেনারেল সেক্রেটারি এম এ বেবি তিনি হাসতে বেড়াইমা ও ফাইকা আগরতলা বীরখুম খলা ও ককতমা থুমনাই রক বাই কক সালাইমা ও কেন্দ্র হাপাংনি জুদা জুদা রায়দানতেই সেজাখা মচাং বেবি তিনি আগরতলা CPIM হাসতে সম্পাদক মন্ডলিনি ককলাম সালাইমা ও মানজাখা খনাব CPIM হাসতে কমিটিনি ককলাম সালাইমা ও মানজাগান

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগামী প্রজন্মের জন্য রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় 21 সেক্টর অসম রাইফেলসের আলফা অডিটোরিয়ামে তিনি আসাম রাইফেলসের রচিত ত্রিপুরা দ্য ল্যান্ড অফ টাইমলেস টেলস শীর্ষক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। রাজ্যপাল বলেন, এই পুস্তকে ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকরা পর্যটন কেন্দ্রে ঘোরার পাশাপাশি প্রাকৃতিক সান্নিধ্যে অ্যাডভেঞ্চারমূলক কর্মকাণ্ড যেমন রাফটিং, পর্বতারোহণ, নৈশ ভ্রমণের অভিজ্ঞতা খুঁজে পাবেন। ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বই প্রকাশে আসাম রাইফেলসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল। অনুষ্ঠানে বইটির প্রকাশনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মেজর পূর্বা সিং এবং হাবিলদার নিতিন দাসকে রাজ্যপাল সম্বর্ধিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার 2018-19 অর্থবছর থেকে এ পর্যন্ত মোট 22,365 জনকে সরাসরি নিয়োগ করেছে। তাছাড়া চুক্তির ভিত্তিতে 26,228 জনকে নিযুক্ত করা হয়েছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে 42 জন নবনিযুক্ত চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার পরিকাঠামোকে আরো শক্তিশালী করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। চিকিৎসার জন্য যাতে মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয়, সেজন্য স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার

একটি সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিশুদের টিকাকরণের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দন্ত চিকিৎসক ও কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি চিকিৎসা পরিষেবায় চিকিৎসকদের সর্বোচ্চ দায়বদ্ধতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সুস্থ পরিবেশ বজায় রাখতে, চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ ডক্টর প্রমথেশ রায়, সোসাইটির সিইও স্বপন সাহা ও কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত প্রমুখ। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে আজ সচিবালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি বিভিন্ন প্রকল্পে সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি আজ রাজ্য সফরে এসেছেন। আগরতলার বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করেন। শ্রী বেবি আজ আগরতলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে যোগ দিয়েছেন। আগামীকাল তিনি সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে যোগ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ইউপিআই এর ভূমিকার কথা তুলে ধরে তিনি এটিকে দেশের ডিজিটাল অর্থনীতির যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। দেশবাসীকে তাদের ইউপিআই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউপিআই এর ব্যাপকতা এবং প্রসার এমন একটি বিষয় যা নিয়ে প্রত্যেক ভারতীয়ের গর্বিত হওয়া উচিত। ইউপিআই এর অভূতপূর্ব পরিধি এবং নির্ভরযোগ্যতা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং তা বিশ্বের মোট 11টি দেশে চালু রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে দেশের আর্থিক রূপান্তরের পথ প্রশস্ত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইউপিআই কে তুলে ধরেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, 2016-17 সালে ইউপিআই এর মাধ্যমে বার্ষিক লেনদেনের সংখ্যা ছিল মাত্র 1,78,00,000, যার আর্থিক মূল্য ছিল 7,000 কোটি টাকা। 2025-26 সালে 24,162 কোটিরও বেশি ইউপিআই ভিত্তিক লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় 314,00,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1-800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আয়োজিত ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রামের দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং 12 বছরের আস্থা, উন্নয়ন ও জনকল্যাণ এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় মাদক বিরোধী সচেতনতা, জনগণের গুরুত্ব এবং বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হয়। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য ভারত সফরের আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে ডোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সঙ্গেও সাক্ষাৎ করেন।
রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। আজ পিটিএ মাঠে আয়োজিত প্রথম সেমিফাইনালে মোহনপুরকে 4 উইকেটে হারিয়েছে বিশালগড়। মোহনপুর প্রথমে ব্যাট করতে নেমে 150 রান করে, জবাবে বিশালগড় 6 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে।

0: টিআইটি মাঠে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে তেলিয়ামুর 107 রান করে জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সদর। আগামী 27 আগস্ট টিআইটি মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দলের ট্রফি ক্রিকেটে উত্তর পূর্বাঞ্চলকে এক ইনিংস এবং 210 রানে হারিয়েছে পূর্বাঞ্চল। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স মাঠে আয়োজিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে আজ ফলো অন করতে নেমে 146 রানে গুটিয়ে যায় উত্তর পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার পেসার অভিজিৎ সরকার 22 রান দিয়ে একটি উইকেট নিয়েছে। দুই ইনিংসে মোট 6 উইকেট নিয়েছেন তিনি। আবহাওয়া। আগামী ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে আগামী 29 এবং 30 আগস্ট অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তাছাড়া ওই রাজ্যগুলিতে আগামী 27, 28 এবং 31 আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দশকব্যাপী সাফল্যের প্রশংসা করেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র এলিট ক্রিকেটে ফাইনালে উঠল সদর এবং বিশালগড়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে এবং আগরতলা কেন্দ্র থেকে বাংলা এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হলো। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে। হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। আজকের মনের মতো গানের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের সেই পরিচিত নাম্বারে। আমাদের নাম্বার হলো 8731875545। এই নম্বরে ফোন করবেন, আপনাদের মনের আশা নিরাশা, কী ধরনের গান আপনারা শুনতে চান, হিন্দি বাংলা বিভিন্ন ছায়াছবির গান নিয়ে আমাদের আজকের জমজমাট অনুষ্ঠান মনের মতো গান শুরু করছি। প্রথম গানটি জব হাম জওয়ান হোঙ্গে, এই গানটি দিয়ে গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

বেতাব ছবি থেকে আমরা গানটি শুনলাম। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। এবারের গানটি আমরা শুনব দ্য কিলার ছবি থেকে। গানটি গেয়েছেন কে কে এবং শ্রেয়া ঘোষাল।

হ্যালো, হ্যাঁ, আপনার নাম হচ্ছে সুমন মুহুরি না? আগরতলা থেকে? আচ্ছা, আর্য ছবির গান শুনবেন, সাজেন সাজেন না? আচ্ছা আচ্ছা, হঠাৎ এই ছবির গান শুনতে ইচ্ছে করলো আপনার? মানে ওই সময় থেকে আপনার মনে গাঁথা হয়ে গেছে গানটা নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন শুনুন।

গানটি শুনলেন দিল কা কেয়া কুসুর ছবি থেকে। শিল্পী ছিলেন কুমার শানু এবং আশা ভোসলে। এবারের গানটি নেওয়া হয়েছে ইয়ে দিল আশিকা।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে?
1: হ্যাঁ, এইটা কি আকাশবাণী?
0: হ্যাঁ হ্যাঁ, এটা বিলোনিয়া আকাশবাণী, বলুন।
1: আচ্ছা,
0: 103.7 মেগাহার্জ আমাদের মনের মতো গানের অনুষ্ঠান চলছে।
1: আচ্ছা আচ্ছা, আমি আজকে অনেক সৌভাগ্য এই আপনাদের আকাশবাণী থেকে ফোন
0: আপনি কোথা
1: করতে
0: থেকে
1: পেরেছি।
0: বলছিলেন?
1: আমার আমি মণিপুর থেকে,
0: নাম বলুন।
1: আমার নাম স্বপন দাস।
0: আচ্ছা, কি ছবির গান শুনতে চাইছেন?
1: আমি কি একটা গান শুনতে পারবো?
0: অবশ্যই, আমরা আপনাদের গান শোনানোর জন্য বসে আছি। বলুন, কোন গান
1: আচ্ছা,
0: শুনতে চান?
1: সাজন সাজন কি ঘর,
0: সাজন কি ঘর, এই ছবি থেকে গান
1: সাবন
0: শুনবেন?
1: সাবনায়া বাদল।
0: সাবনায়ে বাদল ছায়ে, না
1: হ্যাঁ
0: মানে
1: হ্যাঁ
0: রোমান্টিক গান শুনতে চাইছেন? এই
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মানে এখনকার যে
1: অবশ্যই,
0: মনসুন, এই মনসুনের সাথে
1: হ্যাঁ,
0: মিলিয়ে
1: মনসুনের
0: আপনি
1: সাথে তাল মিলিয়ে আমি গানটা
0: রোমান্টিক
1: শুনছি।
0: গান শুনতে চাইছেন, বুঝতে পেরেছি। আপনি এখন রোমান্টিক জগতে আছেন, সামনে বোধহয় আপনার কোনো বড়
1: কিন্তু
0: অনুষ্ঠান
1: না,
0: আছে।
1: তবু এখন সেই ভাবনাটা বৃষ্টির সঙ্গে তুলনা করি,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক,
1: মরশুম চলছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, একদম একদম সময় উপযোগী গান চেয়েছেন আপনি। হ্যাঁ, আপনার জন্য গান রেডি, শুনতে থাকুন। ঠিক আছে।

গানটি শুনলেন প্রেমের কাহিনী ছবি থেকে, শিল্পী ছিলেন শান এবং শ্রেয়া ঘোষাল। এবারের ছবিটি নেওয়া হয়েছে ফুলার কাটে ছবি থেকে।

গানটি শুনেছেন ফুল ওর কাটে ছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু। এবারের গানটি নেওয়া হয়েছে লালকুঠি ছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং আশা ভোসলে।

0: এতক্ষণ শুনলেন মনের মতো গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনলেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। মনের মতো গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে যুববাণী অনুষ্ঠান, পরিবেশনায় হিন্দুল কালচারাল একাডেমি।
1: তোমাদের সকলকে জানাচ্ছি বিলোনিয়ার হিন্দুল কালচারাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যুববন্ধুরা বসে পড়লাম রবীন্দ্রনাথকে নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলাই রে। তার কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা, যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে শুধু মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরে শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনা জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময় পরিবেশের পক্ষে

উঠেছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানো চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে শিল্পী ময়ূখ বৈদ্য।

0: এতক্ষণ
1: যুববাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন গান পরিবেশন হয়েছিলেন হিন্দুল কালচারাল একাডেমি আকাশবাণী বিলুনিয়া। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। আজকের শিল্পী উস্তাদ ইউনিস হোসেন খান।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। শিল্পী ছিলেন ওস্তাদ ইউনিস হোসেন খান। আকাশবাণী বিলোনিয়া আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হারানো দিনের গান, প্রথম শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

গানটি গেয়েছেন শচীন দেববর্মণ। আপনারা শুনছেন অনুষ্ঠান হারানো দিনের গান, এবারের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান। আজকের শিল্পীরা ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র, মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শচীন দেববর্মন এবং সবশেষ গানটি শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শেষ হল হারানো দিনের গান। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টায়। ছটা বেজে পাঁচ মিনিটে শুনবেন অমৃতবাণী। অনুষ্ঠানে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসু লেখা থেকে পাঠ। ছটা বেজে দশ মিনিটে সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, শিল্পী সমর কুমার মণ্ডল। ছটা বেজে পঁচিশ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে

প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ক ডেকোরাং রিলে করে শোনানো হবে সকাল সাতটায়। রয়েছে তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 8:15। আজকের কবিতায় কবিতা পাঠ করে শোনাবেন বিলোনিয়া হলিউম নাসারি কেজি ওয়ানের ছাত্রী মুফিয়া ভৌমিক। এরপরে শুনবেন নজরুল গীতি দোলন চাপা অনুষ্ঠানে। ৮:30 শিশুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। ৯:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ১০:০৫ রয়েছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা। ১০:৩০ রয়েছে অনুষ্ঠান ষাট ঊর্ধ্বে সুস্থ। আলোচনার বিষয় বার্ধক্য মানে দুর্বলতা নয়, সঠিক জীবন যাত্রা এবং কিছু সাবধানতা, এর মাধ্যমে স্বাভাবিক শক্তি ধরে রাখা। এ নিয়ে বলবেন আয়ুর্বেদিক চিকিৎসক সিদ্ধার্থ পাটারি। ১১:০৫ আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান FM পর্যন্ত আপনাদের রিলে করে শোনানো হবে। ২:১৫ সাহিত্যের পাঠ অনুষ্ঠানে শুনবেন গল্প পাঠ কালাচাঁদের ছবি এবং কৃষ্ণবাহন। ২:৩০ আমি নারী অনুষ্ঠানে শুনবেন সুর মালিকা। ৩:০৫ রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিবিধ ভারতী। ৫:১০ শুনবেন জীবনের গল্প। ৫:৪৫ রয়েছে লোকসঙ্গীত। ৬:০০ ককবরক অনুষ্ঠান। ৬:৩০ শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। এই অনুষ্ঠানে শুনবেন খাবার অপচয় নয় বরং খাবার সঞ্চয় করুন, এ নিয়ে বলবেন অয়ন সরকার। ৭:০৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম শিল্পী আলী আকবর খান। ৮:০৫ রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। অনুষ্ঠানে শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান। রাত ৮:৩০ চলবে মনের মতো গান। ৯:০০ রয়েছে বাংলা ছবির গান নিয়ে অনুষ্ঠান পাঁচ মিশালি। ৯:৩০ শ্যাম এ গজল অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ১০:০০ বিভাবরী অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এছাড়া সকাল ৭:২৫ ৭:৩৫ ৭:৪০ এবং সকাল ৭:৪৫ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং বাংলায় সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। সকাল ৮:০০ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। সকাল ৯:০০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং সকাল ১০:০০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। সকাল ১১:০০ থাকবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দুপুর ২:০০ ইংরেজি নিউজ দিল্লি কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হবে। এছাড়াও বিকেল ৫:০০ এবং ৫:০৫ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। ১০:০০ কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, ৭:৪৫